بسم الله الرحمن الرحیم. السلام علیکم. বাংলাদেশ বেতার খুলনা সকাল 7:00 59 মিনিট আমাদের স্টুডিওর ঘড়িতে। আজ বৃহস্পতিবার 21 জ্যৈষ্ঠ 1433 বঙ্গাব্দ, 17 জিলহজ 1447 হিজরি, 4 জুন 2026 খ্রিস্টাব্দ। প্রীতিময় শুভেচ্ছা সবার জন্য। শুরু হলো আমাদের আজকের প্রথম অধিবেশন। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়ামে 537.63 মিটারে, 558 কিলোহার্টজে, একই সাথে এফএম ব্যান্ড 88.8 মেগাহার্টজে এবং বাংলাদেশ বেতার মোবাইল অ্যাপ থেকে। অনুষ্ঠান ঘোষণায় রয়েছে মরিয়াম সুলতানা এবং লুবনা হাসনা ফারুক মিষ্টি। প্রকৌশল তত্ত্বাবধানে রয়েছেন খান আল আমিন। প্রকৌশল দায়িত্বে আছেন আহমেদ হাসান এবং মোহাম্মদ আতাউর রহমান গাজী। দিনের শুরুতেই প্রত্যেকটি মানুষের জীবন থাকুক নিরাপত্তার বলয়ে আবদ্ধ, সে প্রত্যাশায় এই মুহূর্তে আপনাদের নিয়ে যাচ্ছি ঢাকা বেতার কেন্দ্রে সকাল 8টার ইংরেজি সংবাদ শোনার জন্য। এবং এর পরপরই রয়েছে স্থানীয় সংবাদ বাংলায়।

0: Health and Family Welfare Minister at a press briefing at the Secretariat yesterday said people responsible in the death of six newborns at Ardeen Hospital will not be spared. He also said within the next 6 months, five children's hospitals will be set up in Khulna, Borishal, Rangpur, Rajshahi divisions and Greater Kumila areas, while each hospital will have one ICU. This is Bangladesh Bether giving you the news. Lebanon and Israel have agreed to the implementation of a ceasefire, according to a joint statement with the United States released by the State Department yesterday following negotiations in Washington. The statement said the ceasefire is contingent on a complete cessation of fire from the Iran-aligned Hezbollah militia and the evacuation of all its operatives from the southern Litani sector. The two sides had agreed last month to a ceasefire, but hostilities had continued. Meanwhile, Israeli strikes killed at least 9 people in southern Lebanon yesterday. U.S. President Donald Trump has said a deal to end the war with Iran could happen over the weekend. Iran's Foreign Minister Abbas Araghchi says no progress has been made in negotiations. Football, and Bangladesh reached the final of the SAF Women's Football Championship for the third time in a row by defeating Nepal. Bangladesh secured the final, defeating Nepal by 2-1 in the first semi-final of the tournament at the Jawaharlal Nehru Stadium in Goa of India yesterday. Rituparna and Shagurika netted 1 each for the team. The final of the SAF Women's Football Championship between Bangladesh and India will be held at Goa on Saturday next. Finally, weather and forecast. Valley Till 1 this afternoon says there are chances of rain or thunder showers with temporary west northwesterly gusty or squally wind at a speed of 45 to 60 kilometers per hour over the region of Bogura, Tangail, Moymansingh and Sylhet. River boats in these areas are to waste cautionary signal number 1. To end the news, the main points once again. Japanese delegation meets Prime Minister, discusses investment opportunities in various sectors. Interest of all people will be ensured in upcoming budget, informs Finance Minister. Electricity prices adjusted, per kilowatt of electricity at retail level fixes at 10 taka 63 paisa. Tribunal set today for arguments in case lodged over rape and murder of children Ramisa. World leaders congratulate Foreign Minister Khalilur Rahman on being elected president of 81st session of UN General Assembly. Probe committee submits report on 6 newborns deaths at Ardeen Medical College Hospital of Capital. Joint statement with USA's Lebanon and Israel agree to implement ceasefire. And Bangladesh women team move into final for third time in a row in SAF Women's Championship. That's the end of the news. Our next bulletin will be at 9 this morning in Bangla.
1: Assalamu alaikum. Assalamu alaikum. Bangladesh Bedar Khulna. Khobor porchi Sharun Islam. বিভাগীয় পর্যায়ে শিশুশ্রম কল্যাণ পরিষদের এক সভা গতকাল খুলনা বিভাগীয় কমিশনারের কার্যালয়ের অফিস কক্ষে অনুষ্ঠিত হয়। সভায় বিভাগীয় পর্যায়ে শিশুশ্রম কল্যাণ পরিষদের 2 পরপর মতবিনিময় সভা আয়োজন, শিশুশ্রমে জড়িত অভিভাবকহীন শিশুদের পুনর্বাসন, প্রাতিষ্ঠানিক ও অপ্রাতিষ্ঠানিক খাতে শ্রমে নিয়োজিত শিশুদের ডেটাবেস তৈরি, রেলওয়ে স্টেশন ও শহীদ হাদিস পার্ক সহ বিভিন্ন স্থানে ভাসমান শিশুদের ফিরিয়ে আনা, শ্রমঘন এলাকাগুলো পরিদর্শন, শিশুশ্রম নিরসনের সচেতনতামূলক প্রচার, প্রশিক্ষণের মাধ্যমে শিশুদের কারিগরি শিক্ষায় শিক্ষা দেওয়া ও সরকারি বেসরকারি সংস্থার সমন্বয়ে শিশুদের পুনর্বাসনের ব্যবস্থা সহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়। বিভাগীয় কমিশনার মোহাম্মদ আব্দুল্লাহ হারুনের সভাপতিত্বে খুলনা কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শনের অধিদপ্তরের উপমহাপরিদর্শক শান্তাজ বিল্লা, শ্রম দপ্তরের বিভাগীয় পরিচালক মোহাম্মদ হাফেজ আহমদ মজুমদার, মাধ্যমিক ও উচ্চশিক্ষা খুলনা অঞ্চলের পরিচালক প্রফেসর ড মোহাম্মদ আনিসুর রেজা, কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন দপ্তরের সহকারী মহাপরিদর্শক মোহাম্মদ শাহিনুর রহমান, সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, এনজিও প্রতিনিধি ও শিশুশ্রম কল্যাণ পরিষদের সদস্যরা এ সময়

0: ছিলেন। বিভাগীয় প্রশাসন এবং কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর যৌথভাবে এর আয়োজন করে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 45তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে মহানগর মহিলা দল আয়োজিত এক আলোচনা সভা ও দোয়া মাহফিল গতকাল খুলনা মহানগর বিএনপি কার্যালয়ে অনুষ্ঠিত হয়। মহানগর বিএনপির সভাপতি অ্যাডভোকেট শফিকুল আলম মনা এতে প্রধান অতিথি ছিলেন। মহানগর মহিলা দলের আহ্বায়ক ও সাবেক সংসদ সদস্য সৈয়দা নার্গিস আলীর সভাপতিত্বে বিপুল সংখ্যক নেতাকর্মী এ সময় উপস্থিত ছিলেন। বাংলাদেশ গ্রাম আদালত সক্রিয়করণ প্রকল্পের আওতায় গ্রাম আদালত ব্যবস্থাপনা কমিটির দিনব্যাপী এক অরিয়েন্টেশন কর্মশালা গতকাল মেহেরপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক শিল্পী রানী রায় এতে প্রধান অতিথি ছিলেন। কর্মশালায় গ্রাম আদালতের কার্যক্রম জোরদারকরণ ও জনবান্ধব করার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। এছাড়া স্থানীয় পর্যায়ে বিরোধ নিষ্পত্তি, বিচার প্রার্থীদের সহজে ন্যায় বিচার প্রাপ্তি এবং গ্রাম আদালতের কার্যক্রম সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির উপর গুরুত্ব আরোপ করা হয়। অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্বের সভাপতিত্বে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট, অতিরিক্ত পুলিশ সুপার, গাংনী ও মুজিবনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা, সহকারী কমিশনার ভূমি, সদর থানা অফিসার ইনচার্জ, জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক ও সদর উপজেলা সমাজসেবা কর্মকর্তা সহ সংশ্লিষ্টরা এ সময় উপস্থিত ছিলেন। জেলা ও উপজেলা পর্যায়ের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, গ্রাম আদালত ব্যবস্থাপনা কমিটির সদস্য এবং সংশ্লিষ্ট ব্যক্তিরা এতে অংশগ্রহণ করেন। জেলা প্রশাসন এর আয়োজন করে। সাপ্তাহিক গণশুনানি গতকাল খুলনা জেলা প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত হয়। গণশুনানিতে খুলনার বিভিন্ন শ্রেণী পেশার মানুষ তাদের বিবিধ সমস্যা ও অভিযোগ উপস্থাপন করেন। জেলা প্রশাসক মিস হুরে জান্নাত তাদের কথা শোনেন এবং কার্যকর ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দেন। মাগুরার মোহাম্মদপুর উপজেলার নহাটা ইউনিয়নের নবগ্রামের হরি মন্দিরের নতুন ভবন নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর গতকাল স্থাপন করা হয়। জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক প্রধান অতিথি হিসেবে এ ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। রাজনৈতিক ব্যক্তিবর্গ ও সুশীল সমাজের প্রতিনিধি সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ এ সময় উপস্থিত ছিলেন। তীব্র তাপ প্রবাহে জনসাধারণকে সচেতন করা এবং গরমজনিত স্বাস্থ্য ঝুঁকি মোকাবেলায় 5 দিনব্যাপী হিট অ্যাকশন ডে কর্মসূচি গতকাল খুলনার পাইকগাছা উপজেলার পৌর সদরের পুরাতন পরিবহন কাউন্টার মোড় এলাকায় শুরু হয়েছে। উপজেলা বিএনপির আহ্বায়ক প্রধান অতিথি হিসেবে এর উদ্বোধন করেন। কর্মসূচির মধ্যে রয়েছে পথচারীদের মধ্যে ছাতা, হাত পাখা ও সুপেয় পানি বিতরণ এবং তীব্র তাপ প্রবাহের ক্ষতিকর প্রভাব, হিট স্ট্রোকের লক্ষণ এবং প্রতিকার বিষয়ে জনসচেতনতামূলক প্রচার প্রচারণা। উপজেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক, জেলা রেড ক্রিসেন্ট সোসাইটির আজীবন সদস্য ও বেসরকারি সংস্থার সহকারী প্রকল্প কর্মকর্তা সহ সংশ্লিষ্টরা এ সময় উপস্থিত ছিলেন। সাতক্ষীরা শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়ন পরিষদ মিলনায়তনে একটি বেসরকারি সংস্থার উদ্যোগে গতকাল 15 জন স্বাস্থ্য স্বেচ্ছাসেবকের মধ্যে বিভিন্ন চিকিৎসা উপকরণ বিতরণ করা হয়। এসব উপকরণের মধ্যে ছিল ফার্স্ট এইড বক্স, ছাতা, বিপি মেশিন, পালস অক্সিমিটার, গ্লুকোমিটার, থার্মোমিটার, নেবুলাইজার এবং প্রয়োজনীয় ওষুধ ও ব্যান্ডেজ সামগ্রী। ইউপি চেয়ারম্যানের সভাপতিত্বে গণমাধ্যম কর্মী সহ সংশ্লিষ্টরা এ সময় উপস্থিত ছিলেন। খেলার খবর, ক্রিকেট। সাতক্ষীরার দেবহাটা উপজেলার দক্ষিণ পারুলিয়া স্পোর্টিং ক্লাব মাঠে পারুলিয়া ক্রিকেট সুপার লীগের গতকালের ফাইনাল খেলায় পারুলিয়া অফিসার্স ক্লাব 6 উইকেটে এসডি ড্রাগন ক্লাবকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছে। এসডি ড্রাগন ক্লাব ক্রিকেট একাদশ প্রথমে ব্যাট করে নির্ধারিত 15 ওভারে 5 উইকেট হারিয়ে 166 রান সংগ্রহ করে। জবাবে পারুলিয়া অফিসার্স ক্লাব 13 ওভার 2 বলে 4 উইকেটে 168 রান করে জয়ের লক্ষ্যে পৌঁছে যায়। ফুটবল। খুলনার কয়রা উপজেলার বামিয়া এজিবি ক্লাব মাঠে গতকালের এক প্রীতি ফুটবল ম্যাচে সাতক্ষীরা ফুটবল একাদশ 3-1 গোলে খুলনা ফুটবল একাদশকে পরাজিত করেছে। উপজেলা প্রেস ক্লাবের সভাপতি প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন। এদিকে যশোর শামসুল হুদা স্টেডিয়ামে গতকালের এক প্রীতি ফুটবল ম্যাচে খেলোয়াড় কল্যাণ সমিতি 1-0 গোলে ভোরের সাথী একাদশকে পরাজিত করেছে। সবশেষে আবহাওয়া। আজ বেলা 1টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ ও সিলেট অঞ্চলে পশ্চিম অথবা উত্তর পশ্চিম দিক থেকে অস্থায়ীভাবে ঘন্টায় 45-60 কিলোমিটার বেগে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দর সমূহকে 1 নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে দুপুর 12:10 বাংলায়।
1: বাংলাদেশ বেতার খুলনা। প্রিয় শ্রোতা, আয়োজনমালায় এখন শুনবেন দেশাত্মবোধক গান। প্রথম গানটিতে কণ্ঠ দিয়েছেন কিরণ চন্দ্র রায়, গীতিকার রমেন্দ্রনাথ বিশ্বাস।

0: বর্তমান সময়ে বৈশ্বিক সংকট মোকাবেলায় জাতীয় পর্যায়ে বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয় করা প্রয়োজন। সকল সরকারি স্বায়ত্তশাসিত সংবিধিবদ্ধ সংস্থা ও কর্পোরেশন সহ সকল অফিসসমূহে কর্মকর্তা কর্মচারীদের বিদ্যুৎ ও জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী ও দায়িত্বশীল আচরণ নিশ্চিত করা প্রয়োজন। এ লক্ষ্যে যে সকল ব্যবস্থা গ্রহণ করতে হবে, দিনের বেলায় পর্যাপ্ত প্রাকৃতিক আলো থাকলে বৈদ্যুতিক বাতি ব্যবহার পরিহার করতে হবে এবং জানালা ও দরজা কিংবা ব্লাইন্ড খোলা রেখে প্রাকৃতিক আলো ব্যবহার করতে হবে। অফিস চলাকালীন প্রয়োজনের অতিরিক্ত লাইট, ফ্যান, এয়ার কন্ডিশনার সহ অন্যান্য বৈদ্যুতিক যন্ত্রপাতি বন্ধ রাখতে হবে। এয়ার কন্ডিশনার ব্যবহারের ক্ষেত্রে তাপমাত্রা 25 ডিগ্রি সেলসিয়াস বা তার উপরে রাখতে হবে। অফিস কক্ষ ত্যাগ করার সময় কক্ষের বাতি, ফ্যান, এয়ার কন্ডিশনার সহ সকল বৈদ্যুতিক সরঞ্জাম বন্ধ করতে হবে।
1: প্রিয় শ্রোতা, আপনারা শুনছেন দেশাত্মবোধক গান, প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার খুলনা কেন্দ্র থেকে। এবারে গানটি রয়েছে সমবেত কণ্ঠে গীতিকার মোবারক হোসেন খান।

প্রিয় শ্রোতা, শুনলেন দেশাত্মবোধক গান। সকাল 8:30 আমাদের স্টুডিওর ঘড়িতে শুনছেন আমাদেরকে মিডিয়াম ওয়েভ 537.63 মিটারে 558 কিলোহার্সে, এফএম ব্যান্ড 88.8 মেগাহার্সে এবং বাংলাদেশ বেতার মোবাইল অ্যাপ থেকে। প্রিয় শ্রোতা, আপনাদের এই মুহূর্তে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছে স্থানীয় শিল্পীদের গাওয়া আধুনিক গানের অনুষ্ঠান বর্ণালীতে। শুরুতেই আজকে কেন বাসলে ভালো এমন চমৎকার কথামালার গান শোনাব হাওলাদার জাফর ইকবালের কণ্ঠে। গানের কথা লিখেছেন ফিরোজ খান্নুন, সুর করেছেন অপূর্ব রায়।

অনুষ্ঠানে এবারের শিল্পী নুসরা জাহান মহুয়া গানের কথামালা সাজিয়েছেন ইসেম রুহুল আমিন, সুর করেছেন শেখ আলী আহমেদ।

0: সুপ্রিয় কৃষিজীবী ভাই বোনেরা, আপনাদের অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে আমন্ত্রণ জানাচ্ছি আজকের আসরে। বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধি পাচ্ছে প্রতিনিয়ত, আর এই বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধির কারণে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বেড়ে যাচ্ছে। এতে করে ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে সমুদ্র উপকূলবর্তী যে অঞ্চল রয়েছে সেগুলো। এই সংকট থেকে উত্তরণের উপায় হিসেবে পৃথিবীর বিভিন্ন দেশ কাজ করছে বৃক্ষরোপণ কর্মসূচি নিয়ে। আমাদের সরকার এই বৃক্ষরোপণ কর্মসূচিকে গুরুত্ব আরোপ করেছেন, তারাও এই কর্মসূচি হাতে নিয়েছেন, প্রস্তুতি এবং সেই কাজ শুরু হয়েছে। এই কর্মসূচি ইতোমধ্যে তারা শুরু করেছেন, কর্মসূচিটি শুরু হয়ে এখন সেটা বাস্তবায়নের পথে রয়েছে। আজকে আমরা জানব বৃক্ষরোপণের গুরুত্ব এবং বর্তমান কর্মপরিকল্পনা নিয়ে। এ বিষয়ে কথা বলার জন্য আমাদের সাথে রয়েছেন আফরোজা বেগম, গবেষণা কর্মকর্তা, বন অধিদপ্তর, আগারগাঁও, ঢাকা। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আসরে।
1: ধন্যবাদ আপনাকেও।
0: আপনার কাছে একটু জানতে চাই, বর্তমান প্রেক্ষাপটে বৃক্ষরোপণ কর্মসূচির প্রয়োজনীয়তা কেন এত বেশি জরুরি?
1: আপনারা জানেন বর্তমান সময়ে জলবায়ু পরিবর্তন, পরিবেশ দূষণ এবং বন উজাড়ের কারণে বিশ্বের অনেক দেশ পরিবেশগত ঝুঁকির মুখে রয়েছে। বাংলাদেশও এর ব্যতিক্রম নয়। ঘূর্ণিঝড়, বন্যা, ভূমিধস, তাপমাত্রা বৃদ্ধি এবং জীববৈচিত্র্যের ক্ষয়, এসব সমস্যার অন্যতম সমাধান হল ব্যাপক বৃক্ষরোপণ এবং বনভূমির বৃদ্ধি। এই প্রেক্ষাপটে বর্তমান সরকার দেশব্যাপী 25 কোটি বৃক্ষরোপণ ও সবুজ কর্মসংস্থান সৃষ্টির একটি বৃহৎ কর্মসূচি গ্রহণ করেছে। এই কর্মসূচির মাধ্যমে দেশের বনভূমি বৃদ্ধি, পরিবেশগত ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলা এবং জনগণের অর্থনৈতিক উন্নয়ন সবকিছুই সমন্বিতভাবে অর্জনের চেষ্টা করা হচ্ছে।
0: সত্যি বেশ প্রশংসিত একটি কর্মসূচি বর্তমান সরকার হাতে নিয়েছে, যেটা আমাদের দেশের বনভূমি এবং বৃক্ষরোপণের যে গুরুত্ব সেটাকে আরো বেশি আমাদের সামনে নিয়ে আসছে। আমরা একটু জানতে চাই যে কোটি চারা, অর্থাৎ এই যে 25 কোটি চারার কথা আমরা বলছিলাম, এই 25 কোটি চারা রোপণ কর্মসূচির প্রধান উদ্দেশ্য কি?
1: এই কর্মসূচির প্রধান উদ্দেশ্য হল দেশের পরিবেশগত ভারসাম্য পুনরুদ্ধার করা এবং বনভূমির পরিমাণ বৃদ্ধি করা। এছাড়া এই কর্মসূচির মাধ্যমে কয়েকটি গুরুত্বপূর্ণ লক্ষ্য অর্জনের পরিকল্পনা রয়েছে, যেমন উপকূলীয় অঞ্চলে প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকি কমানো, পার্বত্য অঞ্চলের অবক্ষয়িত বন পুনরুদ্ধার করা, পানির উৎস সংরক্ষণ করা এবং নগর এলাকায় সবুজায়ন বৃদ্ধি করা। অন্যদিকে এই কর্মসূচি অর্থনৈতিকভাবেও গুরুত্বপূর্ণ। কাঠ, বাঁশ ও অন্যান্য বনজ সম্পদের উৎপাদন বৃদ্ধি করা, গ্রামীণ কর্মসংস্থান সৃষ্টি করা এবং বেসরকারি নার্সারি উদ্যোক্তাদের সম্পৃক্ত করা, সব মিলিয়ে এই কর্মসূচি শুধু পরিবেশ রক্ষার জন্য নয় বরং দেশের অর্থনীতি ও সামাজিক উন্নয়নের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
0: এই যে আপনি বলছিলেন অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে, একটু জানতে চাই যে কর্মসূচি ইতোমধ্যে শুরু হয়েছে, বাস্তবায়ন শুরু হয়েছে, এটা কিভাবে বাস্তবায়ন করা হবে?
1: সারা দেশে আগামী 5 বছরে সরকারি বনাঞ্চলে, উপকূলীয় চর অঞ্চলে, সড়ক, মহাসড়ক, বাঁধ, নদী ও খালপথ সহ অন্যান্য প্রান্তিক ভূমিতে, প্রতিষ্ঠান ও বসত বাড়িতে, কৃষি বনায়ন এবং নগর বনায়ন কার্যক্রমে 25 কোটি বৃক্ষরোপণ করা হবে। এর মধ্যে উপকূলীয় বনায়ন সবচেয়ে বড় অংশ, যেখানে প্রায় 40% চারা, উপকূলের নতুন জেগে ওঠা চর এবং অবক্ষয়িত উপকূলীয় বনাঞ্চলে রোপণ করা হবে। এর মাধ্যমে ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসের ক্ষতি কমানো এবং ভূমিক্ষয় রোধ করা সম্ভব হবে। দ্বিতীয়ত গুরুত্বপূর্ণ খাত হল বন পুনরুদ্ধার। পার্বত্য চট্টগ্রাম, চট্টগ্রাম এবং সিলেট অঞ্চলের অবক্ষয়িত বনভূমিতে গাছ লাগিয়ে প্রাকৃতিক বন পুনরুদ্ধার করা হবে। এতে মাটির উর্বরতা বাড়বে, পানির উৎস সংরক্ষিত হবে এবং জীববৈচিত্র্য বৃদ্ধি পাবে। এছাড়া নগর বনায়ন, উৎপাদনমুখী বনায়ন, কমিউনিটি ভিত্তিক প্রান্তিক ভূমিতে বনায়ন এবং প্রতিষ্ঠান ও বসতবাড়ি ভিত্তিক বনায়ন, এই খাতগুলোতেও ব্যাপকভাবে বৃক্ষরোপণ করা হবে। এর ফলে দেশের প্রায় সব অঞ্চলে বৃক্ষরোপণ কার্যক্রম বিস্তৃত হবে।
0: অনেক ধন্যবাদ, খুব গুরুত্বপূর্ণ বিষয় আপনি আমাদেরকে জানাচ্ছিলেন। একটু জানতে চাইব এই কর্মসূচিতে আধুনিক প্রযুক্তির কোনো ভূমিকা থাকবে কি?
1: অবশ্যই, বর্তমান যুগে প্রযুক্তির ব্যবহার ছাড়া বড় কোনো প্রকল্প সফলভাবে বাস্তবায়ন করা কঠিন, তাই এই কর্মসূচিতেও আধুনিক প্রযুক্তির ব্যবহার বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। নগর বনায়নের ক্ষেত্রে একটি বিশেষ মোবাইল অ্যাপ, মাই ট্রি অ্যাপ ব্যবহার করা হবে। এতে গাছের সঠিক তথ্য সংরক্ষণ ও পর্যবেক্ষণ সহজ হবে। এছাড়াও বনায়ন পর্যবেক্ষণের জন্য ড্রোন প্রযুক্তি, লাইডার প্রযুক্তি, স্যাটেলাইট ইমেজ এবং জিআইএস প্রযুক্তি ব্যবহার করে কোথায় গাছ লাগানো হয়েছে, কতটা বৃদ্ধি পেয়েছে এবং কোথায় সমস্যা রয়েছে, এসব তথ্য সহজেই পর্যবেক্ষণ করা সম্ভব হবে।
0: তথ্য প্রযুক্তির উন্নতির ফলে আমরা খুব সহজেই এগুলোকে ট্রেস করতে পারবো। এবার একটু জানতে চাই আপনার কাছে যে এই কর্ম পরিকল্পনা যেটা রয়েছে বা যে কর্মসূচি রয়েছে, আর এই 25 কোটি বৃক্ষরোপণের যে কর্মসূচি, এটা বাস্তবায়নের ক্ষেত্রে সাধারণ মানুষ কিভাবে ভূমিকা রাখতে পারে?
1: এই কর্মসূচির সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হলো জনগণের অংশগ্রহণ। শুধু সরকারি উদ্যোগে এত বড় কর্মসূচি সফল করা সম্ভব নয়, এজন্য সমাজের সকল শ্রেণীর মানুষের অংশগ্রহণ প্রয়োজন। এই পরিকল্পনার আওতায় সামাজিক বনায়ন কর্মসূচি চালু থাকবে, যেখানে স্থানীয় জনগণ অংশীদারিত্বের ভিত্তিতে বনায়নে অংশ নিবে এবং সুফল ভাগাভাগি করে নিবে। এছাড়া এক শিক্ষার্থী একটি গাছ কর্মসূচির মাধ্যমে শিক্ষার্থীদের বৃক্ষরোপণে সম্পৃক্ত করা হবে। এর ফলে ছোটবেলা থেকেই পরিবেশ সম্পর্কে সচেতনতা তৈরি হবে এবং বৃক্ষরোপণ একটি সামাজিক আন্দোলনে পরিণত হবে। বসতবাড়ি, শিক্ষা প্রতিষ্ঠান এবং বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের খালি জায়গা, ফলদ, ঔষধি এবং বনজ গাছ লাগানোরও পরিকল্পনা রয়েছে। এতে পরিবেশের পাশাপাশি মানুষের পুষ্টি ও অর্থনৈতিক সুবিধাও বাড়বে। 25 কোটি বৃক্ষরোপণের এই কর্মসূচি বাংলাদেশের জন্য একটি সম্ভাবনাময় সবুজ উদ্যোগ। সঠিক পরিকল্পনা, আধুনিক প্রযুক্তি ব্যবহার এবং জনগণের সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে এই উদ্যোগ সফলভাবে বাস্তবায়িত হলে ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সবুজ, নিরাপদ এবং টেকসই বাংলাদেশ গড়ে তোলা সম্ভব হবে।
0: একেবারেই তাই, আমরা আপনার সাথে গলা মিলিয়ে বলতে চাই, আসুন আমরা প্রত্যেকে মিলে এই 25 কোটি বৃক্ষরোপণ ও সবুজ কর্মসংস্থান কর্মসূচির যে বৃহৎ পরিকল্পনা, এটা বাস্তবায়নে সকলে মিলে হাতে হাত মিলিয়ে, কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করে যাই, এই কর্মসূচি বাস্তবায়ন করি এবং পৃথিবীর বুকে সবুজ সুন্দর একটি পৃথিবী, সুস্থ পৃথিবী আমাদের পরবর্তী প্রজন্মকে উপহার দিয়ে যাই। সকলের জন্য নিরন্তর শুভকামনা। আপনাকে অনেক ধন্যবাদ বাংলাদেশ বেতারে সময় দেওয়ার জন্য।
1: আপনাকেও ধন্যবাদ।
2: প্রিয় শ্রোতা, আপনারা শুনছেন বাংলাদেশ বেতার খুলনা কেন্দ্র থেকে প্রচারিত স্থানীয় শিল্পীদের গাওয়া আধুনিক গানের অনুষ্ঠান বর্ণালী। শুনছিলেন বৃক্ষরোপণ সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য। চলুন আবার ফিরে গানের কাছে। এবারে গানটি শিল্পী ইশরা জাহান লিজা, গানের কথা লিখেছেন অশোক কুমার দে, সুর করেছেন তৌহিদ হাসান ফারুকী।

প্রিয় শ্রোতা, শুনছেন বর্ণালীতে স্থানীয় শিল্পীদের গাওয়া আধুনিক গান। এবারে গানের সুর করেছেন শেখ আব্দুস সালাম, কথা সাজিয়েছেন মোকাম আলী খান, আর গানটির শিল্পী সাইফুল ইসলাম।

0: প্রিয় শ্রোতা, এই গানটির সাথে শেষ হল স্থানীয় শিল্পীদের গাওয়া আধুনিক গানের অনুষ্ঠান বর্ণালী।
1: বাংলাদেশ বেতার খুলনা, এখন সকাল 9টার বাংলা সংবাদ ঢাকা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হচ্ছে।

0: আসসালামু আলাইকুম। সকাল 9টা বাংলাদেশ বেতার, খবর পড়ছি আহসান হাবিব বাপ্পি। প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন জাপানের অন্যতম বৃহৎ ট্রেডিং ও বিনিয়োগ প্রতিষ্ঠান মিৎসু অ্যান্ড কং এর একটি প্রতিনিধি দল। গতকাল সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। প্রতিষ্ঠানটির এশিয়া প্যাসিফিক অঞ্চলের প্রধান নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মাকাতু সাতু প্রতিনিধি দলের নেতৃত্ব দেন। মিৎসু অ্যান্ড কং বৈশ্বিক পর্যায়ে লজিস্টিক্স, অবকাঠামো, ধাতু, জ্বালানি ও খাদ্য বাণিজ্য সহ বিভিন্ন খাতে কার্যক্রম পরিচালনা করে। বৈঠকে খাদ্য, কৃষি, জ্বালানি ও তথ্য প্রযুক্তি সহ বিভিন্ন খাতে বিনিয়োগের সম্ভাবনা এবং বিনিয়োগ সম্প্রসারণের বিষয় নিয়ে আলোচনা হয়। এ সময় প্রতিনিধি দলকে জানানো হয়, বর্তমান সরকার বিনিয়োগ বান্ধব নীতি অনুসরণ করছে এবং বিদেশি বিনিয়োগ আকর্ষণ ও সম্প্রসারণে সর্বোচ্চ সহযোগিতা দেবে। অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, সরকার দেশের প্রতিটি নাগরিকের কথা মাথায় রেখে জাতীয় সংসদে 11 জুন আগামী অর্থ বছরের জাতীয় বাজেট পেশ করবে। গতকাল সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি একথা বলেন। অর্থমন্ত্রী বলেন, জাতীয় বাজেটের বিপুল পরিমাণ অর্থ ঋণের সুদ পরিশোধে ব্যয় হচ্ছে, তাই ভবিষ্যতে দেশ যাতে ঋণের ফাঁদে না পড়ে সেজন্য সুষ্ঠু আর্থিক ব্যবস্থাপনা নিশ্চিতে কাজ করে যাচ্ছে সরকার। বাংলাদেশ জ্বালানি নিয়ন্ত্রণ কমিশন বিইআরসি ভর্তুকি হ্রাসে বিদ্যুতের পাইকারি ও খুচরা মূল্য বৃদ্ধি করেছে। খুচরা পর্যায়ে প্রতি কিলোওয়াট বিদ্যুতের দাম 9.11 টাকা থেকে 10.63 টাকা এবং পাইকারি পর্যায়ে 7 টাকা থেকে 8.39 টাকা নির্ধারণ করা হয়েছে। গতকাল রাজধানীতে বিইআরসি সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনে বিইআরসি চেয়ারম্যান জালাল আহমেদ এ তথ্য জানান। তিনি বলেন, ভোক্তা পর্যায়ে বিদ্যুতের দাম 16.68% এবং পাইকারি পর্যায়ে 19.85% বাড়ানো হয়েছে। চলতি মাসে পরিশোধযোগ্য বিদ্যুৎ বিলের ক্ষেত্রেই নতুন মূল্য কার্যকর হবে। জালাল আহমেদ আরও জানান, নতুন মূল্য কার্যকর হওয়ার পরও বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডকে প্রতি বছর 41,000 কোটি টাকা ভর্তুকি দিতে হবে। রাজধানীর পল্লবীতে ধর্ষণের পর শিশু রামিসাকে হত্যার চাঞ্চল্যকর মামলাটির বিচারিক কার্যক্রম দ্রুত এগিয়ে চলছে। আজ যুক্তিতর্ক উপস্থাপনের দিন ধার্য করেছেন ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনাল। এর আগে গতকাল আসামিদের আত্মপক্ষ সমর্থন শেষ হয়। স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সর্দার মোহাম্মদ সাখাওয়াত হোসেন জানিয়েছেন, রাজধানীর আদ্দিন হাসপাতালে 6 নবজাতকের মৃত্যুর ঘটনায় জড়িত কোন অপরাধী ছাড় পাবে না। তিনি গতকাল সচিবালয়ে সাংবাদিকদের একথা জানান। স্বাস্থ্যমন্ত্রী বলেন, আগামী 6 মাসের মধ্যে 200 শয্যা বিশিষ্ট 5টি বিশেষায়িত শিশু হাসপাতাল খুলনা, বরিশাল, রংপুর, রাজশাহী বিভাগে ও বৃহত্তর কুমিল্লায় নির্মাণ করা হবে, যার প্রতিটিতে একটি করে আইসিইউ থাকবে। সর্দার মোহাম্মদ সাখাওয়াত হোসেন দেশের মাতৃস্বাস্থ্য ও নারী চিকিৎসায় বড় উদ্যোগের কথা জানিয়ে বলেন, চীন বাংলাদেশ যৌথ উদ্যোগে দেশের 5টি বৃহৎ শহরে বা শহর সংলগ্ন উন্মুক্ত স্থানে 1,000 শয্যা বিশিষ্ট 5টি আধুনিক ও দৃষ্টিনন্দন হাসপাতাল নির্মাণ করা হবে। দেশের ক্রমবর্ধমান জ্বালানি চাহিদা পূরণে 5 কার্গো তরলীকৃত প্রাকৃতিক গ্যাস এলএনজি আমদানিসহ মোট 6টি পৃথক ক্রয় প্রস্তাবের অনুমোদন দিয়েছে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি সিসিজিপি। গতকাল সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত 2026 সালের 24তম সিসিজিপি সভায় এসব অনুমোদন দেওয়া হয়। খেলার খবর ক্রিকেট। স্কটল্যান্ডের এডিনবরায় ত্রিদেশীয় নারী টি টোয়েন্টি ক্রিকেটের ষষ্ঠ ও শেষ ম্যাচে আজ বাংলাদেশ নেদারল্যান্ডসের বিপক্ষে খেলবে। বাংলাদেশ সময় সন্ধ্যে 6টায় খেলা শুরু হবে। ক্রিকেটের আরও খবর, অস্ট্রেলিয়ার বিপক্ষে 3 ম্যাচের একদিনের আন্তর্জাতিক ক্রিকেট সিরিজের প্রথম 2 ম্যাচের জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি মেহেদী হাসান মিরাজকে অধিনায়ক করে 15 সদস্যের জাতীয় দলের নাম ঘোষণা করেছে গতকাল। অলরাউন্ডার মোসাদ্দেক হোসেন সৈকত এবং উইকেট রক্ষক নুরুল হাসান সোহানকে দলে অন্তর্ভুক্ত করা হয়েছে। অস্ট্রেলিয়া ক্রিকেট দল ঢাকা আসবে আগামীকাল। বাংলাদেশ এবং অস্ট্রেলিয়ার মধ্যে প্রথম একদিনের আন্তর্জাতিক ম্যাচটি আগামী মঙ্গলবার মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। সবশেষে আবহাওয়া। আজ বেলা 1টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ এবং সিলেট অঞ্চলে পশ্চিম উত্তর পশ্চিম দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্র সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দরগুলোকে 1 নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হল। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে সকাল ১০টায়।
1: আসসালামু আলাইকুম, শুভ সকাল। স্টুডিওর ঘড়িতে এখন সময় সকাল ৯টা বেজে ৫ মিনিট। আপনি শুনছেন বাংলাদেশ বেতার খুলনা কেন্দ্রকে।

0: প্রত্যেকটা দিন আমাদের কাছে নতুন নতুন করে নতুন বার্তা এনে দেয়। মানুষ আমরা ভীষণ ব্যস্ত, ব্যস্ত কর্মময় জীবনে। এই নতুন বার্তা যদি ইতিবাচক হয় তাহলে তো কোনো কথাই নেই, তাহলে সাফল্যের চূড়ায় আমরা পৌঁছাতে পারি। কিন্তু এই সফলতার পেছনে কিন্তু আমাদের অনেক অধ্যাবসায়, অনেক পরিশ্রম করতে হয়। আর যখনই পরিশ্রম করতে হয় ঘরের বাইরে বের হতে হয়। ঘরের বাইরে বের হলে এই যে প্রচণ্ড তাপদাহ, এর ভিতরে আমাদের ভীষণ কষ্ট হয়। তাই বন্ধুরা বলছি, বাইরে যাওয়ার আগে আপনি যে পোশাকটি পরিধান করবেন অবশ্যই সেটি যেন ঢিলা ঢালা হয়, সুতি হয়, সেদিকে খেয়াল রাখতে হবে। আর হ্যাঁ, ছাতা বা বর্ষাটি নিয়ে বের হওয়া ভালো, কিন্তু ছাতাটা ভীষণ জরুরি। প্রচণ্ড গরমে, প্রচণ্ড রোদে আপনার ত্বকের পাশাপাশি আপনার শরীরের ক্ষতি হতে পারে। আর এক বোতল বিশুদ্ধ পানি নেওয়ার কথা তো ভুলবেন না। সবকিছু মিলিয়ে যদি আজকের দিনটা যদি সুন্দর করে শুরু করতে পারেন, তাহলে আপনি আপনার কর্মময় জীবনে পাবেন উদ্যম, আর তখনই আসবে সফলতা। সবার জীবনে এই সফলতা বয়ে নিয়ে আসুক সেই প্রত্যাশায় রয়েছি আমরা রূপালীর আয়োজনে। লুবনা হাসনা ফারুক মিষ্টি,
1: আমি মরিয়াম সুলতানা জিনিয়া, প্রকৌশল দায়িত্বে আছেন আহমেদ হাসান, অধিবেশন তত্ত্বাবধান করছেন নূরজাহান আক্তার। আর অসংখ্য শ্রোতা বন্ধু আমরা জানি এই মুহূর্তে যোগ দিয়ে ফেলেছেন, তাদের জন্য নাম্বার হচ্ছে 01974121970। আর যারা
0: চিঠি লিখতে চান তাদেরকে অবশ্যই লিখতে হবে সেই পুরনো ঠিকানাতেই, বলতে পারেন স্বপ্নের ঠিকানা কিংবা ভালোবাসার ঠিকানা।
1: ঠিকানা হচ্ছে রূপালী প্রযত্নে আঞ্চলিক পরিচালক, বাংলাদেশ বেতার খুলনা, খুলনা 9000। আর হ্যাঁ, এই যে মিষ্টি বলছিল যে প্রচন্ড গরমে কিন্তু ঢিলে ঢালা কাপড়ের পাশাপাশি হালকা রঙের কাপড় পরতে

0: চেয়েছিলাম, তো হিট স্ট্রোক হতে পারে, সেক্ষেত্রে আমাদের এই যে এই সাবধানতাগুলো যদি অবলম্বন করি অন্তত কিছুটা হলেও পরিত্রাণ পাওয়া কিন্তু সম্ভব, তাই না? আর যদি খুব বেশি দরকার না হয় তাহলে ঘর থেকে বাইরে বের না হওয়াটাই ভালো।
1: অবশ্যই এটাই বলতে চাচ্ছি, বসে বসে একটু আমাদেরকে শুনুন, বাংলাদেশ বেতার খুলনা টিউন করে থাকুন, ভালো হয়ে যাবে। হ্যাঁ, আশা করছি ভালো লাগবে আপনাদের সবার। তো প্রথম চিঠিটি উঠিয়ে নিয়েছি, লিখেছেন আমাদের কাছে মোহাম্মদ ইসমাইল হোসেন বাগমারা মোকামতলা শিবগঞ্জ বগুড়া থেকে লিখে পাঠিয়েছেন, আশা করছি সবাই অনেক ভালো আছেন, বকুল ফুলের শুভেচ্ছা।
0: নিলাম, সেই সাথে আপনাদেরকেও বকুল ফুলের শুভেচ্ছা দিচ্ছি। আচ্ছা, কি গান শুনতে চেয়েছেন আমাদের এই বন্ধু?
1: চেয়েছেন বলনা কবুল ছায়াছবি থেকে কুমার বিশ্বজিৎ ও সামিনা চৌধুরীর কণ্ঠে এই গানটি।

0: অনুরোধ করে আমাদের বন্ধু লিখেছেন, অনেকদিন পর চিঠি, অনেকদিন ধরে চিঠি পাঠাচ্ছি কিন্তু পড়া হচ্ছে না। এই যে বন্ধু দেখুন, আজকে আপনার চিঠি আমাদের হাতে এসে পৌঁছেছে, তাই কিন্তু পড়ে শোনাচ্ছি, তাই না?
1: অবশ্যই, আমাদের হাতে আসলে অবশ্যই পড়ে শোনা। আমরা কিন্তু প্রতিনিয়ত অপেক্ষায় থাকি যে কখন একটা চিঠি পাবো, তাই না?
0: সেই সেই তো বন্ধুরা, বুঝতেই পারছেন আমরা কিন্তু অপেক্ষা করি আপনাদের চিঠি, আর হাতে এসে পৌঁছালে এক মুহূর্ত দেরি করি না, 9:05 বাজা মাত্রই আপনাদের চিঠি ঝাঁপি নিয়ে বসি, সেখান থেকে নির্ধারিত চিঠি আমরা পড়ে শোনাই। তো আজকে গান শুনতে চেয়েছেন, ওই যে বলেছি কোনোদিন হয় না কো পর, মহাসম্মেলন ছবির গান, আর এই গানটি শুনতে চেয়ে অনুরোধ করেছেন মোহাম্মদ লুৎফর জোয়ারদার বড়খোলা পাংশা রাজবাড়ি থেকে। আরও আপনার সাথে রয়েছেন রেজাউল আলম ঝন্টু, কাশিম সর্দার, আফজাল মোল্লা এবং আব্দুর রহমান। তো চলুন আপনার পছন্দের গানটি এই মুহূর্তে শুনে আসি, শিল্পী
1: এন্ড্রু কিশোর ও কনক চাঁপা।

0: বন্ধুরা, এই মুহূর্তে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি ফোন ইন পর্বে সরাসরি কথা বলবার জন্য 01974121970 এই নম্বরটি দিয়ে।
1: যারা কথা বলতে চান ঠিক এখনই কিন্তু ফোন করতে হবে, কারণ আমাদের সময় খুবই কম, তাই না? আমাদের গানও শোনাতে হবে, আবার আপনাদের কথাও লিপিবদ্ধ করতে হবে, কোন গানটি শুনতে চাচ্ছেন সেটা বাজাতে হবে। দেখছি কে আছেন। ওয়ালাইকুম আসসালাম
2: ভাই আপু, ভালো আছেন?
0: আমরা ভাই আপুরা দুজন আপুই রয়েছি। হ্যাঁ, বুঝিনি আপনার নাম ঠিকানা, বুঝিনি।
1: আচ্ছা, আপনার নামটি বলুন।
2: রবিউল
1: খান।
0: আচ্ছা, আর যেদিন আপনি অনুরোধ করবেন তার পরের দিনই গান শুনতে পারবেন এমন কোনো কথা নয়, আপনি শুনতে থাকুন, সপ্তাহের মধ্যেই শুনতে পাবেন। গজেন্দ্রপুর থেকে না? গজেন্দ্রপুর। আচ্ছা বলুন। বাংলার বাউল
1: পাখি।
0: আচ্ছা ঠিক আছে, আমাদের কাছে একটু নতুন লাগছে গানটা না, ছবিটা।
1: ওয়ালাইকুম আসসালাম। জি আলহামদুলিল্লাহ,
0: অবশ্যই ভালো আছি। হ্যাঁ জি, ধন্যবাদ, বলুন কে? আব্দুল সামাদ শেখ।
1: অনেক দূর।
0: জি একটু দ্রুত বলুন, দ্রুত বলুন, আমার জীবন যুদ্ধে হেরে গেছি। আপনি এভাবে কেন যে হার মানেন বুঝি না। আমরা তো বলি অনুষ্ঠানের শুরুতেও বলি যে হার মানা যাবে না, সফলতাকে এগিয়ে যেতে হবে
1: অবশ্যই। দেখছি কে আছেন। আসসালামু আলাইকুম
0: আদাব। মকরন্দ মন্ডল।
2: নাম বলার জন্য ধন্যবাদ।
1: শুনে ফেলেছি। হ্যাঁ ভালো আছি। হ্যাঁ সেটা তো বুঝতে পেরেছি, আপনি ছায়াছবির নাম বলুন।
0: শুধু গান গিয়ে পরিচয়, তাই তো? শুধু গান গিয়ে পরিচয়।
1: সময় কিন্তু 30 সেকেন্ড, তাই খুব দ্রুত কথা শেষ করতে হবে। এবারে কে আছেন? শুভ সকাল।
0: সেতু হালদার। অনেকদিন পর।
1: জি
0: আমার বুকের মধ্যে খানে, বুঝতে পেরেছি। নয়নের আলো ছবি মানি এই চমৎকার গানটি, সব অনেক গানই সুন্দর, প্রত্যেকটা গানই সুন্দর কিন্তু নয়নের আলো ছবিটা, কিন্তু আমার বুকের মধ্যে খানে একটু অন্যরকম।
1: আসসালামু আলাইকুম।
2: ওয়ালাইকুম আসসালাম। আমি
0: ফারুক বিশ্বাস। জি বলুন বলুন, কি গান শুনতে চান?
1: প্রিয় শ্রোতার সময় খুব কম, খুব দ্রুত সময় চলে যাচ্ছে। 01974121970 নাম্বারটি খোলা আছে শুধুমাত্র আপনার জন্য। দেখছি এবারে কে আছেন। জি ভালো আছি, কে বলছেন? জি বলুন। ভেজা
0: আছি বাকি অল্প। অনেক সুন্দর একটি ছবি, সুন্দর একটি গান শুনতে চাওয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।
1: আসলে প্রিয় শ্রোতা, আপনাদেরকে কণ্ঠশিল্পীর নাম বলতে হবে না, গানের প্রথম লাইনটা বললে হচ্ছে, ছায়াছবির নাম সহ। আমরা কণ্ঠশিল্পীকে বের করে নিব। দেখি কে আছেন।
2: দিদি নমস্কার।
1: জি আদাব।
0: খোকন চন্দ্র।
1: জি জি জি বলুন।
0: সবাই ভালো আছি। ভেজা বিড়াল, কোন গানটি? যে কোনো গান। আচ্ছা, প্রায় আমরা অনেকগুলো ফোন নিয়ে নিয়েছি,
1: ফোন নিয়ে ফেলেছি,
0: আর একবার কি নিব নাকি? হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম, আর একবার বলুন। আব্দুল মজিদ, শৈলগাড়ি, কুষ্টিয়া। আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ বলুন। আখি মিলন, আমার গরুর গাড়িতে ওইটি, ঠিক আছে, আমরা চেষ্টা করব।
1: ধন্যবাদ প্রিয় শ্রোতা ফোন করবার জন্য, আর এর সাথে আপাতত বিদায় নিচ্ছি ফোন ইন থেকে, ফিরবো কিছুক্ষণ পরে আবারও, তাই মন খারাপ করা চলবে না, চলুন চলে যাই অনুষ্ঠানের বাকি অংশে।

0: প্রিয় শ্রোতা শুনছিলেন স্বপ্নের বাসর ছবির গান গণচাপা এবং এন্দ্র কিশোরের কণ্ঠে। আর এই গানটি শুনতে চেয়ে অনুরোধ করেছিলেন আমাদের বন্ধু আরিফ আড়ংঘাটা খুলনা থেকে, এবং সেই সাথে আরও অনুরোধ করেছিলেন মুজিবর এবং সুফিয়ান জয় বাংলা মোড় খুলনা থেকে।
1: বাংলাদেশ বেতার খুলনা, একটি বিশেষ ঘোষণা। আগামী 7 জুন 2026 খ্রিস্টাব্দ রবিবার বিকেল 3টায় ত্রয়োদশ জাতীয় সংসদের 2026 খ্রিস্টাব্দের বাজেট দ্বিতীয় অধিবেশনের কার্যক্রম অনুষ্ঠিত হবে এবং 11 জুন 2026 খ্রিস্টাব্দ বৃহস্পতিবার বিকেল 3টায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় অর্থমন্ত্রী জাতীয় সংসদে 2026 থেকে 2027 অর্থ বছরের বাজেট বক্তৃতা প্রদান করবেন। এই বাজেট অধিবেশন এবং মাননীয় অর্থমন্ত্রীর বাজেট বক্তৃতা ঢাকা কেন্দ্রের মাধ্যমে রিলে করে শোনানো হবে মিডিয়াম ওয়েভ 537.63 মিটারে, অর্থাৎ 558 কিলোহার্জে। একই সাথে FM 88.8 মেগাহার্জে। এছাড়া শুনতে পাবেন বাংলাদেশ বেতারের মোবাইল অ্যাপ থেকে।
0: হ্যাঁ বন্ধুরা, এই একই মিটার ব্যান্ডে আপনারা আগামী জুন, অর্থাৎ আগামী 9 জুন যারা খেলা প্রেমী আছেন তাদের জন্য একটি সংবাদ রয়েছে। আগামী 9 জুন মঙ্গলবার 2026 থেকে শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম ঢাকা এবং বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়াম চট্টগ্রামে বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া জাতীয় ক্রিকেট দলের 3টি একদিনের আন্তর্জাতিক এবং 3টি টি-20 ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হবে। আর এই খেলা চলতি ধারা বিবরণী আপনারা বাণিজ্যিক কার্যক্রম বাংলাদেশ বেতার ঢাকা কেন্দ্রের মাধ্যমে সরাসরি শুনতে পাবেন খেলার নির্ধারিত সময়। আর ওই বলেছিলাম শুরুতেই যে একই মিটার ব্যান্ডে নিশ্চয়ই শোনার আমন্ত্রণ রইল এবং আপনারা শুনবেন। তো চলুন আবারও ফিরি আমাদের রূপালীর মূল আয়োজনে।
1: এবারে রয়েছে মোল্লাবাড়ির বউ ছায়া ছবি থেকে মনির খানের কণ্ঠে গান, অনুরোধ করেছেন আব্দুল বক্কর শালিখা মাগুরা থেকে।
0: আবু বক্কর সাহেবের কিন্তু অনেক দিনের অভিযোগ ছিল যে কেন তার গান শোনানো হয় না, অনেক দিন থেকে অপেক্ষা করেছেন। আমি সেদিনও শুনছিলাম। তো বন্ধুরা, ওই একটু আগে এক বন্ধু কিন্তু বলেছিলেন যে আপনাদের গান রবিউল খান, হ্যাঁ, গান কেন শোনানো হয় না। আজকেই অনুরোধ করে কালকে কিন্তু আপনার গানটা শুনতে পাবেন। আগে এই মানে পদ্ধতিটা ছিল যে আপনি সকাল 10টায় অনুরোধ করলে আমরা 11টার দিকেই ওই গানটা শুনিয়ে দিতাম, তাই না? কিন্তু এই মুহূর্তে যেহেতু আমাদের একটু ক্রান্তিকাল চলছে বা একটু অন্যরকম সময় চলছে, তো সেই ক্ষেত্রে গান আজকেই শুনতে চাইলে কালকেই শুনতে পাবেন এমনটি নয়। আপনি সপ্তাহ ধরে অপেক্ষা করুন, আমাদেরকে শুনতে থাকুন, প্রতিদিন দেখবেন আপনার গান অবশ্যই প্রচার হবেন। তো নিশ্চয়ই আবু বকর ভাই আপনার মনটা ভালো হয়ে গিয়েছে, আজ কিন্তু আপনার পছন্দের গান শোনানো হবে মনির খানের কণ্ঠে। সেই জনপ্রিয় গানটি খড়কুটোর এক বাসা বাঁধলাম
1: বাবুই পাখির মতো।

0: প্রিয় শ্রোতা, কৃষি আমাদের অর্থনীতির মূল চালিকা শক্তি। বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে কৃষির ভূমিকা অপরিসীম। কৃষকদের চাহিদা এবং সুবিধার কথা বিবেচনা করে বাংলাদেশ সরকার কৃষকদের জন্য কৃষক কার্ড প্রদানের উদ্যোগ নিয়েছে। হ্যাঁ বন্ধুরা, কৃষক কার্ড বাংলাদেশের কৃষকদের জন্য সরকারের খুবই গুরুত্বপূর্ণ একটি উদ্যোগ। এই কার্ডের মাধ্যমে কৃষকরা সহজে যেন সরকারি সুবিধা পায় এবং কৃষি উৎপাদন বৃদ্ধি পায়, এটি কৃষকদের আর্থিক সহায়তা পাওয়ার একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। এই কার্ডের মাধ্যমে কৃষকরা সহজে সরকারি কৃষি সহায়তা, ভর্তুকি ও ব্যাংক ঋণ পেতে পারেন। শ্রোতা বন্ধুরা, নিশ্চয়ই বুঝতে পেরেছেন আমাদের আজকের বিষয়। আমাদের আজকের বিষয় কৃষক কার্ড, আর এ বিষয়ে বলার জন্য আজ আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন কৃষিবিদ জনাব মোহাম্মদ মশিহুর রহমান, পরিচালক কৃষি তথ্য সার্ভিস। স্বাগত আমাদের আজকের আয়োজনে আপনাকে।
1: আপনাকে ধন্যবাদ।
0: আর প্রথমেই যে বিষয়টি আপনার কাছে জানতে চাইব সেটি হচ্ছে কৃষক কার্ড আসলে কি, আর এই সুবিধা সম্পর্কেও জানতে চাই।
1: কৃষক কার্ড এমন একটি কার্ড যেটা ডিজিটাল ডাটাবেস সম্বলিত স্মার্ট কার্ড, যার মাধ্যমে আসলে আমাদের দেশের কৃষকদের শনাক্ত করা সম্ভব হবে যে কে প্রকৃত কৃষক এবং কে প্রকৃত কৃষক নয়। আর সরকারি সকল সব ধরনের সুযোগ সুবিধা, কৃষি সহায়তা সরাসরি এই কার্ডের মাধ্যমে কৃষকদের নিকট পৌঁছে যাবে। এই সুবিধাগুলি অনেক, এর মধ্যে গুরুত্বপূর্ণ হচ্ছে যে কৃষকরা সরাসরি সরকারি ভর্তুকি, সার ও বীজ সহায়তা এবং ঋণ সহজে পেতে পারবেন। এতে মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য অনেকটা কমে যাবে এবং কৃষকরা প্রকৃতপক্ষে অনেক উপকৃত হবে।
0: অনেক ধন্যবাদ আপনাকে, জানলাম আপনার কাছ থেকে কৃষক কার্ড সম্পর্কে। এবার একটু জানব প্রাথমিকভাবে বাংলাদেশের কয়টি উপজেলায় এই কার্ড চালু হচ্ছে।
1: আসলে সরকার এখন প্রি পাইলটিং পর্যায়ে আছে। এই প্রি পাইলটিং পর্যায়ে প্রাথমিকভাবে বাংলাদেশের 10টি উপজেলায় এই কৃষক কার্ড কার্যক্রম শুরু হতে যাচ্ছে। এই উপজেলাগুলো হচ্ছে রংপুর বিভাগের পঞ্চগড় জেলার পঞ্চগড় সদর উপজেলার কমলাপুর ব্লক, রাজশাহী বিভাগের বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলার উথুলি ব্লক, খুলনা বিভাগের ঝিনাইদহ জেলার শৈলকূপ উপজেলার কৃপালপুর ব্লক, বরিশাল বিভাগের পিরোজপুর জেলার নেছারাবাদ উপজেলার রাজাবাড়ি ব্লক, চট্টগ্রাম বিভাগের কক্সবাজার জেলার টেকনাফ উপজেলার রাজারছড়া ব্লক, চট্টগ্রাম বিভাগের কুমিল্লা জেলার কুমিল্লা সদর উপজেলার অরণ্যপুর ব্লক, ময়মনসিংহ বিভাগের জামালপুর জেলার ইসলামপুর উপজেলার গাইবান্ধা ব্লক, ঢাকা বিভাগের টাঙ্গাইল জেলার টাঙ্গাইল সদর উপজেলার সুরুজ ব্লক, সিলেট বিভাগের মৌলভীবাজার জেলার জুরু উপজেলার গোয়ালবাড়ি ব্লক এবং ঢাকা বিভাগের রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার তেনাপচা ব্লক। এই 10টি ব্লকে আসলে ইতিমধ্যে প্রাথমিক তথ্য সংগ্রহের কাজ শুরু হয়ে গেছে।
0: আচ্ছা, এবারে একটু জানতে চাইবো আপনার কাছে এই কার্ডের প্রাথমিক তথ্য সংগ্রহ কি শুরু হয়েছে এবং কবে নাগাদ এই কৃষক কার্ড বিতরণের আনুষ্ঠানিক উদ্বোধন হবে।
1: আসলে মাননীয় প্রধানমন্ত্রী যখন কৃষক কার্ড বিতরণের সিদ্ধান্ত নিয়েছেন তার কিছুদিন পরেই আমাদের এই প্রাথমিক তথ্য সংগ্রহের কাজ শুরু হয়ে গেছে। আমি যে 10টি উপজেলার নাম বললাম সেই 10টি উপজেলার 10টি ব্লকে ইতিমধ্যে কৃষকদের তথ্য সংগ্রহের কাজ চলছে।
0: কৃষক কার্ড পেতে হলে একজন কৃষকের কি কি কাগজপত্র লাগবে এবং কোথায় বা কোন অফিসে যেতে হবে?
1: কৃষক কার্ড পেতে হলে যে সমস্ত ডকুমেন্টগুলি একজন কৃষকের থাকতে হবে তার মধ্যে গুরুত্বপূর্ণ হচ্ছে তার নাগরিকত্ব শনাক্ত করার জন্য তার NID বা আমাদের জাতীয় পরিচয় পত্র লাগবে, এবং সে যে কৃষি কাজ করে তার জমি আছে নিশ্চয়ই, সেই জমির পর্চা বা খতিয়ানের কাগজ লাগবে, এবং অবশ্যই কৃষকের একটি মোবাইল নাম্বার থাকতে হবে, যে মোবাইল নাম্বারের বিপরীতে তার যে প্রণোদনা সুযোগ সুবিধা যেটা প্রদান করা হবে। আর একজন কৃষক যদি আসলে কৃষক কার্ড পেতে চায় তাহলে তাকে তার নিকটস্থ যে উপজেলা কৃষি অফিস আছে অথবা উপসহকারী কৃষি কর্মকর্তা আছে সেখানে যোগাযোগ করলে সে বিস্তারিত এই বিষয়ে জানতে পারবে।
0: আরো একটি গুরুত্বপূর্ণ বিষয় আপনার কাছে জানতে চাই, সেটি হচ্ছে কোন শ্রেণীর কৃষকরা এই কার্যক্রমের আওতায় আসবে?
1: আসলে জমির পরিমাণের উপর ভিত্তি করে আমরা কৃষকদেরকে 5টি ক্যাটাগরিতে ভাগ করে থাকি। এই 5টি ক্যাটাগরি হচ্ছে ভূমিহীন, প্রান্তিক, ছোট, মাঝারি এবং বড় কৃষক। প্রাথমিকভাবে আমাদের এই কৃষক কার্ড কর্মসূচির আওতায় ভূমিহীন, প্রান্তিক এবং ছোট কৃষকদের নিয়ে আসা হবে।
0: এই ক্ষেত্রে কি বর্গা চাষীরা এই সুবিধা পাবে?
1: হ্যাঁ অবশ্যই, বর্গা চাষীরাও যেহেতু আসলে কৃষিকাজের সাথে জড়িত তারাও এই সুযোগের আওতায় আসবে।
0: এই কার্ডের মাধ্যমে কি সরাসরি টাকা পাওয়া যাবে এবং এই কার্ডের সারা জীবন কার্যকারিতা থাকবে কিনা সে বিষয়ে একটু জানবো।
1: হ্যাঁ, অনেক ক্ষেত্রে সরকারি নগদ প্রণোদনা সরাসরি কৃষকের কার্ড সংশ্লিষ্ট ব্যাংক অ্যাকাউন্ট অথবা মোবাইল ব্যাংকের মাধ্যমে চলে যাবে। আসলে এই নিয়ে এখনো কাজ চলছে, হয়তো কৃষক তার সেই স্মার্ট কার্ডটি নিয়ে ডিলারের সারের ডিলারের দোকানে যাবে, সেখানে পস মেশিন থাকতে পারে এবং সেই কার্ডের মাধ্যমে সে এটা জিনিস কিনতে পারে। আর কার্ডটা তার সারা জীবনে কার্যকর থাকবে, তবে তার ডাটা হালনাগাদ করার জন্য মাঝে মাঝে তাকে সংশ্লিষ্ট অফিসে যোগাযোগ করতে হবে।
0: আপনি স্মার্ট কার্ডের কথা বললেন, তাই জানতে চাইবো এখন আপনার কাছে স্মার্ট কার্ড বা কৃষক কার্ড কি একই নাকি আলাদা?
1: না, স্মার্ট কার্ড বলতে আমরা সাধারণত আমাদের যে NID বা ন্যাশনাল আইডেন্টিফিকেশন কার্ড আমাদের জাতীয় পরিচয়পত্র সেটাকে আমরা বুঝি। আর কৃষক কার্ডটা একটা নতুন ব্যবস্থা যেটা আমরা প্রচলন করতে যাচ্ছি এবং এটা কৃষকের জন্যই আসলে একান্তভাবে তৈরি করা একটা বিশেষ কার্ড।
0: সারা দেশে এই কর্মসূচি বাস্তবায়ন করতে কত সময় লাগতে পারে?
1: সরকারি পরিকল্পনা আছে পর্যায়ক্রমে বাংলাদেশের সকল কৃষককে এই কর্মসূচির আওতায় নিয়ে আসবে। এখন থেকে আগামী চার বছরের মধ্যে ধাপে ধাপে পর্যায়ক্রমে প্রত্যেকটি জেলার প্রত্যেকটি উপজেলার সকল কৃষককে এই কৃষক কার্ডের আওতায় নিয়ে আসার পরিকল্পনা সরকারের আছে।
0: মূল উদ্দেশ্য আপনার কাছে জানতে চাইব।
1: আসলে কৃষক কার্ডের মূল উদ্দেশ্য হচ্ছে আমাদের কৃষকরা এখনো অনেক ক্ষেত্রে অবহেলিত, আমাদের সামাজিক সুযোগ সুবিধা থেকে তারা বঞ্চিত, তাদের আর্থিক সুবিধা কিছুটা নিশ্চিত করা গেলে আর কৃষক ভালো থাকলে আসলে দেশ ভালো থাকবে। কৃষককে ভালো রাখার উদ্দেশ্যে আসলে এই কৃষক কার্ডের প্রচলন।
0: কোন কল সেন্টার আছে কি যেখানে পরামর্শ পাওয়া যাবে এই বিষয়ে?
1: হ্যাঁ, কৃষি তথ্য সার্ভিসের একটি কল সেন্টার আছে যেটাকে আমরা কৃষি কল সেন্টার বলি। এই কল সেন্টারের নাম্বার হচ্ছে 16123। এই কল সেন্টারে যদি কোনো কৃষক কৃষক কার্ড বিষয়ে যদি জানতে চায় তারা এই ব্যাপারে তথ্য জানতে পারবে কল করে। এখানে কল করার সময় হচ্ছে আমাদের রবি থেকে বৃহস্পতিবার সকাল 8টা থেকে রাত 8টার মধ্যে।
0: আরো একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন আপনার কাছে, সেটি হচ্ছে এই কার্ড থাকলে ঋণের সুদ কি কম লাগবে কোনোভাবে?
1: চমৎকার একটি প্রশ্ন। আমরা সবাই জানি কৃষককে কৃষিকাজ করতে গেলে অনেক ক্ষেত্রে ঋণ গ্রহণ করতে হয় এবং স্বল্প সুদে ঋণ পেলে কৃষক অনেক উপকৃত হয়। এই কার্ডের মাধ্যমে প্রকৃত কৃষক শনাক্ত করা গেলে সেই কৃষক স্বল্প সুদে অথবা বিনা সুদে ঋণ পাওয়ার ক্ষেত্রে অগ্রাধিকার পাবে।
0: এবারে আরেকটু জানতে চাইবো আপনার কাছে, সেটি হচ্ছে ধরুন কোন কৃষকের কার্ড হারিয়ে গেল, সেই ক্ষেত্রে কি করবে?
1: কার্ড হারিয়ে যেতেই পারে, কারণ আমাদের জাতীয় পরিচয়পত্র অনেক সময় হারিয়ে যায় এবং এটা আমরা নতুন করে আবেদন করে পাই। ঠিক একইভাবে কৃষকের যদি কৃষক কার্ড হারিয়ে যায় তাহলে সে স্থানীয় নিকটস্থ উপজেলা কৃষি অফিস অথবা উপসহকারী কৃষি কর্মকর্তার সাথে যোগাযোগ করবে, সেই অফিস তাকে পুনরায় একটি কার্ড তৈরি করার ব্যবস্থা করে দেবে।
0: অনেক ধন্যবাদ আপনাকে, অনেক গুরুত্বপূর্ণ তথ্য জানলাম কৃষক কার্ড সম্পর্কে আপনার কাছ থেকে। নিশ্চয়ই আমাদের যে কৃষক ভাই বোন বা শ্রোতা বন্ধুরা আছেন এ বিষয়ে উপকৃত হবেন।
1: ধন্যবাদ আপনাকে।
2: প্রিয় শ্রোতা, আপনারা রয়েছেন রূপালী ছায়াছবির গানের অনুষ্ঠানের সাথে। প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার খুলনা কেন্দ্র সহ বাংলাদেশ বেতার মোবাইল অ্যাপের মাধ্যমে আপনি শুনতে পাচ্ছেন পৃথিবীর যে কোনো প্রান্তে বসে। এবারে রয়েছে রংবাজ ছায়াছবি থেকে গান, সাবিনা ইয়াসমিনের কণ্ঠে অনুরোধ করেছেন আব্দুল আলিম কাশিয়ানি গোপালগঞ্জ থেকে। আর হ্যাঁ, গানের পরে কিন্তু আমরা ফিরছি ফোন নিয়ে 01974-1219-70 এই নাম্বারটিতে।
3: দেখা পেলে হয়, আচ্ছা করে মজা দেখাবো।

0: এখন একটু ভালো লাগাতে আমরা কিন্তু চলে এসেছি সরাসরি ফোন ইন প্রোগ্রামে। যারা কথা বলতে চান 01974121970 নম্বরে কল করে ফেলুন। দেখছি কে আছেন। আসসালামু আলাইকুম।
1: আদাব দিদি, আদাব।
0: জি আদাব।
2: মিলন বাবু।
1: আমি মিলন বাবু, বাজার।
2: বলুন বলুন। হ্যাঁ শুনতে পাচ্ছি, বলুন কি গান শুনতে চান? কুসুমকলি। হ্যাঁ কোন গান? হ্যাঁ না, এটা তো রুনা লালার কণ্ঠে, এটা তো ফেরদৌস রহমানের কণ্ঠে না। আচ্ছা ঠিক আছে শোনাবো। নাই টেলিফোন, নাই রেপিওন, নাই টেলিগ্রাম।
0: আমাদের কিন্তু টেলিফোন আছে, আমরা কথাই বলছি। যাই হোক প্রিয় শ্রোতা, ফোন করতে থাকুন আমাদের নাম্বারে। দেখছি কে আছেন এবারে।
2: ওয়ালাইকুম আসসালাম। রেজাউল তালা সাতক্ষীরা। হ্যাঁ আপনি আপনার কথা বলুন। হ্যাঁ বলুন। রেজাউল শেখ না? নরম গরম তোমাকে চাই আমি আরো কাছে। ও আচ্ছা আচ্ছা, ও নরম গরম, ওরেও বাসিয়ালা, আমারও মনের চালাকি। সম্ভবত অঞ্জু ঘোষ নিজেই কণ্ঠ দিয়েছিলেন এই গানটিতে।
0: হ্যালো আসসালামু আলাইকুম। হ্যালো,
2: কিছু বোঝা যাচ্ছে না।
0: শুভ সকাল
2: অনুবিশ্বাস।
0: জি অনু।
2: বোঝা যায়নি।
0: ছবিটার
2: নাম বোঝা যায়নি।
0: বাংলার মা।
2: বাংলার মা গানটার কথা একবার বলবেন।
0: জীবন
2: আচ্ছা ঠিক আছে, জীবন যতদিন থাকবে আমার। আমরা আর একটি ফোন নিয়ে গানের কাছে আবার ফিরব।
0: হ্যালো হ্যালো, জি পলাশ
2: ডুমুরিয়া। হ্যাঁ
1: দিদি আমাকে গান শোনাবেন থেকে।
2: মা আমার সাত নামে ছিল।
0: ঠিক আছে প্রিয় শ্রোতা, ফোন করবার জন্য
2: সম্ভবত কালকে এই গানটি শোনানো হয়েছে তাই না? মা আমার সাদ না মিটিল আশনা ফুরিল। তো যাই হোক আমরা ফিরে যাচ্ছি গানের কাছে।
0: কুলি ছাছবে গান রয়েছে এবারে এন্ড্রু কিশোর ও তার সঙ্গীদের কণ্ঠে। আর এই গানটির জন্য অনুরোধ করেছেন আমাদের কাছে এ কে ফজলুল হক, ভেড়ামারা কুষ্টিয়া থেকে।

প্রিয় শ্রোতা, গান শুনতে শুনতে অনুষ্ঠানের একেবারেই শেষ প্রান্তে। চলুন শেষ গানটি শুনে আসি দোলা ছায়াছবি থেকে সালমা জাহানের কণ্ঠে। অনুরোধ করেছেন আমাদের কাছে খোকন চন্দ্র দীঘলহাট পাংশা থেকে।

প্রিয় শ্রোতা, এই গানটির সাথে শেষ হচ্ছে আপনাদের পছন্দ করা বিভিন্ন ছায়াছবির গানের অনুষ্ঠান রূপালী। নিশ্চয় ভালো থাকবেন, সুন্দর থাকবেন, সে প্রত্যাশায় শুভ সকাল।

প্রিয় শ্রোতা, এই ছিল আমাদের আজকের প্রথম অধিবেশনের সব আয়োজন। আর এতক্ষণ আপনাদের সাথে ছিলাম মরিয়ম সুলতানা এবং লুবনা হাজরা ফারুক মিষ্টি। অধিবেশন তত্ত্বাবধানে ছিলেন নূরজাহান আক্তার, প্রকৌশল তত্ত্বাবধানে ছিলেন খান আল আমিন, প্রকৌশল দায়িত্বে ছিলেন আহমেদ হাসান এবং মোহাম্মদ আতাউর রহমান গাজী। ঠিক বেলা 11:59 আপনাদের সাথে আবারও কথা হবে দ্বিতীয় অধিবেশনে, মিডিয়ামে 537.63 মিটারে, 558 কিলোহার্সে, এফএম ব্যান্ড 88.8 মেগাহার্সে এবং বাংলাদেশ বেতার মোবাইল অ্যাপ থেকে। ভালো থাকবেন, শুভ থাকবেন এবং শিব একই সাথে নিরাপত্তার বলয়ে আবদ্ধ থাকবেন। শিব প্রত্যাশায় শুভ সকাল।

بسم الله الرحمن الرحیم. السلام علیکم. বাংলাদেশ বেতার খুলনা, সকাল 11:59। প্রিয় শ্রোতা, শুরু হলো আমাদের আজকের দ্বিতীয় অধিবেশন। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ 537.63 মিটারে, অর্থাৎ 558 কিলোহার্সে। একই সাথে FM ব্যান্ড 88.8 মেগাহার্সে। এছাড়াও প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতারের মোবাইল অ্যাপ থেকে। অনুষ্ঠান ঘোষণায় রয়েছি লুবনা হাসনা, ফারুক মিষ্টি এবং আমি মরিয়াম সুলতানা জিনিয়া। অধিবেশন তত্ত্বাবধানে নূরজাহান আক্তার, প্রকৌশল তত্ত্বাবধানে আছেন খান আলামিন, প্রকৌশল সহযোগিতায় রয়েছেন আহমেদ হাসান এবং মোহাম্মদ আতাউর রহমান গাজী। শুরুতেই বাংলা সংবাদ ও আবহাওয়া বার্তা ঢাকা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হচ্ছে।

0: আসসালামু আলাইকুম। দুপুর ১২টা, বাংলাদেশ বেতার, খবর পড়ছি তাসমি চৌধুরী। শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী আনম এহসানুল হক বলেছেন, আগামী তিন মাসের মধ্যে শিশুদের স্কুল ড্রেস এবং চলতি বছরের মধ্যে প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে কার্যক্রম শুরু করা হবে। তিনি আজ রাজধানীর মিরপুর ন্যাশনাল বাংলা স্কুলে আয়োজিত প্রাথমিক বিদ্যালয় গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে কথা বলেন। মন্ত্রী বলেন, শিক্ষাকে আনন্দময় করতে খেলাধুলাকে কারিকুলামে যুক্ত করা হবে। কৃষি এবং মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রী আমিনুর রশিদ কৃষি উৎপাদন বৃদ্ধি এবং নিরাপদ খাদ্য নিশ্চিতকরণে বালাইনাশকের পরিমিত ব্যবহারের প্রয়োজনীয়তার উপর গুরুত্বারোপ করেছেন। তিনি আজ রাজধানীর বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল বিএআরসিতে বালাইনাশক কারিগরি উপদেষ্টা কমিটির সভায় এই গুরুত্বারোপ করেন। তিনি বলেন, দেশে উৎপাদিত কৃষিপণ্য যাতে বিশ্ববাজারে গ্রহণযোগ্যতা অর্জন করতে পারে সেজন্য নিরাপদ খাদ্য উৎপাদন অপরিহার্য। রাজধানীর পল্লবীতে ধর্ষণের পর শিশু রামিসাকে হত্যা মামলায় আজ যুক্তিতর্ক উপস্থাপন চলছে। ঢাকার শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালে উভয়পক্ষের আইনজীবীরা তাদের যুক্তিতর্ক উপস্থাপন করছেন। এর আগে গতকাল আসামিদের আত্মপক্ষ সমর্থন শেষ হয়। দেশের ক্রমবর্ধমান জ্বালানি চাহিদা পূরণে পাঁচ কার্গো তরলীকৃত প্রাকৃতিক গ্যাস এলএনজি আমদানিসহ মোট ছয়টি পৃথক ক্রয় প্রস্তাবের অনুমোদন দিয়েছে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি সিসিজিপি। গতকাল সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত 2026 সালের ২৪তম সিসিজিপি সভায় এসব অনুমোদন দেওয়া হয়। বাংলাদেশ জ্বালানি নিয়ন্ত্রণ কমিশন বিইআরসি ভর্তুকি হ্রাসে বিদ্যুতের পাইকারি ও খুচরা মূল্য বৃদ্ধি করেছে। খুচরা পর্যায়ে প্রতি কিলোওয়াট বিদ্যুতের দাম ৯ টাকা ১১ পয়সা থেকে ১০ টাকা ৬৩ পয়সা এবং পাইকারি পর্যায়ে ৭ টাকা থেকে ৮ টাকা ৩৯ পয়সা নির্ধারণ করা হয়। ফলে ভোক্তা পর্যায়ে বিদ্যুতের দাম ১৬.৬৮% এবং পাইকারি পর্যায়ে ১৯.৮৫% বাড়ল। চলতি মাসে পরিশোধযোগ্য বিদ্যুৎ বিলের ক্ষেত্রেই নতুন মূল্য কার্যকর হবে। পবিত্র ঈদুল আজহার ছুটির দিনগুলোতে মেট্রো রেলে প্রতিদিন ১৪০টি ট্রিপে গড়ে ১৫১৮৭৭ জন যাত্রী যাতায়াত করেছেন। ঢাকা মেস ট্রানজিট কোম্পানি লিমিটেড ডিএমটিসিএল এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, ঈদুল আজহা উপলক্ষে গত ২৫ মে থেকে ৩১ মে পর্যন্ত সরকারি ছুটির দিনগুলোতে যাত্রীচাপ সামলাতে নিয়মিত ট্রিপের পাশাপাশি ১০টি অতিরিক্ত ট্রেন প্রস্তুত রাখা হয়েছিল। পাশাপাশি মেট্রো স্টেশন এবং এর সংলগ্ন এলাকা পরিষ্কার পরিচ্ছন্নতার জন্য বিশেষ কার্যক্রম হাতে নেওয়া হয়েছিল। যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে আলোচনার পর গতকাল মার্কিন পররাষ্ট্র দপ্তর প্রকাশিত এক যৌথ বিবৃতিতে বলা হয়, লেবানন ও ইসরায়েল যুদ্ধবিরতি কার্যকরের বিষয়ে সম্মত হয়েছে। বিবৃতিতে বলা হয়, ইরান সমর্থিত হিজবুল্লাহ সশস্ত্র গোষ্ঠীর সম্পূর্ণরূপে গোলাগুলি বন্ধ এবং লেবাননের দক্ষিণ অংশে লিতানি নদী অঞ্চল থেকে ইসরায়েলের সব সদস্যকে অপসারণের শর্তে যুদ্ধবিরতি কার্যকর হবে। উভয় পক্ষ গত মাসে একটি যুদ্ধবিরতিতে সম্মত হলেও সংঘাত অব্যাহত রয়েছে। দুই বছর মেয়াদে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য হিসেবে ৫টি দেশ নির্বাচিত হয়েছে। দেশগুলো হল অস্ট্রিয়া, কিরগিজস্তান, পর্তুগাল, ত্রিনিদাদ অ্যান্ড টেবাগো এবং জিম্বাবুয়ে। গতকাল জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে গোপন ভোটাভুটির মাধ্যমে সদস্য রাষ্ট্রগুলো এ ৫ দেশকে নির্বাচিত করে। এদের দুই বছরের কার্যকাল শুরু হবে আগামী বছরের ১ জানুয়ারি থেকে। নতুন নির্বাচিত দেশগুলো পাকিস্তান, সোমালিয়া, পানামা, গ্রিস এবং ডেনমার্কের স্থলাভিষিক্ত হবে। নিরাপত্তা পরিষদে মোট ১৫টি সদস্য দেশ রয়েছে। এর মধ্যে ৫টি স্থায়ী সদস্য এবং ১০টি অস্থায়ী সদস্য। প্রতি দুই বছর অন্তর অস্থায়ী সদস্য পদে নির্বাচন অনুষ্ঠিত হয়। খেলার খবর ক্রিকেট। স্কটল্যান্ডের এডিনবরায় ত্রিদেশীয় নারী টি টোয়েন্টি ক্রিকেটের ষষ্ঠ শেষ ম্যাচে আজ বাংলাদেশ নেদারল্যান্ডসের বিপক্ষে খেলবে। বাংলাদেশ সময় ৬টায় খেলা শুরু হবে। এদিকে অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন ম্যাচের একদিনের আন্তর্জাতিক ক্রিকেট সিরিজের প্রথম দুই ম্যাচের জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি মেহেদি হাসান মিরাজকে অধিনায়ক করে ১৫ সদস্যের জাতীয় দলের নাম ঘোষণা করেছে গতকাল। অলরাউন্ডার মোসাদ্দেক হোসেন সৈকত এবং উইকেট রক্ষক নুরুল হাসান সোহানকে দলে অন্তর্ভুক্ত করা হয়েছে। অস্ট্রেলিয়া ক্রিকেট দল ঢাকা আসবে আগামীকাল। বাংলাদেশ এবং অস্ট্রেলিয়ার মধ্যে প্রথম একদিনের আন্তর্জাতিক ম্যাচটি আগামী মঙ্গলবার মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। সবশেষে আবহাওয়া। আজ সন্ধ্যে ৬টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য কোন সতর্কবাণী নেই এবং কোন সংকেত দেখাতে হবে না। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে বেলা ১টায় ইংরেজিতে।
1: বাংলাদেশ বেতার। আজ সন্ধে ছটা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাস। দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য কোন সতর্কবাণী নেই এবং কোন সংকেত দেখাতে হবে না। ঢাকা ও আশপাশের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে আকাশ পরিষ্কার থাকতে পারে, শুষ্ক আবহাওয়া বিরাজ করতে পারে, দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আবহাওয়ার পূর্বাভাস শুনলেন। এ অনুষ্ঠান বাংলাদেশ বেতারের সকল কেন্দ্র থেকে একযোগে প্রচারিত হল।
2: ঢাকা কেন্দ্র থেকে প্রচারিত অনুষ্ঠান এতক্ষণ রিলে করে শোনানো হল। বাংলাদেশ বেতার খুলনা জানিয়ে দিচ্ছি আমাদের আজকের অনুষ্ঠান পরিচিতি। ফলে ও মাছে রাসায়নিক দ্রব্যের ব্যবহার সম্পর্কে জীবন্তিকা প্রচারিত হবে বেলা 2:50। বাণিজ্যিক কার্যক্রমের অনুষ্ঠান বিজ্ঞাপন তরঙ্গ বেলা 1:05। এবার সঙ্গীতানুষ্ঠানের সময়সূচি। আধুনিক গান শুনবেন সাধন কুমার অধিকারী কণ্ঠে দুপুর 12:30 এবং শহীদুল ইসলাম রাজুর কণ্ঠে বেলা 2:40। ছায়াছবির গান বিকেল 3:05 এবং বিকেল 4:05। সৈয়দ সামিয়া সানামের কণ্ঠে রবীন্দ্রসঙ্গীত দুপুর 12:20 এবং শাহানা আফরোজ চৌধুরী কণ্ঠে বেলা 2:30। বিকেল 3:30 মিশালি গান। পল্লীগীতির অনুষ্ঠান রাখালিয়া সন্ধ্যে 6:10। এছাড়া তন্ময় গোস্বামীর কণ্ঠে শুনতে পাবেন দুপুর 12:40। FM 88.8 মেগাহার্জে এনএইচকে জাপানের বাংলা বিভাগের অনুষ্ঠান শুধু পাবেন রাত 9:00। শুনলেন আমাদের আজকের অনুষ্ঠান পরিচিতি।

0: বাংলাদেশ বেতার খুলনা একটি বিশেষ ঘোষণা। আগামী 7 জুন 2026 খ্রিস্টাব্দ রবিবার বিকেল 3টায় ত্রয়োদশ জাতীয় সংসদের 2026 খ্রিস্টাব্দের বাজেট দ্বিতীয় অধিবেশনের কার্যক্রম অনুষ্ঠিত হবে এবং 11 জুন 2026 খ্রিস্টাব্দ বৃহস্পতিবার বিকেল 3টায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় অর্থমন্ত্রী জাতীয় সংসদে 2026 থেকে 2027 অর্থ বছরের বাজেট বক্তৃতা প্রদান করবেন। এই বাজেট অধিবেশন এবং মাননীয় অর্থমন্ত্রীর বাজেট বক্তৃতা ঢাকা কেন্দ্রের মাধ্যমে রিলে করে শোনানো হবে মিডিয়াম ওয়েভ 537.63 মিটারে অর্থাৎ 558 কিলোহার্সে, একই সাথে FM 88.8 মেগাহার্সে। এছাড়া শুনতে পাবেন বাংলাদেশ বেতারের মোবাইল অ্যাপে।
1: প্রিয় শ্রোতা, এই একই মিটার ব্যান্ডে আগামী 9 জুন মঙ্গলবার 2026 থেকে শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম ঢাকা এবং বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়াম চট্টগ্রামে বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া জাতীয় ক্রিকেট দলের 3টি একদিনের আন্তর্জাতিক এবং 3টি টি-20 ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হবে। খেলার এই চলতি ধারা বিবরণী যথাসময়ে প্রচারিত হবে বাণিজ্যিক কার্যক্রম বাংলাদেশ বেতার ঢাকা কেন্দ্রের মাধ্যমে সরাসরি এই একই মিটার ব্যান্ডে শোনার আমন্ত্রণ রইল।

0: বাংলাদেশ বেতার খুলনা। এক্ষুনি প্রচারিত হচ্ছে স্থানীয় সংবাদ বাংলায়।
1: আসসালামু আলাইকুম, বাংলাদেশ বেতার খুলনা, খবর পড়ছি আফিফা ইয়াসমিন। বিভাগীয় পর্যায়ে শিশুশ্রম কল্যাণ পরিষদের এক সভা গতকাল খুলনা বিভাগীয় কমিশনারের কার্যালয়ের অফিস কক্ষে অনুষ্ঠিত হয়। সভায় বিভাগীয় পর্যায়ে শিশুশ্রম কল্যাণ পরিষদের দুই মাস পর পর মতবিনিময় সভা আয়োজন, শিশুশ্রমে জড়িত অভিভাবকহীন শিশুদের পুনর্বাসন, প্রাতিষ্ঠানিক ও অপ্রাতিষ্ঠানিক খাতে শ্রমে নিয়োজিত শিশুদের ডাটাবেজ তৈরি, রেলওয়ে স্টেশন ও শহীদ হাদিস পার্ক সহ বিভিন্ন স্থানে ভাসমান শিশুদের ফিরিয়ে আনা, শ্রমঘন এলাকাগুলো পরিদর্শন, শিশুশ্রম নিরসনে সচেতনতামূলক প্রচার, প্রশিক্ষণের মাধ্যমে শিশুদের কারিগরি শিক্ষায় শিক্ষা দেওয়া ও সরকারি বেসরকারি সংস্থার সমন্বয়ে শিশুদের পুনর্বাসন ব্যবস্থা সহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়। বিভাগীয় কমিশনার মোহাম্মদ আবদুল্লাহ হারুনের সভাপতিত্বে খুলনা কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের উপমহাপরিদর্শক সন্তোষ বিল্লা, শ্রম ও দপ্তরের বিভাগীয় পরিচালক মোহাম্মদ হাফিজ আহমেদ মজুমদার, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা খুলনা অঞ্চলের পরিচালক প্রফেসর ড মোহাম্মদ আনিস আবরেজা, কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন দপ্তরের সহকারী মহাপরিদর্শক মোহাম্মদ শাহিনুর রহমান, সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, এনজিও প্রতিনিধি ও শিশুশ্রম কল্যাণ পরিষদের সদস্যরা এ সময় উপস্থিত ছিলেন। বিভাগীয় প্রশাসন এবং কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর যৌথভাবে এর আয়োজন করে। বিশ্ব তামাকমুক্ত দিবস উপলক্ষে এক আলোচনা সভা গতকাল ঝিনাইদহ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক নোমান হোসেন এতে প্রধান অতিথি ছিলেন। সভায় যুবকদের মাদক থেকে দূরে রাখতে জনসচেতনতা বৃদ্ধি এবং তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নের উপর গুরুত্বারোপ করা হয়। এছাড়া তামাকমুক্ত সমাজ গঠনে সকলের সহযোগিতার আহ্বান জানানো হয়। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালকের সভাপতিত্বে এবং পুলিশ সুপার, জেলা পরিষদ প্রশাসক, সিভিল সার্জন, প্রেস ক্লাবের সভাপতি সহ সংশ্লিষ্টরা এ সময় উপস্থিত ছিলেন। এর আগে জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে এক বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 45তম শাহাদত বার্ষিকী উপলক্ষে খুলনা মহানগর মহিলা দল আয়োজিত এক আলোচনা সভা ও দোয়া মাহফিল গতকাল মহানগর বিএনপি কার্যালয়ে অনুষ্ঠিত হয়। মহানগর বিএনপির সভাপতি অ্যাডভোকেট শফিকুল আলম মনা এতে প্রধান অতিথি ছিলেন। মহানগর মহিলা দলের আহ্বায়ক ও সাবেক সংসদ সদস্য সৈয়দা নার্গিস আলীর সভাপতিত্বে বিপুল সংখ্যক নেতাকর্মী এ সময় উপস্থিত ছিলেন। এদিকে এ উপলক্ষে এক আলোচনা সভা গতকাল যশোর পৌরসভার অবদামোড়ে অনুষ্ঠিত হয়। বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম এতে প্রধান অতিথি ছিলেন। জেলা বিএনপির সভাপতি সৈয়দ সাবিরুল হক সাবু, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন, চেম্বার অব কমার্সের সভাপতি এবং বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন। পরে এক দোয়া মাহফিলের আয়োজন করা হয়। বাংলাদেশ গ্রাম আদালত সক্রিয়করণ প্রকল্পের আওতায় গ্রাম আদালত ব্যবস্থাপনা কমিটির দিনব্যাপী এক ওরিয়েন্টেশন কর্মশালা গতকাল মেহেরপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক শিল্পী রানী রায় এতে প্রধান অতিথি ছিলেন। কর্মশালায় গ্রাম আদালতের কার্যক্রম জোরদারকরণ ও জনবান্ধব করার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। এছাড়া স্থানীয় পর্যায়ে বিরোধ নিষ্পত্তি, বিচার প্রার্থীদের সহজে ন্যায় বিচার প্রাপ্তি এবং গ্রাম আদালতের কার্যক্রম সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির উপর গুরুত্বারোপ করা হয়। অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্বের সভাপতিত্বে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট, অতিরিক্ত পুলিশ সুপার, গাংনি ও মুজিবনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা, সহকারী কমিশনার ভূমি, সদর থানা অফিসার ইনচার্জ, জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক ও সদর উপজেলা সমাজসেবা কর্মকর্তা সহ সংশ্লিষ্টরা এ সময় উপস্থিত ছিলেন। জেলা ও উপজেলা পর্যায়ের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, গ্রাম আদালত ব্যবস্থাপনা কমিটির সদস্য এবং সংশ্লিষ্ট ব্যক্তিরা এতে অংশগ্রহণ করেন। জেলা প্রশাসন এর আয়োজন করে। পেশাজীবী গাড়ি চালক শ্রমিকদের দক্ষতা ও শব্দদূষণ বিষয়ে সচেতনতা বৃদ্ধিমূলক এক প্রশিক্ষণ কর্মশালা গতকাল সাতক্ষীরা টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজে অনুষ্ঠিত হয়। এ কর্মশালায় সড়কে শব্দদূষণ, দুর্ঘটনা রোধকল্পে ও সড়ক নিরাপত্তা বিষয়ে দিক নির্দেশনামূলক আলোচনা করা হয়। বিআরটিএ খুলনা বিভাগীয় পরিচালক ইঞ্জিনিয়ার মোহাম্মদ জিয়াউর রহমান এতে প্রধান অতিথি ছিলেন। বিআরটিএ সাতক্ষীরা সার্কেলের সহকারী পরিচালক, পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক, ট্রাফিক পুলিশের পরিদর্শক ও মোটরযান পরিদর্শক এ সময় উপস্থিত ছিলেন। কর্মশালায় বিভিন্ন শ্রেণীর পেশাজীবী চালকগণ অংশগ্রহণ করেন। জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের সহযোগিতায় বাংলাদেশ সড়ক পরিবহন

0: কর্তৃপক্ষ বিআরটিএ সাতক্ষীরা সার্কেল এর আয়োজন করে। বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি সদস্যরা গতকাল সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তের পদ্মশাখরা, কুশখালী, কাকডাঙ্গা, চান্দুরিয়া, বিওপি এবং বাকাল চেকপোস্ট এলাকায় অভিযান চালিয়ে 26 লাখ টাকা মূল্যের ভারতীয় মোবাইল ফোনের যন্ত্রাংশ, ঔষধ ও চিংড়ি মাছের রেণুপোনা জব্দ করেছে। খেলার খবর ক্রিকেট। সাতক্ষীরার দেবহাটার উপজেলার দক্ষিণ পারুলিয়া স্পোর্টিং ক্লাব মাঠে পারুলিয়া সুপার লীগের গতকালের ফাইনাল খেলায় পারুলিয়া অফিসার্স ক্লাব 6 উইকেটে এসডি ড্রাগন ক্লাবকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। সবশেষে আবহাওয়া। আজ সন্ধে 6টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে দেশের অভ্যন্তরীণ নদীবন্দর সমূহের জন্য কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে সন্ধে 6টা 5 মিনিটে ইংরেজিতে।
1: বাংলাদেশ বেতার খুলনা, এখন শুনবেন একটি দেশের গান সৈয়দ আব্দুল হাদির কণ্ঠে। গানে কথা লিখেছেন সৈয়দ হায়দার।

0: দেশের গানটি শুনলেন সৈয়দ আব্দুল হাদির কণ্ঠে। এই গানের গীতিকার ছিলেন সৈয়দ হায়দার।
1: অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ 537.63 মিটারে 558 কিলোহার্সে, একই সাথে FM ব্যান্ড 88.8 মেগাহার্সে। এছাড়া শুনতে পাচ্ছেন বাংলাদেশ বেতারের মোবাইল অ্যাপ থেকে বাংলাদেশ বেতার খুলনা। প্রিয় শ্রোতা, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি রবীন্দ্রসঙ্গীত শোনার জন্য। শিল্পী সৈয়দা সামিয়া সানম।

পরপর দুখানি রবীন্দ্রসঙ্গীত শুনলেন। শিল্পী ছিলেন সৈয়দা সামিয়া সানম। বাংলাদেশ বেতার খুলনা, প্রিয় শ্রোতা আমন্ত্রণ জানাচ্ছি আধুনিক গান শোনার জন্য। শিল্পী সাধন কুমার অধিকারী, প্রথম গীতিকার মোকাম আলী খান।

শুনছেন আধুনিক গান প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার খুলনা কেন্দ্র থেকে। এবারে গানটি কথা সাজিয়েছেন আবুল হাসান তুহিন।

0: প্রিয় শ্রোতা, উপভোগ করলেন আধুনিক গান সাধন কুমার অধিকারীর কণ্ঠে। বাংলাদেশ বেতার খুলনা।
1: বর্তমান সময়ে বৈশ্বিক সংকট মোকাবেলায় জাতীয় পর্যায়ে বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয় করা প্রয়োজন। সকল সরকারি স্বায়ত্তশাসিত সংবিধিবদ্ধ সংস্থা ও কর্পোরেশন সহ সকল অফিসসমূহে কর্মকর্তা কর্মচারীদের বিদ্যুৎ ও জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী ও দায়িত্বশীল আচরণ নিশ্চিত করা প্রয়োজন। এ লক্ষ্যে যে সকল ব্যবস্থা গ্রহণ করতে হবে, দিনের বেলায় পর্যাপ্ত প্রাকৃতিক আলো থাকলে বৈদ্যুতিক বাতি ব্যবহার পরিহার করতে হবে এবং জানালা ও দরজা কিংবা ব্লাইন্ড খোলা রেখে প্রাকৃতিক আলো ব্যবহার করতে হবে। অফিস চলাকালীন প্রয়োজনের অতিরিক্ত লাইট, ফ্যান, এয়ার কন্ডিশনার সহ অন্যান্য বৈদ্যুতিক যন্ত্রপাতি বন্ধ রাখতে হবে। এয়ার কন্ডিশনার ব্যবহারের ক্ষেত্রে তাপমাত্রা 25 ডিগ্রি সেলসিয়াস বা তার উপরে রাখতে হবে। অফিস কক্ষ ত্যাগ করার সময় কক্ষের বাতি, ফ্যান, এয়ার কন্ডিশনার সহ সকল বৈদ্যুতিক সরঞ্জাম বন্ধ করতে হবে।
2: অনুষ্ঠান শুনতে পাচ্ছেন বাংলাদেশ বেতার খুলনা কেন্দ্র থেকে। প্রিয় শ্রোতা, আমাদের আয়োজন মেলায় এবারে রয়েছে পল্লী গান শিল্পী তন্ময় গোস্বামী। প্রথম গানে কথা লিখেছেন এ কে এম আব্দুল আজিজ।

আল্লাহ পাখি শানি হাম শুনলেন, মানুষের সঙ্গে অবজ্ঞাসূচক ব্যবহার করিও না এবং জমিনের উপর দম্ভ ভরে চলিও না। নিশ্চয় আল্লাহ তাআলা দাম্ভিক ও অহংকারকারীকে পছন্দ করেন না। আর তুমি নিজ চলনি মধ্যপন্থা অবলম্বন করো এবং কথা বলার সময় নিম্নস্বরে বলো, অর্থাৎ শোরগোল করিও না। আল কোরআন, বাংলাদেশ বেতার খুলনা। এখন প্রচারিত হচ্ছে পবিত্র জোহরের নামাজের আজান এবং দোয়া।

0: آت محمدا الوسيلة والفضيلة وبعثه مقاما محمودا الذي وعدته إنك لا تخلف الميعاد.
1: হে আল্লাহ, এই পরিপূর্ণ আহ্বান এবং এই শাশ্বত নামাজের তুমি প্রভু, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো সর্বোচ্চ সম্মানিত স্থান এবং বেহেশতের শ্রেষ্ঠতম প্রশংসিত স্থানে তাঁকে অধিষ্ঠিত করো, যার প্রতিশ্রুতি তুমি তাঁকে দিয়েছ। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।
2: যখন তুমি কোনো অসুস্থ লোকের নিকট যাও, তখন তাকে তোমার জন্য দোয়া করতে বলিও, কেননা তার দোয়া ফেরেশতাদের দোয়ার মতো কবুল হয়। আমরা যেন মানুষের সাথে তার মর্যাদার প্রতি লক্ষ্য রেখে আচরণ করি। আল হাদিস, বাংলাদেশ বেতার, খুলনা। এখন বেলা 1টার ইংরেজিতে সংবাদ ঢাকা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হচ্ছে।

0: আসসালামু আলাইকুম। সুপ্রিয় শ্রোতা, কাছে ও দূরে, কাজের ফাঁকে, ব্যস্ততায় যারা আমাদেরকে শুনছেন, তাদের সকলকে একরাশ প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের আয়োজন বিজ্ঞাপন তরঙ্গ। বাণিজ্যিক রাজ্যকর্মের এই আয়োজনে আপনাদের সাথে এই মুহূর্তে যুক্ত রয়েছি আমি সঞ্জনা খান,
1: আমি আনিকা উলফা দেশা।
0: অধিবেশন তত্ত্বাবধান করছেন সামি আক্তার, প্রকৌশল সহযোগিতায় রয়েছেন আহমেদ হাসান, প্রকৌশল তত্ত্বাবধানে রয়েছেন খান আলামিন। শ্রোতা বন্ধুরা, আমরা এই আয়োজনে আপনাদেরকে শুনিয়ে থাকি জনপ্রিয় ছায়াছবির সব গান, যা শুনতে চেয়ে আপনারা আমাদের কাছে অনুরোধ করে থাকেন ফোনে, আর আমরা চেষ্টা করি আপনাদের পছন্দের গানগুলো আমাদের তালিকার শুরুতেই স্থান দেবার, এবং কোনো শ্রোতাকেই আমরা নিরাশ করতে চাই না, শুনিয়ে দিতে চাই তাদের প্রত্যেকেরই পছন্দের গান। যেমন আজকে শুরু করতে যাচ্ছি বেদের মেয়ে জ্যোৎস্নার এই ছায়াছবির গান থেকে। গানটি শুনতে চেয়েছেন মিলনবাবু, তিনি বয়রাবাজার খুলনার বন্ধু, আর গানটি শুনবেন রথীন্দ্রনাথ রায়ের কণ্ঠে।

শ্রোতা বন্ধুরা, আপনাদের সাথে আমাদের যুক্ত থাকবার মাধ্যম হচ্ছে ফোন। 01974121970 এই নম্বরে ফোন করে আপনারা আমাদের সাথে যুক্ত হতে পারবেন। তবে তার আগে চলুন আরও একটি গান শুনে আসি। তিনকন্যা ছায়াছবি থেকে শুনবে এবারের গানটি। শিল্পী শানু ভট্টাচার্যের কণ্ঠের গানটি শুনতে চেয়েছেন নিত্যানন্দ, রায়ের মহল খুলনার বন্ধু।

0: প্রিয় শ্রোতা, কৃষি আমাদের অর্থনীতির মূল চালিকা শক্তি। বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে কৃষির ভূমিকা অপরিসীম। কৃষকদের চাহিদা এবং সুবিধার কথা বিবেচনা করে বাংলাদেশ সরকার কৃষকদের জন্য কৃষক কার্ড প্রদানের উদ্যোগ নিয়েছে। হ্যাঁ বন্ধুরা, কৃষক কার্ড বাংলাদেশের কৃষকদের জন্য সরকারের খুবই গুরুত্বপূর্ণ একটি উদ্যোগ। এই কার্ডের মাধ্যমে কৃষকরা সহজে যেন সরকারি সুবিধা পায় এবং কৃষি উৎপাদন বৃদ্ধি পায়, এটি কৃষকদের আর্থিক সহায়তা পাওয়ার একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। এই কার্ডের মাধ্যমে কৃষকরা সহজে সরকারি কৃষি সহায়তা, ভর্তুকি ও ব্যাংক ঋণ পেতে পারেন। শ্রোতা বন্ধুরা, নিশ্চয়ই বুঝতে পেরেছেন আমাদের আজকের বিষয়। আমাদের আজকের বিষয় কৃষক কার্ড, আর এ বিষয়ে বলার জন্য আজ আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন কৃষিবিদ জনাব মোহাম্মদ মশিহুর রহমান, পরিচালক কৃষি তথ্য সার্ভিস। স্বাগত আমাদের আজকের আয়োজনে আপনাকে।
1: আপনাকে ধন্যবাদ।
0: আর প্রথমেই যে বিষয়টি আপনার কাছে জানতে চাইব সেটি হচ্ছে কৃষক কার্ড আসলে কি, আর এই সুবিধা সম্পর্কেও জানতে চাই।
1: কৃষক কার্ড এমন একটি কার্ড যেটা ডিজিটাল ডাটাবেস সম্বলিত স্মার্ট কার্ড, যার মাধ্যমে আসলে আমাদের দেশে কৃষকদের শনাক্ত করা সম্ভব হবে যে কে প্রকৃত কৃষক এবং কে প্রকৃত কৃষক নয়। আর সরকারি সকল সব ধরনের সুযোগ সুবিধা, কৃষি সহায়তা সরাসরি এই কার্ডের মাধ্যমে কৃষকদের নিকট পৌঁছে যাবে। এই সুবিধাগুলি অনেক, এর মধ্যে গুরুত্বপূর্ণ হচ্ছে যে কৃষকরা সরাসরি সরকারি ভর্তুকি, সার ও বীজ সহায়তা এবং ঋণ সহজে পেতে পারবেন। এতে মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ব অনেকটা কমে যাবে এবং কৃষকরা প্রকৃতপক্ষে অনেক উপকৃত হবে।
0: অনেক ধন্যবাদ আপনাকে, জানলাম আপনার কাছ থেকে কৃষক কার্ড সম্পর্কে। এবার একটু জানব প্রাথমিকভাবে বাংলাদেশের কয়টি উপজেলায় এই কার্ড চালু হচ্ছে।
1: আসলে সরকার এখন প্রি পাইলটিং পর্যায়ে আছে। এই প্রি পাইলটিং পর্যায়ে প্রাথমিকভাবে বাংলাদেশের 10টি উপজেলায় এই কৃষক কার্ড কার্যক্রম শুরু হতে যাচ্ছে। এই উপজেলাগুলি হচ্ছে রংপুর বিভাগের পঞ্চগড় জেলার পঞ্চগড় সদর উপজেলার কমলাপুর ব্লক, রাজশাহী বিভাগের বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলার উথুলি ব্লক, খুলনা বিভাগের ঝিনাইদহ জেলার শৈলকূপ উপজেলার কৃপালপুর ব্লক, বরিশাল বিভাগের পিরোজপুর জেলার নেছারাবাদ উপজেলার রাজাবাড়ি ব্লক, চট্টগ্রাম বিভাগের কক্সবাজার জেলার টেকনাফ উপজেলার রাজারছড়া ব্লক, চট্টগ্রাম বিভাগের কুমিল্লা জেলার কুমিল্লা সদর উপজেলার অরণ্যপুর ব্লক, ময়মনসিংহ বিভাগের জামালপুর জেলার ইসলামপুর উপজেলার গাইবান্ধা ব্লক, ঢাকা বিভাগের টাঙ্গাইল জেলার টাঙ্গাইল সদর উপজেলার সুরুজ ব্লক, সিলেট বিভাগের মৌলভীবাজার জেলার জুরু উপজেলার গোয়ালবাড়ি ব্লক এবং ঢাকা বিভাগের রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার তেনাপচার ব্লক। এই 10টি ব্লকে আসলে ইতিমধ্যে প্রাথমিক তথ্য সংগ্রহের কাজ শুরু হয়ে গেছে।
0: আচ্ছা, এবারে একটু জানতে চাইবো আপনার কাছে এই কার্ডের প্রাথমিক তথ্য সংগ্রহ কি শুরু হয়েছে এবং কবে নাগাদ এই কৃষক কার্ড বিতরণের আনুষ্ঠানিক উদ্বোধন হবে।
1: আসলে মাননীয় প্রধানমন্ত্রী যখন কৃষক কার্ড বিতরণের সিদ্ধান্ত নিয়েছেন তার কিছুদিন পরেই আমাদের এই প্রাথমিক তথ্য সংগ্রহের কাজ শুরু হয়ে গেছে। আমি যে এই 10টি উপজেলার নাম বললাম, সেই 10টি উপজেলার 10টি ব্লকে ইতিমধ্যে কৃষকদের তথ্য সংগ্রহের কাজ চলছে।
0: কৃষক কার্ড পেতে হলে একজন কৃষকের কি কি কাগজপত্র লাগবে এবং কোথায় বা কোন অফিসে যেতে হবে?
1: কৃষক কার্ড পেতে হলে যে সমস্ত ডকুমেন্টগুলি একজন কৃষকের থাকতে হবে তার মধ্যে গুরুত্বপূর্ণ হচ্ছে তার নাগরিকত্ব শনাক্ত করার জন্য তার এনআইডি বা আমাদের জাতীয় পরিচয় পত্র লাগবে, এবং সে যে কৃষি কাজ করে তার জমি আছে নিশ্চয়ই, সেই জমির পর্চা বা খতিয়ানের কাগজ লাগবে, এবং অবশ্যই কৃষকের একটি মোবাইল নাম্বার থাকতে হবে, যে মোবাইল নাম্বারের বিপরীতে তার যে প্রণোদনা সুযোগ সুবিধা যেটা প্রদান করা হবে। আর একজন কৃষক যদি আসলে কৃষক কার্ড পেতে চায় তাহলে তাকে তার নিকটস্থ যে উপজেলা কৃষি অফিস আছে অথবা উপসহকারী কৃষি কর্মকর্তা আছে সেখানে যোগাযোগ করলে সে বিস্তারিত এ বিষয়ে জানতে পারবে।
0: আর একটি গুরুত্বপূর্ণ বিষয় আপনার কাছে জানতে চাই, সেটি হচ্ছে কোন শ্রেণীর কৃষকরা এই কার্যক্রমের আওতায় আসবে?
1: আসলে জমির পরিমাণের উপর ভিত্তি করে আমরা কৃষকদেরকে 5টি ক্যাটাগরিতে ভাগ করে থাকি। এই 5টি ক্যাটাগরি হচ্ছে ভূমিহীন, প্রান্তিক, ছোট, মাঝারি এবং বড় কৃষক। প্রাথমিকভাবে আমাদের এই কৃষক কার্ড কর্মসূচির আওতায় ভূমিহীন, প্রান্তিক এবং ছোট কৃষকদের নিয়ে আসা হবে।
0: এই ক্ষেত্রে কি বর্গা চাষীরা এই সুবিধা পাবে?
1: হ্যাঁ অবশ্যই, বর্গা চাষীরাও যেহেতু আসলে কৃষিকাজের সাথে জড়িত তারাও এই সুযোগের আওতায় আসবে।
0: এই কার্ডের মাধ্যমে কি সরাসরি টাকা পাওয়া যাবে এবং এই কার্ডের সারা জীবন কার্যকারিতা থাকবে কিনা সে বিষয়ে একটু জানবো।
1: হ্যাঁ, অনেক ক্ষেত্রে সরকারি নগদ প্রণোদনা সরাসরি কৃষকের কার্ড সংশ্লিষ্ট ব্যাংক অ্যাকাউন্ট অথবা মোবাইল ব্যাংকের মাধ্যমে চলে যাবে। আসলে এই নিয়ে এখনো কাজ চলছে, হয়তো কৃষক তার সেই স্মার্ট কার্ডটি নিয়ে ডিলারের সারের ডিলারের দোকানে যাবে, সেখানে পস মেশিন থাকতে পারে এবং সেই কার্ডের মাধ্যমে সে এটা জিনিস কিনতে পারে। আর কার্ডটা তার সারা জীবনে কার্যকর থাকবে, তবে তার ডাটা হালনাগাদ করার জন্য মাঝে মাঝে তাকে সংশ্লিষ্ট অফিসে যোগাযোগ করতে হবে।
0: আপনি স্মার্ট কার্ডের কথা বললেন, তাই জানতে চাইবো এখন আপনার কাছে স্মার্ট কার্ড বা কৃষক কার্ড কি একই নাকি আলাদা?
1: না, স্মার্ট কার্ড বলতে আমরা সাধারণত আমাদের যে এনআইডি বা ন্যাশনাল আইডেন্টিফিকেশন কার্ড আমাদের জাতীয় পরিচয়পত্র সেটাকে আমরা বুঝি। আর কৃষক কার্ডটা একটা নতুন ব্যবস্থা যেটা আমরা প্রচলন করতে যাচ্ছি এবং এটা কৃষকের জন্যই আসলে একান্তভাবে তৈরি করা একটা বিশেষ কার্ড।
0: সারা দেশে এই কর্মসূচি বাস্তবায়ন করতে কত সময় লাগতে পারে?
1: সরকারি পরিকল্পনা আছে পর্যায়ক্রমে বাংলাদেশের সকল কৃষককে এই কর্মসূচির আওতায় নিয়ে আসবে। এখন থেকে আগামী চার বছরের মধ্যে ধাপে ধাপে পর্যায়ক্রমে প্রত্যেকটি জেলার প্রত্যেকটি উপজেলার সকল কৃষককে এই কৃষক কার্ডের আওতায় নিয়ে আসার পরিকল্পনা সরকারের আছে।
0: মূল উদ্দেশ্য আপনার কাছে জানতে চাইবো।
1: আসলে কৃষক কার্ডের মূল উদ্দেশ্য হচ্ছে আমাদের কৃষকরা এখনো অনেক ক্ষেত্রে অবহেলিত, আমাদের সামাজিক সুযোগ সুবিধা থেকে তারা বঞ্চিত, তাদের আর্থিক সুবিধা কিছুটা নিশ্চিত করা গেলে আর কৃষক ভালো থাকলে আসলে দেশ ভালো থাকবে। কৃষককে ভালো রাখার উদ্দেশ্যে আসলে এই কৃষক কার্ডের প্রচলন।
0: কোন কল সেন্টার আছে কি যেখানে পরামর্শ পাওয়া যাবে এই বিষয়ে?
1: হ্যাঁ, কৃষি তথ্য সার্ভিসের একটি কল সেন্টার আছে যেটাকে আমরা কৃষি কল সেন্টার বলি। এই কল সেন্টারের নাম্বার হচ্ছে 16123। এই কল সেন্টারে যদি কোনো কৃষক কৃষক কার্ড বিষয়ে যদি জানতে চায় তারা এই ব্যাপারে তথ্য জানতে পারবে কল করে। এখানে কল করার সময় হচ্ছে আমাদের রবি থেকে বৃহস্পতিবার সকাল 8টা থেকে রাত 8টার মধ্যে।
0: আরো একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন আপনার কাছে, সেটি হচ্ছে এই কার্ড থাকলে ঋণের সুদ কি কম লাগবে কোনোভাবে?
1: চমৎকার একটি প্রশ্ন। আমরা সবাই জানি কৃষককে কৃষিকাজ করতে গেলে অনেক ক্ষেত্রে ঋণ গ্রহণ করতে হয় এবং স্বল্প সুদের ঋণ পেলে কৃষক অনেক উপকৃত হয়। এই কার্ডের মাধ্যমে প্রকৃত কৃষক শনাক্ত করা গেলে সে কৃষক স্বল্প সুদে অথবা বিনা সুদে ঋণ পাওয়ার ক্ষেত্রে অগ্রাধিকার পাবে।
0: এবারে আরেকটু জানতে চাইবো আপনার কাছে, সেটি হচ্ছে ধরুন কোন কৃষকের কার্ড হারিয়ে গেল, সেই ক্ষেত্রে কি করবে?
1: কার্ড হারিয়ে যেতেই পারে, কারণ আমাদের জাতীয় পরিচয়পত্র অনেক সময় হারিয়ে যায় এবং এটা আমরা নতুন করে আবেদন করে পাই। ঠিক একইভাবে কৃষকের যদি কৃষক কার্ড হারিয়ে যায় তাহলে সে স্থানীয় নিকটস্থ উপজেলা কৃষি অফিস অথবা উপসহকারী কৃষি কর্মকর্তার সাথে যোগাযোগ করবে, সেই অফিস তাকে পুনরায় একটি কার্ড তৈরি করার ব্যবস্থা করে দেবে।
0: অনেক ধন্যবাদ আপনাকে, অনেক গুরুত্বপূর্ণ তথ্য জানলাম কৃষক কার্ড সম্পর্কে আপনার কাছ থেকে। নিশ্চয়ই আমাদের যে কৃষক ভাই বোন বা শ্রোতা বন্ধুরা আছেন এ বিষয়ে উপকৃত হবেন।
1: ধন্যবাদ আপনাকে।

0: শ্রোতা বন্ধুরা, এবারের গানটি শুনবেন তোমাকে চাই ছায়াছবি থেকে এন্ড্রু কিশোর ও কনক চাপার কণ্ঠে। আর গানটি শুনতে চেয়ে অনুরোধ করেছেন দীপাঙ্কর, নন্দন প্রতাপ খুলনার বন্ধু।
1: বন্ধুরা, এই গানের পরপরই আমরা চলে যাব আপনাদের সাথে সরাসরি যুক্ত হতে, শুনব ফোনে আপনাদের পছন্দের গানের কথা। এবারে চলুন শুনে আসি তোমাকে চাই ছায়াছবির গান।

শ্রোতা বন্ধুরা, কথা ছিল কথা হবার, ঠিক তাই কথা দিয়ে কথা রাখতে আমরা চলে এলাম। আমরা দেখে নিচ্ছি আমাদের প্রথম বন্ধু কে আছেন। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো, দুঃখিত বন্ধু, শুনতে পেলাম না। হ্যাঁ, আপনার নামটি আরেকবার বলুন। দিলীপ সর্দার। জি দাদা, বলুন। আচ্ছা, অনুরোধ। ঠিক আছে, সঙ্গেই থাকুন।

0: হ্যালো, আদাব, কে বলছেন? হ্যালো, দুঃখিত বন্ধু, সংযোগটি বিচ্ছিন্ন হয়ে গেল, আপনি আবারও চেষ্টা করুন। কে আছেন ওপারে? হ্যালো, ওয়ালাইকুম আসসালাম, কে বলছেন? জি, আমরা সকলে ভালো রয়েছি, কে বলছেন? জি বলুন। অবশ্যই, অনেক ধন্যবাদ।
1: হ্যালো,
2: নমস্কার দিদি।
1: আদাব, কে বলছেন, কোথা থেকে? জি বলুন।
2: আমাকে গান শোনাবেন সমাধি ছায়াছবি থেকে, এটা একটু প্লিজ কন্টে তোমার মনের মনের দোষ, সে আমার মনে রাখলো না। এই গান শোনাবেন,
1: ছায়াছবির নাম কি আরেকবার বলুন?
2: ছায়াছবির নাম সমাধি।
1: আচ্ছা, ধন্যবাদ।
0: কে রয়েছেন? শুভ দুপুর, কে বলছেন? জি দাদা বলুন। ঠিক আছে, সঙ্গে থাকুন। হ্যালো,
3: আসসালামু আলাইকুম।
0: ওয়ালাইকুম আসসালাম, কে বলছেন?
3: কথা বলতেছি কবিরপুর শৈলকুপা থেকে মানিক, শৈলকুপা জেনাদা থেকে মানিক।
0: জি বলুন।
3: আমাকে নসিব ছবি যে কোনো একটা গান শোনাবেন, আপনাদের পছন্দ মতো যে কোনো একটা নসিব ছবি থেকে।
0: ঠিক আছে বন্ধু, সঙ্গেই থাকুন। হ্যালো,
4: নমস্কার।
0: আদাব, কে বলছেন? শ্রোতা বন্ধুরা, আমরা এই সময় এখান থেকে বিদায় নিচ্ছি ফোন ইন থেকে। এবার যে গানটি শুনবেন, তোমার আমার প্রেম ছায়াছবি থেকে সুলতানা চৌধুরী ও উদিত নারায়ণের কণ্ঠে। গানটি শুনতে চেয়ে অনুরোধকারী শ্রোতা খোকন চন্দ্র, পাংশা, রাজবাড়ি থেকে।

সুপ্রিয় আপনারা শুনছেন বিজ্ঞাপন তরঙ্গ বাণিজ্যিক কার্যক্রমের অনুষ্ঠান। আমরা এবারে শুনব আরো একটি গান, সমবেত কণ্ঠে অরুণ বরুণ কেনমনা থেকে নেওয়া হয়েছে এই ছায়াছবি থেকে। গানটি শুনতে চাইছেন আব্দুর রহমান, তিনি পাংশায় রাজবাড়ির বন্ধু।

0: প্রিয় অভিভাবকবৃন্দ ও সুধীজন, আমার সালাম এবং শুভেচ্ছা নিন। আপনারা ইতিমধ্যে অবগত হয়েছেন যে দেশের বিভিন্ন অঞ্চলে হামের প্রকোপ বৃদ্ধি পেয়েছে। হাম একটি মারাত্মক ভাইরাসজনিত ছোঁয়াচে রোগ। আমাদের প্রাণপ্রিয় শিশুরা এই রোগে আক্রান্ত হচ্ছে। আজকের শিশুরাই আগামী দিনের জাতির ভবিষ্যৎ। আমাদের সরকার প্রতিটি শিশুর স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিতকরণে বদ্ধপরিকর। তাই হাম থেকে দেশের প্রতিটি শিশুকে সুরক্ষিত রাখতে সরকারের উদ্যোগে 12 এপ্রিল 2026 থেকে ঢাকা উত্তর ও দক্ষিণ এবং ময়মনসিংহ ও বরিশাল সিটি কর্পোরেশনে 6 মাস থেকে 5 বছরের কম বয়সী সকল শিশুদের বিনামূল্যে এক ডোজ টিকাদান কার্যক্রম শুরু হয়েছে। এরপর 20 এপ্রিল 2026 থেকে দেশব্যাপী এই টিকাদান কার্যক্রম শুরু হতে যাচ্ছে। আমাদের শিশুদের হাম থেকে সুরক্ষিত রাখতে সকল অভিভাবক, কিশোর কিশোরী, শিক্ষক, স্বাস্থ্যকর্মী, ধর্মীয় নেতা, উন্নয়ন কর্মী এবং স্থানীয় প্রশাসনের সর্বস্তরের কর্মকর্তা ও কর্মীবৃন্দদের প্রতি আমি আহ্বান জানাচ্ছি, আসুন সকলে মিলে শিশুদের বিনামূল্যে এক ডোজ হামের টিকা গ্রহণ নিশ্চিত করি। মহান আল্লাহ আমাদের সহায় হোক।
1: সুপ্রিয় শ্রোতা, আপনারা বিজ্ঞাপন তরঙ্গ বাণিজ্য কার্যক্রমের অনুষ্ঠান শুনছেন। আমরা চলে যাব আবারও গানের কাছে। এবারে গানটি শুনব আগুনের কণ্ঠে, নেওয়া হয়েছে অন্তর অন্তর ছায়াছবি থেকে। গানটি শুনতে চেয়েছেন ইব্রাহিম, তিনি মোড়েলগঞ্জ বাগেরহাটের বন্ধু।

0: বর্তমান সরকার আগামী পাঁচ বছরে দেশজুড়ে 20,000 কিলোমিটার নদীনালা খনন ও জলাধার খনন ও পুনঃখনন কর্মসূচি গ্রহণ করেছে। একই সঙ্গে 53টি জেলায় মন্ত্রী, উপদেষ্টা, জাতীয় সংসদের চিফ হুইপ এবং সংসদ সদস্যরা সংশ্লিষ্ট জেলায় এ কর্মসূচির উদ্বোধন করবেন। এ কর্মসূচি কৃষি ও সেচ কার্যক্রমে ইতিবাচক ভূমিকা রাখবে, কৃষি উৎপাদন বৃদ্ধিতে সহায়তা হবে এবং গ্রামীণ জনগণের কর্মসংস্থানও সৃষ্টি করবে এই কর্মসূচি। একই সঙ্গে ভূপরিস্থ পানির পরিমাণ বৃদ্ধি পেয়ে ভূগর্ভস্থ পানির উপর নির্ভরতা হ্রাস পাবে। বাংলাদেশ নদী আর খালের দেশ, কিন্তু একসময় এই খালগুলোর অনেকটাই ছিল ভরাট এবং মৃতপ্রায়। ফলে বর্ষায় জলাবদ্ধতা আর শুষ্ক মৌসুমে পানির অভাব দুই সমস্যায় ছিল গ্রাম বাংলার চিরচেনা বাস্তবতা। এই পরিস্থিতি বদলে দিতে 1977 সালে এগিয়ে আসেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান।
1: যেসব নদীতে সারা বছর পানি থাকে সেই সব নদীর থেকে খাল কাটতে হবে। প্রত্যেকটি খাল কয়েক মাইল লম্বা হবে। এ খাল কাটতে হবে স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে, উলসী স্টাইলে, এবং যারা খুবই গরিব মানুষ সে কাজে অংশগ্রহণ করবে তাদেরকে দেওয়া হবে কাজের বিনিময়ে খাদ্য এবং ক্যাশ টাকা, এবং এর পরিমাণ হবে কাজের শতকরায় 10-15%। এবং যেখানে স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে স্থানীয় জনগণ নদীর থেকে খাল কেটে নিয়ে যাবে, সেইখানে নদীর থেকে খালে পানি উঠাবার জন্য যতগুলি পাম্পের প্রয়োজন হবে সরকারের তরফ থেকে সেগুলি বিনামূল্যে দেওয়া হবে। এবং এ কাজের দায়িত্ব আমি নিজে নিয়েছি। আমি নিজে খাল কাটতে যাব, খালে দেখাবে আপনাদের সাথে, মাটির কাজে দেখাবে, এখানে আর দেখা হবে না।
0: শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের খাল কাটা কর্মসূচির লক্ষ্য ছিল মৃত খাল পুনরুদ্ধার করা, সেচ ব্যবস্থা উন্নত করা এবং গ্রামীণ অর্থনীতিতে নতুন মাত্রা যোগ করা। এটি শুধু একটি উন্নয়ন প্রকল্প নয়, বরং ছিল গ্রাম ভিত্তিক অংশগ্রহণের এক বৃহৎ আন্দোলন।
1: গ্রামের মানুষকে অনুপ্রাণিত করতে হবে। তারা জানে যে খাল কাটলে পানি আসলে 3 মাসের মধ্যে ফসল পেয়ে যাবে এবং প্রতি বছর ক্রমাগত ভাবে পেতে থাকবে। আর আপনাদের যে আয়, সে আয় খাদ্য ডবল হচ্ছে বলে কেবলমাত্র ডবল হবে না, বরঞ্চ আপনাদের আয় কয়েক গুণ বেড়ে যাবে, ডবলের চেয়েও বেশি হবে। সব কিছু আমাদের কাছে রয়েছে, আল্লাহ তাআলা এতর বড় জমি দিয়েছে, আমাদের এত পানি রয়েছে, এই খালগুলিতে যেগুলি আপনারা কাটবেন সেখানে মাছের চাষ করতে পারবেন।
0: পানি সম্পদ মন্ত্রণালয়, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় এবং বিএডিসি সমন্বয়ে এই কর্মসূচি বাস্তবায়িত হবে। একই সাথে খালের পার রক্ষা, বাঁধ নির্মাণ ও বৃক্ষরোপণ কর্মসূচিও নেওয়া হবে। উপরন্তু খালের পানি বৈজ্ঞানিকভাবে ব্যবহার করা হবে, আর এতেই সবুজে ভরে উঠবে 56,000 বর্গ মাইলের বাংলাদেশ।
1: খাদ্য উৎপাদন দ্বিগুণ করতে হবে, খাল নদী পুনর্খনন করতে হবে, নতুন খাল কাটতে হবে, পানি পাম্প টিউবওয়েল এগুলি জায়গায় জায়গায় ব্যবস্থা করে সেচের ব্যবস্থা করতে হবে, সারা বছর ধরে চাষ আবাদ করতে হবে, খাদ্য উৎপাদন দ্বিগুণ করতে হবে, এই পরিকল্পনা আমরা দেশব্যাপী নিচ্ছি।
0: শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বিশ্বাস করতেন দেশের উন্নয়নের মূল শক্তি হচ্ছে গ্রামের মানুষ, তাই তিনি জনগণকে সঙ্গে নিয়ে শুরু করেন খাল খননের উৎসব।
1: আপনারা নিজ হাতে কোদাল হাতে নিয়ে খাল নদী সংস্কার করবেন কিনা, পুনর্খনন করবেন কিনা, নিজের গ্রাম নিজের হাতে করবেন কিনা, বিপ্লব করবেন কিনা, আপনাদের অবস্থার উন্নতি সাধন করবেন কিনা, দেশকে নিজ হাতে করবেন কিনা, যারা করতে চান তারা দাঁড়িয়ে যাবেন। ভাই
0: শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের খাল কাটা কর্মসূচি ছিল আত্মনির্ভরতার বার্তা। এই কর্মসূচির মধ্য দিয়ে জিয়াউর রহমান তুলে ধরেছিলেন নিজেদের শক্তিতে উন্নয়নের পথ তৈরি করা সম্ভব। পুনরুজ্জীবিত খালগুলো নতুন করে প্রাণ ফেরায় গ্রাম বাংলায়। কৃষি, যোগাযোগ, পরিবেশ সব ক্ষেত্রে আসে ইতিবাচক পরিবর্তন। আজও সেই উদ্যোগ স্মরণ করিয়ে দেয় জনগণের অংশগ্রহণেই উন্নয়নের সবচেয়ে বড় শক্তি।
1: নদী ক্ষতি করে, কিন্তু নদীর ভালো দিকও রয়েছে। গত খরা মৌসুমে আমি আপনাদের পাবনা জেলার এই সব অঞ্চলে এসেছিলাম, খরা মৌসুমে অনেক ক্ষতি হয়েছে, প্রতি বছর খরা মৌসুমে আপনাদের ক্ষতি হয়, প্রতি বছর বন্যার জন্য আপনাদের ক্ষতি হয়। কিন্তু যদি এই নদীর পানি আমরা খাল কেটে নিয়ে যাই ভিতরে মাইল কে মাইল, পাঁচ মাইল, দশ মাইল, পনেরো মাইল, সেই নদী যে নদী আপনাদের ক্ষতি করে সেই নদীর পানি দিয়ে সেচের ব্যবস্থা করে আপনাদের সারা এলাকাকে সারা বছর ধরে চাষাবাদ করতে পারে। খরা মৌসুম আসলেও কোনো ক্ষতি হবে না, আর বন্যা আসলেও বন্যার পরে আবার আপনারা ফসল করতে পারবেন। আপনাদের আয় কয়েক গুণ বৃদ্ধি পাবে, আপনাদের এখানে এত ফসল হবে যে নিজেরা খেয়ে বাইরে পাঠাতে পারবেন।
0: 12ই ফেব্রুয়ারি নির্বাচনের মাধ্যমে দায়িত্ব গ্রহণের পর থেকেই প্রধানমন্ত্রী তারেক রহমান দেশ বিনির্মাণে মনোনিবেশ করেন। সম্প্রতি তিনি রাজধানীতে এক অনুষ্ঠানে বলেন, ভোটের কালে মোজবার আগেই সরকার প্রতিশ্রুতি বাস্তবায়নের কাজ শুরু করেছে। বাংলাদেশের উন্নয়ন ইতিহাসে খাল কাটা কর্মসূচি এক অনন্য অধ্যায়। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের এই উদ্যোগ গ্রাম বাংলার উন্নয়নে রেখে গেছে স্থায়ী ছাপ। 49 বছরের পথ চলায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সুযোগ্য সন্তান প্রধানমন্ত্রী তারেক রহমানের দূরদর্শী ও সুদৃঢ় পরিকল্পনায় প্রাণ ফিরে পাবে খাল খনন কর্মসূচি, আর সমৃদ্ধ হবে সবুজ বাংলাদেশের এক অনন্য পথ চলা।
2: শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান আমার বাবা। আজকে উনার একটি কাজের কথা আপনাদের সামনে তুলে ধরতে চাই আমি। সেই কাজটি হচ্ছে খাল খনন। শহীদ জিয়া দেশে অনেকগুলো খাল খনন করেছিলেন, এবং খাল খনন করার ফলে দেশের বন্যা যেমন প্রতিরোধ করা গিয়েছিল, একইভাবে এই খাল খননের ফলে গ্রাম অঞ্চলে বিভিন্ন জায়গায় যাদের পানির সমস্যা ছিল সেই মানুষগুলো পানি ব্যবহারের সুযোগ পেয়েছিল। এই খাল খনন করার ফলে কি হয়েছিল, খালের দুই পাড়ে সুন্দর সুন্দর করে ফলের গাছ লাগানো গিয়েছিল। এই খাল খনন করার ফল কৃষকরা যারা পানি পেতেন না তাদের ফসলের জন্য, সেই কৃষক ভাইয়েরা পানির সেচের সুবিধা পেয়েছেন। বছর খানেক আগে আপনাদের নিশ্চয়ই প্রত্যেকের মনে আছে, নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী এই অঞ্চল জুড়ে হঠাৎ করে সীমান্তের ওপার থেকে পানি ছেড়ে দিল। হঠাৎ করে বানের পানি এসে সব ভাসিয়ে ফেলল, হাজারো লক্ষ মানুষের ঘর ভিটে সব ডুবে গেল, মাঠের ফসল সব নষ্ট হয়ে গেল। সেজন্যই আমরা পরিকল্পনা নিয়েছি এই সকল কিছু চিন্তা করে, যাতে বন্যাকে নিয়ন্ত্রণ করা যায়, যাতে অতি পানি, অতি বৃষ্টির সময় যে পানি আসবে সেই পানিটিকে যাতে আমরা আমাদের প্রয়োজন মতন ব্যবহার করতে পারি, সেই পানি যাতে সমুদ্রে গিয়ে নষ্ট না হয়ে যায়, সেজন্যই আমরা খাল খনন করতে চাই প্রিয় দেশবাসী। এবং আমাদের পরিকল্পনা আছে ইনশাল্লাহ সারা বাংলাদেশে আমরা 20,000 কিলোমিটার খাল খনন করতে চাই।

শ্রোতা বন্ধুরা, এবারের গানটি শুনবেন অবুজ হৃদয় ছায়াছবি থেকে এন্ড্রু কিশোর ও সাবিনা ইয়াসমিনের কণ্ঠে। আর গানটি শুনতেছে অনুরোধকারী শ্রোতা দুজন, একজন আছেন কুষ্টিয়া থেকে তুহিন, অন্যজন কাজীপাড়া ভেড়ামারা থেকে বুলবুল।

আপনি। সুপ্রিয় শ্রোতা, আপনারা শুনছিলেন বিজ্ঞাপন তরঙ্গ বাণিজ্য কার্যক্রমের অনুষ্ঠান। এখন বেলা দুটোর বাংলা সংবাদ ঢাকা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হচ্ছে। এর পরপরই আমরা ফিরে আসবো আমাদের নিজস্ব আয়োজনে। শুনতে থাকুন সে পর্যন্ত আমাদেরকে।

0: আসসালামু আলাইকুম। দুপুর দুটো বাংলাদেশ বেতার খবর পড়ছে কাজুর রহমান। রাজধানীর পল্লবীতে ধর্ষণের পর শিশুরা মিসাকে হত্যার মামলার রায় আগামী রোববার ঘোষণা করা হবে। আজ যুক্তিতর্ক উপস্থাপন শেষে ঢাকার শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনাল রায় ঘোষণার এই দিন ধার্য করে। এর আগে গতকাল আসামিদের আত্মপক্ষ সমর্থন শেষ হয়। শিল্প মন্ত্রণালয়ের আওতাধীন বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত এক সভা আজ সচিবালয়ের মন্ত্রী পরিষদ বিভাগে অনুষ্ঠিত হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমান এতে সভাপতিত্ব করেন। প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি জাহিদুল ইসলাম রনি এ তথ্য জানিয়েছেন। প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি ইউএনডিপির আবাসিক প্রতিনিধি স্টেফান লেলার। আজ বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি জাহিদুল ইসলাম রনি জানান, সাক্ষাৎকালে অন্যান্যের মধ্যে প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহাদি আমিন, বাংলাদেশ ইউএনডিপির স্ট্র্যাটেজিক কমিউনিকেশনস অ্যান্ড আউটরিচ স্পেশালিস্ট কীর্তিজাই পেহরি, সহকারী আবাসিক প্রতিনিধি আনোয়ারুল হক উপস্থিত ছিলেন। শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী আনম এসানুল হক বলেছেন, আগামী তিন মাসের মধ্যে শিশুদের স্কুল ড্রেস এবং চলতি বছরের মধ্যে প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে কার্যক্রম শুরু করা হবে। তিনি আজ রাজধানীর মিরপুর ন্যাশনাল বাংলা স্কুলে আয়োজিত প্রাথমিক বিদ্যালয়ে গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে একথা বলেন। মন্ত্রী বলেন, শিক্ষাকে আনন্দময় করতে খেলাধুলাকে কারিকুলামে যুক্ত করা হবে। কৃষি এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী আমিনুর রশিদ কৃষি উৎপাদন বৃদ্ধি এবং নিরাপদ খাদ্য নিশ্চিতকরণে বালাইনাশকের পরিমিত ব্যবহারের প্রয়োজনীয়তার উপর গুরুত্ব আরোপ করেছেন। তিনি আজ রাজধানীর বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল বিএআরসিতে বালাইনাশক কারিগরি উপদেষ্টা কমিটির সভায় এই গুরুত্ব আরোপ করেন। তিনি বলেন, দেশি উৎপাদিত কৃষিপণ্য যাতে বিশ্ববাজারে গ্রহণযোগ্যতা অর্জন করতে পারে সেজন্য নিরাপদ খাদ্য উৎপাদন অপরিহার্য। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী রশিদুজ্জামান মিল্লাত প্রায় 150 হাজির ব্যাগ কেটে মূল্যবান জিনিস চুরি যাওয়ার অভিযোগ নাকচ করে দিয়ে বলেছেন, তদন্তে ঢাকা বিমানবন্দরে অব্যবস্থাপনার কোন প্রমাণ পাওয়া যায়নি। তিনি আজ রাজধানীর সচিবালয়ে সাংবাদিকদের ব্রিফ করছিলেন। প্রতিমন্ত্রী বলেন, হজ ফ্লাইটে যাত্রীদের লাগেজ কেটে মূল্যবান সামগ্রী চুরি হয়েছে, সামাজিক যোগাযোগ মাধ্যমে এমন অভিযোগ ছড়িয়ে পড়ার পর বিমান বাংলাদেশ এয়ারলাইন্স তাৎক্ষণিকভাবে অভ্যন্তরীণ তদন্ত পরিচালনার নির্দেশ দেয়। তিনি জানান, অভিযোগ পাওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই বিমানবন্দর কর্তৃপক্ষ নিরাপত্তা কর্মীদের শরীরে লাগানো ক্যামেরা ফুটেজ পর্যালোচনা করে তদন্ত প্রতিবেদন দাখিল করেন। তদন্ত প্রতিবেদনে বলা হয়, 836টি লাগেজের মধ্যে 21টি ব্যাগ কাটা ছেঁড়া অবস্থায় পাওয়া গিয়েছে বলে মৌখিক অভিযোগ করা হয়। প্রতিমন্ত্রী জানান, হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের সিসিটিভি ফুটেজ পরীক্ষা করে লাগেজ ব্যবস্থাপনায় ত্রুটি বা চুরির প্রমাণ পাওয়া যায়নি। সরকার জাতীয় চলচ্চিত্র পুরস্কার 2023 ঘোষণা করেছে। এতে 28টি শ্রেণীতে 32 জন শিল্পী ও কলাকুশলীকে দেশের চলচ্চিত্র শিল্পে অসামান্য অবদান রাখার কারণে পুরস্কারের জন্য মনোনীত করা হয়েছে। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এ সম্পর্কিত একটি গেজেট বিজ্ঞপ্তি জারি করেছে। বিজ্ঞপ্তি অনুযায়ী প্রবীণ অভিনেত্রী ঝর্ণা বসাক শবনম এবং বিশিষ্ট চলচ্চিত্র সম্পাদক ফজলে হক যুগ্মভাবে আজীবন সম্মাননার জন্য মনোনীত হয়েছেন। পাশাপাশি চলচ্চিত্র নির্মাতা তারেক মাসুদ এবং চিত্রগ্রাহক পরিচালক আব্দুল লতিফ বাচ্চু উভয়েই মরণোত্তর চলচ্চিত্র পুরস্কার লাভের জন্য মনোনীত হয়েছেন। বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটি অনুমোদন করা হয়েছে। আজ বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়, 151 সদস্য বিশিষ্ট এই কমিটির সভাপতি আব্দুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম। খেলার খবর ক্রিকেট। স্কটল্যান্ডের এডিনবরায় ত্রিদেশীয় নারী টি টোয়েন্টি ক্রিকেটের ষষ্ঠ ও শেষ ম্যাচে আজ বাংলাদেশ নেদারল্যান্ডসের বিপক্ষে খেলবে। বাংলাদেশ সময় সন্ধ্যে 6টায় খেলা শুরু হবে। এদিকে বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের একদিনের আন্তর্জাতিক ক্রিকেট সিরিজ খেলতে অস্ট্রেলিয়া ক্রিকেট দল আগামীকাল ঢাকায় আসবে। বাংলাদেশ এবং অস্ট্রেলিয়ার মধ্যে প্রথম একদিনের আন্তর্জাতিক ম্যাচটি আগামী মঙ্গলবার মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। সবশেষে আবহাওয়া। আজ সন্ধ্যে 6টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে, অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য কোন সতর্কবাণী নেই এবং কোন সংকেত দেখাতে হবে না। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে বেলা 3টায়।
1: সুপ্রিয় শ্রোতা, আরো একবার সময় হয়ে গেল সরাসরি আপনাদের সাথে যুক্ত হতবার। বিজ্ঞাপন তরঙ্গ বাণিজ্যিক কার্যক্রমের অনুষ্ঠানে চলুন আরো একটি গান শুনে আসি, তারপরে সরাসরি যুক্ত হয়ে যাব আপনাদের সাথে ফোন ইনে। এবার শুনবেন নসিমন ছায়াছবি থেকে নেওয়া কুমার শানু অলকা ইয়াগনিকের কণ্ঠে গান। শুনতে চেয়েছেন আব্দুস সামাদ, বোয়ালমারি ফরিদপুরের বন্ধু।

0: সুপ্রিয় শ্রোতা, আরো একবার সময় হয়ে গেছে সরাসরি আপনাদের সাথে যুক্ত হবার। 01974121970 এই নম্বরে ফোন করে বলতে পারেন আপনার পছন্দের গানের অনুরোধটি, আমরা চেষ্টা করব আপনার অনুরোধটি রাখার। কে রয়েছেন সাথে?
1: দিদি নমস্কার।
0: আদাব, কে বলছেন, কোথা থেকে?
1: কান্দরপাল বলছি, মহেশপুর ঝিনাইদহ, ফতেপুর থেকে বলছি দিদি।
0: জি
1: হ্যাঁ, ফতেপুর মহেশপুর ঝিনাইদহ।
0: জি বলুন।
1: হ্যাঁ, নাম হইলো মোহন বাসি। এই মোহন ওই ছবি থেকে একটি গান শোনাবেন, আর আপনারা ভালো থাকুন দিদি।
0: জি আচ্ছা।
2: আসসালামু আলাইকুম।
0: ওয়ালাইকুম।

0: দুঃখিত, শুনতে পারছি না।
1: কে বলছেন?
0: হ্যালো
1: হ্যালো,
0: দুঃখিত বন্ধু, সংযোগটি বিচ্ছিন্ন হয়ে গেল, আপনি আবারও একটু চেষ্টা করবেন। কে রয়েছেন ওপারে? হ্যালো, আমরা সকলে ভালো রয়েছি, কে বলছেন?
2: এই ছবিতে যে কোনো একটা গান শুনিয়ে দিবেন আর আপনারা ভালো থাকবেন।
0: ঠিক আছে, আপনিও ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখিনি পরবর্তী বন্ধু কে আছেন।
1: হ্যালো,
3: শুভদুপুর,
1: কে বলছেন, কোথা থেকে? রাজু? জি বলুন।
0: ঠিক আছে বন্ধু, সঙ্গে থাকুন। হ্যালো, ওয়ালাইকুম সালাম, কে বলছেন?
2: আপু ভালো আছেন?
0: জি আমরা সকলে ভালো রয়েছি।
2: জি আপু, কথা বলছি মোহাম্মদ জাফর পালোয়ান, সভাপতি কাকরিয়া বাজার জেলা বরগুনা। আপু
0: জি অনুরোধ করুন।
2: জি আপু, আমি গান শুনতে যাচ্ছি ছবি দুই দুয়ারি। দুই দুয়ারি ছবি থেকে আগুনে দলে শোনাবেন, মাথায় বেঁধে সেই সাদা ক্যাপ, এই জন্য শোনাবেন আপু।
0: ঠিক আছে, সঙ্গে থাকুন। কে রয়েছেন?
2: ক্ষতিপূরণ, এই ক্ষতিপূরণ থেকে শিল্পী এন্ড কিশোর, গানের কথা, দুটি ছোট হাতে কি জাদু মাথায় আছে, কেন শোনাবেন আপু?
0: খুব সুন্দর, অবশ্যই আপনাদের পছন্দের গান শোনানোর জন্যই তো আমরা অপেক্ষারত। কে রয়েছেন ওপারে?
2: কথা বলছি তিনজন
0: জি দাদা বলুন।
2: ছবির নাম তিনজন, তোমারই উপরে এই গান শোনা।
0: ঠিক আছে,
2: ছবির নাম তিনজন।
1: হ্যালো, ওয়ালাইকুম সালাম, কে বলছেন, কোথা থেকে? শুভদুপুর।
4: আপনারা ভালো আছেন?
1: জি ভালো আছি শ্রোতা, কে বলছেন?
4: আমি এমডি ওহিদুজ্জামান।
1: জি
4: জি
1: বলুন।
4: ছবির নাম শাহজাদা, শিল্পী সামিন আসেন ও মোহাম্মদ খুরশিদ আলম, গানের কথা, পরদেশি এক শিকারী মন কেড়েছে, মেরে ফেড়ে কলিজাতে তীর মেরেছে, অবশ্যই শোনাবেন।
1: কোন ছবি?
4: ছবির নাম শাহজাদা।
1: শাহজাদা, থ্যাংক ইউ, আপনাকে অসংখ্য ধন্যবাদ, আমরা চেষ্টা করব আপনার পছন্দের গানটি শুনিয়ে দেবার। শ্রোতা বন্ধু, চলে যাচ্ছি আবারও গানের কাছে।
0: ঠিক তাই, এবারে গানটি শোনাবো চাঁপা ডাঙ্গার বউ ছায়া ছবি থেকে খুরশিদ আলমের কণ্ঠে। আর গানটি শুনতে চেয়ে অনুরোধ করেছেন কাকচিড়া বরগুনা থেকে জাফর পালোয়ান।

শ্রোতা বন্ধুরা, এবারের গানটি শুনবেন কুলি ছায়া ছবি থেকে নেওয়া। গানটি শুনতে চেয়েছেন মিলন, তিনি পাংশা রাজবাড়ির বন্ধু। গানটি শুনবেন ডলি সায়ন্তনী ও আগুনের কণ্ঠে।

শ্রোতা বন্ধুরা, এবারের গানটি শুনবেন সোহাগ ছায়াছবি থেকে মোহাম্মদ খুরশিদ আলমের কণ্ঠে। আর গানটি শুনতে চেয়ে অনুরোধকারী শ্রোতা মহিষকুণ্ডু ঝিনাইদহ থেকে মানিক।

শ্রোতা বন্ধুরা, এবারে গানটি শুনবেন স্বামী স্ত্রীর যুদ্ধ ছায়াছবি থেকে, এবং গানের শিল্পী বেবি নাজনীন, এন্ড্রু কিশোর ও কনক চাঁপা। গানটি শুনতে চেয়ে অনুরোধ করেছেন কুষ্টিয়া থেকে এ কে ফজলুল হক।

সুপ্রিয় শ্রোতা, এই ছিল আমাদের আজকের বিজ্ঞাপন তরঙ্গ বাণিজ্যিক কার্যক্রমের অনুষ্ঠানের আয়োজন। আপনাদের জন্য আগামী দিন একই সময় একই অনুষ্ঠান নিয়ে আবারও হাজির হয়ে যাব। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। শুভ দুপুর।

অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়া ফ্রেম 536.63 মিটার ব্যান্ডে, অর্থাৎ 558 কিলোহার্টজ, একই সাথে এফএম ব্যান্ড 88.8 মেগাহার্টজ এবং বাংলাদেশ বেতারের মোবাইল অ্যাপ থেকে আমাদের অনুষ্ঠান শোনা যাচ্ছে। বাংলাদেশ বেতার খুলনা। সুপ্রিয় শ্রোতা, আপনাদের জন্য আমাদের এবারের নিবেদন রবীন্দ্রসঙ্গীত। আজকের শিল্পী শাহানা আফরোজ চৌধুরী। শুনবেন রবীন্দ্রসঙ্গীত।

0: এতক্ষণ শাহানা আফরোজ চৌধুরীর কণ্ঠে পরপর দুখানি রবীন্দ্রসঙ্গীত শুনলেন।
1: বাংলাদেশ বেতার খুলনা আমন্ত্রণ জানাচ্ছি আধুনিক গান শোনার। শহীদুল ইসলাম রাজুর কণ্ঠে গানের কথা সাজিয়েছেন খন্দকার ওয়াহিদুল আলম।

বাংলাদেশ বেতার খুলনা, এখন শুনবেন ফলে ও মাছে রাসায়নিক ব্যবহার সম্পর্কে জীবন্তিকা। রচনা ও প্রযোজনা মোহাম্মদ ইলিয়াস হোসেন সর্দার।

0: হ্যালো হ্যালো, কই, কোথায় গেলে?
1: আসছি।
2: কি হয়েছে?
3: ধরো ব্যাগটা, ধরো
2: দাও
3: ব্যাগটা, সাবধানে আস্তে আস্তে রাখো।
2: কেন?
3: ব্যাগে কিছু পাকা টমেটো আছে, একটু সাবধানে না রাখলে সব গলে গিয়ে অন্য সদাইপাতির সঙ্গে মিশে নষ্ট হয়ে যেতে পারে।
2: আজ এত বাজার
3: বেশি আর কি এনেছি। এই যে তোমার পছন্দ আকাশি রঙের শাড়ি, লাল পাড়। অনেক দিন ধরে ভাবছি, কাছে সব সময় টাকাও থাকে না আর সময় সুযোগও হয়ে ওঠে না। আজ শাড়িটাও পছন্দ মতো পেয়ে গেলাম, আর তাই তোমার জন্য নিয়ে এলাম, হাত ছাড়া করলাম না।
2: বাহ, খুব সুন্দর হয়েছে, তোমার পছন্দ আছে বলতে হয়, আমার অনেক দিনের স্বপ্ন
3: আকাশি রঙের শাড়ি।
2: এই টমেটো গুলো তো লাল টক টক করছে, কিন্তু শক্ত কেন? দেখো টমেটো পাকলে তো নরম হয়।
3: সব সময় সব জাতের টমেটো নরম হয় না, বুঝেছো?
2: এই শক্ত টমেটো খেতেও তেমন স্বাদ না। আমরা তো আগে কোনোদিনও এই জাতের টমেটো কখনো দেখিনি।
3: দেখবে কি করে, এখন তরিতরকারি ফলমূলে অনেক পরিবর্তন এসেছে, নতুন নতুন জাত, নতুন নতুন প্রযুক্তিতে চাষাবাদ, এইসব নিয়ে আমাদের কোনো চিন্তা করবার দরকার নেই, বুঝেছো? বাজারে যখন যেটা পাওয়া যাবে সেটাই তো কিনে খেতে হবে।
2: কিন্তু পাকা ফলমূলের স্বাদ আজকাল কেমন যেন কম কম মনে হয়।
3: ফলমূলের স্বাদ ঠিকই আছে, কিন্তু আমাদের রুচির পরিবর্তন হয়েছে, তাই আমরা ফলমূলের স্বাদ পাই না।
2: তোমার সাথে কিন্তু এ ব্যাপারে আমি একমত হতে পারছি না। এই যে আমাদের উঠোনের পাশে ওই আম গাছটায় গতবার যে আমগুলো ধরেছিল, সে আমের স্বাদ আর বাজার থেকে কেনা আমের স্বাদ কি এক?
3: না, আমাদের গাছের আমের স্বাদই আলাদা, কত মিষ্টি। শোনো, বাজার থেকে কেনা ফল আর গাছের ফল পার্থক্য তো হবে।
2: বাজারে তো বিক্রি হয় গাছেরই ফল, একই গাছের ফল স্বাদ কেন আলাদা হবে?
3: ওসব নিয়ে আমাদের মাথা ঘামিয়ে লাভ নেই, চলো কিছু খেতে দেবে।
2: আচ্ছা চলো, পান পিঠে বানিয়েছিলাম, তোমার খুব পছন্দের পিঠা।
3: তাই? পান পিঠা, তাড়াতাড়ি নিয়ে এসো।

0: আমার বিশ্বাস হচ্ছে না, ওনার মতো মানুষকে পুলিশে ধরেছে।
1: আমি যতদূর জানি তোমার ভগ্নিপতি সিরাজ ভাই সৎপথেই রোজগার করেন, তাছাড়া ফলমূলের ব্যবসা, এর মধ্যে কোনো দুর্নীতি থাকতেই পারে না আলো।
0: কিন্তু তাকে পুলিশে ধরলো কেন?
1: তাই তো ভাবছি। চলো আজ বিকেলে সিরাজ ভাইয়ের বাড়ি যাই, দেখি ঘটনাটা কি।
0: তাই চলো।
2: ফারুক ভাই, ফারুক ভাই বাড়িতে আছেন নাকি? ফারুক ভাই
1: আসসালামু আলাইকুম।
2: ওয়ালাইকুম আসসালাম।
1: আসেন মাস্টার সাহেব, বসেন বসেন।
2: তা কেমন আছেন আপনারা?
1: ভালো। তবে একটা দুঃসংবাদ আছে মাস্টার সাহেব।
2: দুঃসংবাদ?
1: হ্যাঁ।
2: দুঃসংবাদ আবার কি?
1: আমার বড় ভাইরা ভাইকে গতকাল পুলিশে ধরে নিয়ে গেছে।
2: ও, ওই যে যার ফলের দোকান?
1: জি মাস্টার সাহেব।
2: তা কি অপরাধে ধরেছে জানো?
1: শুনেছি তার দোকানে ফলের গায়ে কি যেন রাসায়নিক দ্রব্য মেশানো পেয়েছে।
2: ব্যাপারটা এবার আমার সামনে পরিষ্কার হয়ে গেছে।
1: ব্যাপারটা খুলে বলুন তো মাস্টার সাহেব।
2: শোনো, এমন বিষাক্ত রাসায়নিক দ্রব্য আছে,
1: হ্যাঁ,
2: যা কাঁচা ফলে দিলে পেকে যায়।
1: পেকে গেলে তো ভালো, এতে দোষ কি?
2: আরে আছে আছে, এইসব রাসায়নিক দ্রব্য ফল মূলে মিশালে ফল পাকে ঠিকই, কিন্তু তাতে তেমন কোনো স্বাদ থাকে না, কিন্তু দেখতে খুব চমৎকার দেখায়। সবুজ রঙের কাঁচা পেঁপে আমে এই রাসায়নিক দ্রব্য পানির সাথে গুলিয়ে এই ফলে মিশালে ফল পেকে টকটকে রং ধারণ করে, আর এই সব ফল মূল খেলে ক্যান্সারের মতো কঠিন রোগও হতে পারে।
1: কি মারাত্মক ব্যাপার বলুন তো মাস্টার সাহেব।
2: ফলমূল ছাড়াও বাজারে যেসব বড় বড় মাছ দেখো না, ওই সব মাছ একদিনে বিক্রি হয় না, তখন ওই সমস্ত মাছে কিছু অসাধু মাছ ব্যবসায়ীরা এক প্রকার রাসায়নিক দ্রব্য মিশায়। তার নাম কি জানো? তার নাম হলো ফরমালিন।
1: আচ্ছা, আমরা এই সমস্ত মাছ দেখে কিভাবে বুঝব এই মাছে ফরমালিন আছে বা নেই?
2: একটু খেয়াল করলে দেখবে যে মাছে ফরমালিন দেওয়া সে মাছে মাছি বসবে না, আর ফরমালিন না দেওয়া মাছে মাছি বসবে।
1: তাহলে তো আমরা এই দেখেই বুঝতে পারবো এই সমস্ত মাছ ফরমালিন মুক্ত না ফরমালিন যুক্ত।
2: আর এসব ফরমালিন সাধারণত কি কাজে ব্যবহার হয় জানো?
1: কি কাজে?
2: মানুষের লাশ যদি কয়েকদিন রাখতে হয়, তবে এই ফরমালিন দিলে লাশ আর পচে না।
1: হায় আল্লাহ, না জেনে না শুনে হয়তো কখনো এই বিষ মিশ্রিত ফল মাছ খেয়েছি, কে জানে।
2: তাই বলে বাজারের সব ফল সব মাছে যে এই বিষাক্ত দ্রব্য মিশানো আছে তা কিন্তু নয়। সরকারের গোয়েন্দা বিভাগের লোকজন এই সব অসাধু ব্যবসায়ীদের খোঁজ খবর নিয়ে তাদেরকে ধরছে এবং জেল জরিমানাও করছে।
1: আলো আলো, এদিকে এসো, আমাদের মাস্টার সাহেবের কথাগুলো শোনো একটু।
0: মাস্টার সাহেব আসসালামু আলাইকুম।
2: ওয়ালাইকুম আসসালাম।
0: আপনাদের সব কথা আমি শুনেছি মাস্টার সাহেব। আমার ভগ্নিপতি তাহলে?
2: আপনার ভগ্নিপতি এ ব্যাপারে জড়িত নাও থাকতে পারে, হয়তো কোনো কারণে তার দোকানে ওই রকম দূষিত ফল পাওয়া গেছে। সে প্রকৃত দোষী না হলে তার কোনো সাজাই হবে না।
0: আমাদের সকলে সচেতন হতে হবে, এরকম সন্দেহমূলক ফল আমরা কিনব না এবং খাবও না। আপনারা কথা বলুন, আমি একটু ভেতর থেকে আসি।
2: যদি কখনো এইরকম কোনো সন্দেহজনক ফল বা মাছ বাজারে দেখি, তখন সরকারি গোয়েন্দা বিভাগের সদস্যদের জানাতে হবে। আর একটা কথা আমাদের দেশের সকল ব্যবসায়ীদের চিন্তা করতে হবে, ক্ষণিকের লোভের বর্ষপতী হয়ে এইসব রাসায়নিক দ্রব্য ফল বা মাছে মিশিয়ে দেশের মানুষকে মৃত্যুর মুখে ঠেলে দেব না।
1: এইসব রাসায়নিক দ্রব্য ফলে মাছে মেশানো আর মানুষ খুন করা তো সমান কথা, কি বলেন মাস্টার সাহেব?
2: ঠিকই বলেছেন। আর একটা ব্যাপার লক্ষ্য করেছেন
1: কি?
2: যে আম যে সময় পাকার কথা নয়, সেই আম পাকা এবং টকটকে রং হয়ে বাজারে উঠছে।
1: তা কিভাবে সম্ভব মাস্টার সাহেব?
2: কিছু অসাধু ব্যবসায়ী কাঁচা অপরিপক্ক আম গাছ থেকে পেড়ে কেমিক্যাল মিশ্রিত করিয়ে পাকিয়ে বাজারজাত করছে। এই সমস্ত আমে যেমন কোনো স্বাদও নেই, তেমনি মানব দেহের জন্য বড় ক্ষতিকর। অতএব সাবধান, আমরা যেন এই সমস্ত কেমিক্যাল মিশ্রিত আম ফলমূল মাছ খাওয়া থেকে বিরত থাকি।
1: ঠিকই বলেছেন মাস্টার সাহেব।
2: অতএব ব্যবসায়ীরা সাবধান, ফল মাছে কখনো রাসায়নিক দ্রব্য ব্যবহার করবেন না, করলে তা দণ্ডনীয় অপরাধ।
0: নিন মাস্টার সাহেব, কিছু মুখে দিন। কি দেখছেন অমন করে? কোনো ভয় নেই, এতে কিছু মিশানো নেই, একেবারেই বিষমুক্ত। আপনার ভাইয়ের হাতে লাগানো গাছের পেঁপে, কলা আর পাকা আম
2: নিন। নিন ফারুক ভাই, আপনিও খান।
1: খান খান।
2: আচ্ছা আচ্ছা।

0: আসসালামু আলাইকুম, বেলা তিনটা, বাংলাদেশ বেতার, খবর পড়ছি কাজী তামান্না। রাজধানীর পল্লবীতে শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায় আগামী রোববার ঘোষণা করা হবে। আজ আসামি এবং রাষ্ট্রপক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষে ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেকিনের আদালত এই রায় ঘোষণার দিন ধার্য করেন। এর আগে গতকাল আসামিরা আত্মপক্ষ সমর্থন করে আদালতের কাছে নিজ নিজ বক্তব্য তুলে ধরেন। শিল্প মন্ত্রণালয়ের আওতাধীন বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত এক সভা আজ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে অনুষ্ঠিত হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমান এতে সভাপতিত্ব করেন। প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি জাহিদুল ইসলাম রনি এই তথ্য জানিয়েছেন। প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি ইউএনডিপির আবাসিক প্রতিনিধি স্টেফান লিলার। আজ বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি জাহিদুল ইসলাম রনি জানান, সাক্ষাৎকালে অন্যান্যের মধ্যে প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদি আমিন, বাংলাদেশে ইউএনডিপির স্ট্র্যাটেজিক কমিউনিকেশনস অ্যান্ড আউটরিচ স্পেশালিস্ট কৃতি জাই পেহরি, সহকারী আবাসিক প্রতিনিধি আনোয়ারুল হক উপস্থিত ছিলেন। শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী আ ন ম এহসানুল হক বলেছেন, আগামী তিন মাসের মধ্যে শিশুদের স্কুল ড্রেস এবং চলতি বছরের মধ্যে প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে কার্যক্রম শুরু করা হবে। তিনি আজ রাজধানীর মিরপুর ন্যাশনাল বাংলা স্কুলে আয়োজিত প্রাথমিক বিদ্যালয় গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে একথা বলেন। মন্ত্রী বলেন, শিক্ষাকে আনন্দময় করতে খেলাধুলাকে কারিকুলামে যুক্ত করা হবে। তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন বলেছেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের পররাষ্ট্রনীতি নিয়েই বিএনপি এগিয়ে যাবে। তিনি আজ রাজধানীতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদত বার্ষিকী উপলক্ষে প্রেস ইনস্টিটিউট অব বাংলাদেশ পিআইবিতে এক আলোচনা সভায় একথা বলেন। তথ্য ও সম্প্রচার মন্ত্রী বলেন, বাংলাদেশ প্রথম নীতি থাকলেও ভারত চীনের উপর বাংলাদেশের আমদানি নির্ভরশীল আর রপ্তানি নির্ভরশীল ইউরোপের কাছে। তিনি বলেন, নীতি নির্ধারণের ক্ষেত্রে এসব বিষয় মাথায় রেখেই বাংলাদেশের কূটনীতি নির্ধারণ করতে হবে। কৃষি এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী আমিনুর রশিদ কৃষি উৎপাদন বৃদ্ধি এবং নিরাপদ খাদ্য নিশ্চিতকরণে বালাই নাশকের পরিমিত ব্যবহারের প্রয়োজনীয়তার উপর গুরুত্বারোপ করেছেন। তিনি আজ রাজধানীর বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল বিএআরসিতে বালাই নাশক কারিগরি উপদেষ্টা কমিটির সভায় এই গুরুত্বারোপ করেন। তিনি বলেন, দেশে উৎপাদিত কৃষি পণ্য যাতে বিশ্ববাজারে গ্রহণযোগ্যতা অর্জন করতে পারে সেজন্য নিরাপদ খাদ্য উৎপাদন অপরিহার্য। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী রশিদুজ্জামান মিল্লাত প্রায় 150 হাজির ব্যাগ কেটে মূল্যবান জিনিস চুরি যাওয়ার অভিযোগ নাকচ করে দিয়ে বলেছেন, তদন্তে ঢাকা বিমানবন্দরে অব্যবস্থাপনার কোন প্রমাণ পাওয়া যায়নি। তিনি আজ রাজধানীর সচিবালয়ে সাংবাদিকদের ব্রিফ করছিলেন। প্রতিমন্ত্রী বলেন, হজ ফ্লাইটে যাত্রীদের লাগেজ কেটে মূল্যবান সামগ্রী চুরি হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে এমন অভিযোগ ছড়িয়ে পড়ার পর বিমান বাংলাদেশ এয়ারলাইন্স তাৎক্ষণিকভাবে অভ্যন্তরীণ তদন্ত পরিচালনার নির্দেশ দেয়। তিনি জানান, অভিযোগ পাওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই বিমানবন্দর কর্তৃপক্ষ নিরাপত্তা কর্মীদের শরীরে লাগানো ক্যামেরা ফুটেজ পর্যালোচনা করে তদন্ত প্রতিবেদন দাখিল করেন। তদন্ত প্রতিবেদনে বলা হয়, 836টি লাগেজের মধ্যে 21টি ব্যাগ কাটাছেঁড়া অবস্থায় পাওয়া গিয়েছে বলে মৌখিক অভিযোগ করা হয়। প্রতিমন্ত্রী জানান, হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের সিসিটিভি ফুটেজ পরীক্ষা করে লাগেজ ব্যবস্থাপনায় ত্রুটি বা চুরির প্রমাণ পাওয়া যায়নি। জাতীয় চলচ্চিত্র পুরস্কার 2023-এর মনোনীতদের নাম ঘোষণা করেছে সরকার। দেশের চলচ্চিত্র শিল্পে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ 28টি ক্যাটাগরিতে 32 জন শিল্পী ও কলাকুশলীকে মনোনীত করা হয়। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এই সম্পর্কিত একটি গেজেট বিজ্ঞপ্তিতে জানায়, প্রবীণ অভিনেত্রী ঝর্ণা বসাক শবনম এবং বিশিষ্ট চলচ্চিত্র সম্পাদক ফজলে হক যুগ্মভাবে আজীবন সম্মান ওনার জন্য মনোনীত হয়েছেন। পাশাপাশি চলচ্চিত্র নির্মাতা তারেক মাসুদ এবং চিত্রগ্রাহক পরিচালক আব্দুল লতিফ বাচ্চু উভয়ই মরণোত্তর চলচ্চিত্র পুরস্কার লাভের জন্য মনোনীত হয়েছেন। স্কটল্যান্ডের এডিনবরায় ত্রিদেশীয় নারী টি টোয়েন্টি ক্রিকেটের ষষ্ঠ ও শেষ ম্যাচে আজ বাংলাদেশ নেদারল্যান্ডসের বিপক্ষে খেলবে। বাংলাদেশ সময় সন্ধে 6টায় খেলা শুরু হবে। এদিকে বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের একদিনের আন্তর্জাতিক ক্রিকেট সিরিজ খেলতে অস্ট্রেলিয়া ক্রিকেট দল আগামীকাল ঢাকায় আসবে। বাংলাদেশ এবং অস্ট্রেলিয়ার মধ্যে প্রথম একদিনের আন্তর্জাতিক ম্যাচটি আগামী মঙ্গলবার মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। সবশেষে আবহাওয়া। আজ সন্ধ্যে ৬টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য কোন সতর্কবাণী নেই এবং কোন সংকেত দেখাতে হবে না। খবর শেষ হলো, আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে বিকেল ৪টায়।
1: অনুষ্ঠান প্রচার করা হচ্ছে
2: এতক্ষণ বেলা ৩টার বাংলা সংবাদে ঢাকা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হলো। বাংলাদেশ বেতার খুলনা, আমন্ত্রণ জানাচ্ছি ছায়াছবির গানের অনুষ্ঠানে। প্রথমে শুনবেন বাপ বড় না শ্বশুর বড় ছায়াছবি থেকে গান, শিল্পী বেবি নাজনীন।

শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন ছায়াছবির গান। এবারে শুনবেন কাজের মানুষ ছায়াছবি থেকে মনির খান ও শাহনাজ বেলির কণ্ঠে।

0: প্রিয় শ্রোতা, কৃষি আমাদের অর্থনীতির মূল চালিকা শক্তি। বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে কৃষির ভূমিকা অপরিসীম। কৃষকদের চাহিদা এবং সুবিধার কথা বিবেচনা করে বাংলাদেশ সরকার কৃষকদের জন্য কৃষক কার্ড প্রদানের উদ্যোগ নিয়েছে। হ্যাঁ বন্ধুরা, কৃষক কার্ড বাংলাদেশের কৃষকদের জন্য সরকারের খুবই গুরুত্বপূর্ণ একটি উদ্যোগ। এই কার্ডের মাধ্যমে কৃষকরা সহজে যেন সরকারি সুবিধা পায় এবং কৃষি উৎপাদন বৃদ্ধি পায়, এটি কৃষকদের আর্থিক সহায়তা পাওয়ার একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। এই কার্ডের মাধ্যমে কৃষকরা সহজে সরকারি কৃষি সহায়তা, ভর্তুকি ও ব্যাংক ঋণ পেতে পারেন। শ্রোতা বন্ধুরা, নিশ্চয়ই বুঝতে পেরেছেন আমাদের আজকের বিষয়। আমাদের আজকের বিষয় কৃষক কার্ড, আর এ বিষয়ে বলার জন্য আজ আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন কৃষিবিদ জনাব মোহাম্মদ মশিহুর রহমান, পরিচালক কৃষি তথ্য সার্ভিস। স্বাগত আমাদের আজকের আয়োজনে আপনাকে।
1: আপনাকে ধন্যবাদ।
0: আর প্রথমেই যে বিষয়টি আপনার কাছে জানতে চাইবো, সেটি হচ্ছে কৃষক কার্ড আসলে কি, আর এই সুবিধা সম্পর্কেও জানতে চাই।
1: কৃষক কার্ড এমন একটি কার্ড যেটা ডিজিটাল ডাটাবেস সম্বলিত স্মার্ট কার্ড, যার মাধ্যমে আসলে আমাদের দেশের কৃষকদের শনাক্ত করা সম্ভব হবে যে কে প্রকৃত কৃষক এবং কে প্রকৃত কৃষক নয়। আর সরকারি সকল সব ধরনের সুযোগ সুবিধা, কৃষি সহায়তা সরাসরি এই কার্ডের মাধ্যমে কৃষকদের নিকট পৌঁছে যাবে। এই সুবিধাগুলি অনেক, এর মধ্যে গুরুত্বপূর্ণ হচ্ছে যে কৃষকরা সরাসরি সরকারি ভর্তুকি, সার ও বীজ সহায়তা এবং ঋণ সহজে পেতে পারবেন। এতে মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য অনেকটা কমে যাবে এবং কৃষকরা প্রকৃতপক্ষে অনেক উপকৃত হবে।
0: অনেক ধন্যবাদ আপনাকে, জানলাম আপনার কাছ থেকে কৃষক কার্ড সম্পর্কে। এবার একটু জানবো, প্রাথমিকভাবে বাংলাদেশের কয়টি উপজেলায় এই কার্ড চালু হচ্ছে?
1: আসলে সরকার এখন প্রি পাইলটিং পর্যায়ে আছে। এই প্রি পাইলটিং পর্যায়ে প্রাথমিকভাবে বাংলাদেশের 10টি উপজেলায় এই কৃষক কার্ড কার্যক্রম শুরু হতে যাচ্ছে। এই উপজেলাগুলো হচ্ছে রংপুর বিভাগের পঞ্চগড় জেলার পঞ্চগড় সদর উপজেলার কমলাপুর ব্লক, রাজশাহী বিভাগের বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলার উথুলি ব্লক, খুলনা বিভাগের ঝিনাইদহ জেলার শৈলকূপ উপজেলার কৃপালপুর ব্লক, বরিশাল বিভাগের পিরোজপুর জেলার নেছারাবাদ উপজেলার রাজাবাড়ি ব্লক, চট্টগ্রাম বিভাগের কক্সবাজার জেলার টেকনাফ উপজেলার রাজারছড়া ব্লক, চট্টগ্রাম বিভাগের কুমিল্লা জেলার কুমিল্লা সদর উপজেলার অরণ্যপুর ব্লক, ময়মনসিংহ বিভাগের জামালপুর জেলার ইসলামপুর উপজেলার গাইবান্ধা ব্লক, ঢাকা বিভাগের টাঙ্গাইল জেলার টাঙ্গাইল সদর উপজেলার সুরুজ ব্লক, সিলেট বিভাগের মৌলভীবাজার জেলার জুরু উপজেলার গোয়ালবাড়ি ব্লক এবং ঢাকা বিভাগের রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার তেনাপচা ব্লক। এই 10টি ব্লকে আসলে ইতিমধ্যে প্রাথমিক তথ্য সংগ্রহের কাজ শুরু হয়ে গেছে।
0: আচ্ছা, এবারে একটু জানতে চাইবো আপনার কাছে, এই কার্ডের প্রাথমিক তথ্য সংগ্রহ কি শুরু হয়েছে এবং কবে নাগাদ এই কৃষক কার্ড বিতরণের আনুষ্ঠানিক উদ্বোধন হবে?
1: আসলে মাননীয় প্রধানমন্ত্রী যখন কৃষক কার্ড বিতরণের সিদ্ধান্ত নিয়েছেন, তার কিছুদিন পরেই আমাদের এই প্রাথমিক তথ্য সংগ্রহের কাজ শুরু হয়ে গেছে। আমি যে এই 10টি উপজেলার নাম বললাম, সেই 10টি উপজেলার 10টি ব্লকে ইতিমধ্যে কৃষকদের তথ্য সংগ্রহের কাজ চলছে।
0: কৃষক কার্ড পেতে হলে একজন কৃষকের কি কি কাগজপত্র লাগবে এবং কোথায় বা কোন অফিসে যেতে হবে?
1: কৃষক কার্ড পেতে হলে যে সমস্ত ডকুমেন্টগুলি একজন কৃষকের থাকতে হবে, তার মধ্যে গুরুত্বপূর্ণ হচ্ছে তার নাগরিকত্ব শনাক্ত করার জন্য তার এনআইডি বা আমাদের জাতীয় পরিচয়পত্র লাগবে, এবং সে যে কৃষি কাজ করে তার জমি আছে নিশ্চয়, সেই জমির পর্চা বা খতিয়ানের কাগজ লাগবে, এবং অবশ্যই কৃষকে একটি মোবাইল নাম্বার থাকতে হবে, যে মোবাইল নাম্বারের বিপরীতে তার যে প্রণোদনা সুযোগ সুবিধা যেটা প্রদান করা হবে। আর একজন কৃষক যদি আসলে কৃষক কার্ড পেতে চায়, তাহলে তাকে তার নিকটস্থ যে উপজেলা কৃষি অফিস আছে অথবা উপসহকারী কৃষি কর্মকর্তা আছে সেখানে যোগাযোগ করলে সে বিস্তারিত এই বিষয়ে জানতে পারবে।
0: আরো একটি গুরুত্বপূর্ণ বিষয় আপনার কাছে জানতে চাই, সেটি হচ্ছে কোন শ্রেণীর কৃষকরা এই কার্যক্রমের আওতায় আসবে?
1: আসলে জমির পরিমাণের উপর ভিত্তি করে আমরা কৃষকদেরকে 5টি ক্যাটাগরিতে ভাগ করে থাকি। এই 5টি ক্যাটাগরি হচ্ছে ভূমিহীন, প্রান্তিক, ছোট, মাঝারি এবং বড় কৃষক। প্রাথমিকভাবে আমাদের এই কৃষক কার্ড কর্মসূচির আওতায় ভূমিহীন, প্রান্তিক এবং ছোট কৃষকদের নিয়ে আসা হবে।
0: এই ক্ষেত্রে কি বর্গা চাষীরা এই সুবিধা পাবে?
1: হ্যাঁ অবশ্যই, বর্গা চাষীরাও যেহেতু আসলে কৃষিকাজের সাথে জড়িত, তারাও এই সুযোগের আওতায় আসবে।
0: এই কার্ডের মাধ্যমে কি সরাসরি টাকা পাওয়া যাবে এবং এই কার্ডের সারা জীবন কার্যকারিতা থাকবে কিনা সে বিষয়ে একটু জানবো?
1: হ্যাঁ, অনেক ক্ষেত্রে সরকারি নগদ প্রণোদনা সরাসরি কৃষকের কার্ড সংশ্লিষ্ট ব্যাংক অ্যাকাউন্ট অথবা মোবাইল ব্যাংকের মাধ্যমে চলে যাবে। আসলে এই নিয়ে এখনো কাজ চলছে, হয়তো কৃষক তার সেই স্মার্ট কার্ডটি নিয়ে ডিলারের সারের ডিলারের দোকানে যাবে, সেখানে পজ মেশিন থাকতে পারে এবং সেই কার্ডের মাধ্যমে সে এটা জিনিস কিনতে পারে। আর কার্ডটা তার সারা জীবনে কার্যকর থাকবে, তবে তার ডাটা হালনাগাদ করার জন্য মাঝে মাঝে তাকে সংশ্লিষ্ট অফিসে যোগাযোগ করতে হবে।
0: আপনি স্মার্ট কার্ডের কথা বললেন, তাই জানতে চাইবো এখন আপনার কাছে স্মার্ট কার্ড বা কৃষক কার্ড কি একই নাকি আলাদা?
1: না, স্মার্ট কার্ড বলতে আমরা সাধারণত আমাদের যে এনআইডি বা ন্যাশনাল আইডেন্টিফিকেশন কার্ড, আমাদের জাতীয় পরিচয়পত্র সেটাকে আমরা বুঝি। আর কৃষক কার্ডটা একটা নতুন ব্যবস্থা যেটা আমরা প্রচলন করতে যাচ্ছি এবং এটা কৃষকের জন্যই আসলে একান্তভাবে তৈরি করা একটা বিশেষ কার্ড।
0: সারা দেশে এই কর্মসূচি বাস্তবায়ন করতে কত সময় লাগতে পারে?
1: সরকারি পরিকল্পনা আছে পর্যায়ক্রমে বাংলাদেশের সকল কৃষককে এই কর্মসূচির আওতায় নিয়ে আসবে। এখন থেকে আগামী চার বছরের মধ্যে ধাপে ধাপে পর্যায়ক্রমে প্রত্যেকটি জেলার প্রত্যেকটি উপজেলার সকল কৃষককে এই কৃষক কার্ডের আওতায় নিয়ে আসার পরিকল্পনা সরকারের আছে।
0: মূল উদ্দেশ্য আপনার কাছে জানতে চাইব।
1: আসলে কৃষক কার্ডের মূল উদ্দেশ্য হচ্ছে আমাদের কৃষকরা এখনো অনেক ক্ষেত্রে অবহেলিত, আমাদের সামাজিক সুযোগ সুবিধা থেকে তারা বঞ্চিত, তাদের আর্থিক সুবিধা কিছুটা নিশ্চিত করা গেলে আর কৃষক ভালো থাকলে আসলে দেশ ভালো থাকবে। কৃষককে ভালো রাখার উদ্দেশ্যে আসলে এই কৃষক কার্ডের প্রচলন।
0: কোন কল সেন্টার আছে কি যেখানে পরামর্শ পাওয়া যাবে এই বিষয়ে?
1: হ্যাঁ, কৃষি তথ্য সার্ভিসের একটি কল সেন্টার আছে যেটাকে আমরা কৃষি কল সেন্টার বলি। এই কল সেন্টারের নাম্বার হচ্ছে 16123। এই কল সেন্টারে যদি কোনো কৃষক কৃষক কার্ড বিষয়ে যদি জানতে চায় তারা এই ব্যাপারে তথ্য জানতে পারবে কল করে। এখানে কল করার সময় হচ্ছে আমাদের রবি থেকে বৃহস্পতিবার সকাল 8টা থেকে রাত 8টার মধ্যে।
0: আরো একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন আপনার কাছে, সেটি হচ্ছে এই কার্ড থাকলে ঋণের সুদ কি কম লাগবে কোনোভাবে?
1: চমৎকার একটি প্রশ্ন। আমরা সবাই জানি কৃষককে কৃষিকাজ করতে গেলে অনেক ক্ষেত্রে ঋণ গ্রহণ করতে হয় এবং স্বল্প সুদে ঋণ পেলে কৃষক অনেক উপকৃত হয়। এই কার্ডের মাধ্যমে প্রকৃত কৃষক শনাক্ত করা গেলে সে কৃষক স্বল্প সুদে অথবা বিনা সুদে ঋণ পাওয়ার ক্ষেত্রে অগ্রাধিকার পাবে।
0: এবারে আরেকটু জানতে চাইবো আপনার কাছে, সেটি হচ্ছে ধরুন কোন কৃষকের কার্ড হারিয়ে গেল, সেই ক্ষেত্রে কি করবে?
1: কার্ড হারিয়ে যেতেই পারে, কারণ আমাদের জাতীয় পরিচয়পত্র অনেক সময় হারিয়ে যায় এবং এটা আমরা নতুন করে আবেদন করে পাই। ঠিক একইভাবে কৃষকের যদি কৃষক কার্ড হারিয়ে যায় তাহলে সে স্থানীয় নিকটস্থ উপজেলা কৃষি অফিস অথবা উপসহকারী কৃষি কর্মকর্তার সাথে যোগাযোগ করবে, সেই অফিস তাকে পুনরায় একটি কার্ড তৈরি করার ব্যবস্থা করে দেবে।
0: অনেক ধন্যবাদ আপনাকে, অনেক গুরুত্বপূর্ণ তথ্য জানলাম কৃষক কার্ড সম্পর্কে আপনার কাছ থেকে। নিশ্চয়ই আমাদের যে কৃষক ভাই বোন বা শ্রোতা বন্ধুরা আছেন এ বিষয়ে উপকৃত হবেন।
1: ধন্যবাদ আপনাকে।
2: শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন ছায়াছবির গান। এবারে গানটি শুনবেন মায়ের হাতে বেহেস্ত চাবি, শিল্পী রাজীব ও সোনিয়া।

শ্রোতা বন্ধুরা, এতক্ষণ শুনছিলেন ছায়াছবির গান। বাংলাদেশ বেতার খুলনা আমন্ত্রণ জানাচ্ছি পাঁচ মিশালি গানের অনুষ্ঠানে। প্রথমে শুনবেন দেশাত্মবোধক গান, শাহানা সুলতানা বিউটির কণ্ঠে এবং মোহাম্মদ রফিকুল ইসলামের কথায়।

শ্রোতা বন্ধুরা, এবারে শুনবেন পাঁচ মিশালি গানের অনুষ্ঠানে পল্লীগীতি, শিল্পী মোহাম্মদ মঞ্জুর কাদের মঞ্জুর এবং কথাই এডিএম রতন।

বাংলাদেশ বেতার খুলনা, একটি বিশেষ ঘোষণা। আগামী 7 জুন 2026 খ্রিস্টাব্দ রবিবার বিকাল 3টায় ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশন কার্যক্রম অনুষ্ঠিত হবে এবং 11 জুন 2026 খ্রিস্টাব্দ বৃহস্পতিবার বিকাল 3টায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় অর্থমন্ত্রী জাতীয় সংসদে 2026-2027 অর্থ বছরের বাজেট বক্তৃতা প্রদান করবেন। এই বাজেট অধিবেশন এবং মাননীয় অর্থমন্ত্রীর বাজেট বক্তৃতা ঢাকা কেন্দ্রের মাধ্যমে রিলে করে শোনানো হবে। মিডিয়াম ওয়েভ 537.63 মিটারে অর্থাৎ 558 কিলোহার্জে, একই সাথে এফএম 88.8 মেগাহার্জে অর্থাৎ বাংলাদেশ বেতারের মোবাইল অ্যাপ থেকে। ঘোষণাটি শুনলেন শ্রোতা বন্ধুরা, আপনারা এতক্ষণ শুনছিলেন পাঁচ মিশালী গানের অনুষ্ঠান। এবারে শুনবেন নজরুল সঙ্গীত মণিশঙ্কর বালার কণ্ঠে।

শ্রোতা বন্ধুরা, আপনারা উপভোগ করছেন পাঁচ মিশালি গানের অনুষ্ঠান। এবারে আয়োজনমালে রয়েছে বাউল গান, শিল্পী গৌরীশ বালা ও গানের কথা সাজিয়েছেন রাধা রমন।

শ্রোতাবন্ধুরা, এতক্ষণে শুনছিলেন পাঁচ মিশালি গানের অনুষ্ঠান বাংলাদেশ বেতার খুলনা। বিকাল 4টার বাংলা সংবাদ ঢাকা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হচ্ছে।

0: আসসালামু আলাইকুম। বিকেল ৪টা, বাংলাদেশ বেতার। খবর পড়ছি রোকসানা আক্তার। রাজধানীর পল্লবীতে শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায় আগামী রোববার ঘোষণা করা হবে। আজ আসামি এবং রাষ্ট্রপক্ষে যুক্তিতর্ক উপস্থাপন শেষে ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেকিনের আদালত এই রায় ঘোষণার দিন ধার্য করেন। এর আগে গতকাল আসামিরা আত্মপক্ষ সমর্থন করে আদালতের কাছে নিজ নিজ বক্তব্য তুলে ধরেন। শিল্প মন্ত্রণালয়ের আওতাধীন বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত এক সভা আজ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে অনুষ্ঠিত হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমান এতে সভাপতিত্ব করেন। প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি জাহিদুল ইসলাম রনি এ তথ্য জানিয়েছেন। প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশের সার্বিক উন্নয়ন ও টেকসই অগ্রগতির জন্য উন্নয়ন অংশীদারদের অব্যাহত সমর্থন কামনা করেছেন। জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি ইউএনডিপির আবাসিক প্রতিনিধি স্টেফিন লিলার আজ সকালে বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করলে তিনি এই সমর্থন চান। বৈঠকে ক্ষমতাসীন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান তার সরকারের নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে গৃহীত বিভিন্ন উদ্যোগের ওপর আলোকপাত করেন। দুই পক্ষ বাংলাদেশের উন্নয়ন কর্মকাণ্ডকে আরও গতিশীল, অন্তর্ভুক্তিমূলক এবং কার্যকর করার প্রচেষ্টায় একসঙ্গে কাজ করার ওপরও গুরুত্ব আরোপ করেন। স্টেফিন লিলার বলেন, জাতীয় সংসদ এখন অত্যন্ত প্রাণবন্ত এবং দেশের গণতন্ত্র অনেক বেশি শক্তিশালী। উন্নয়নের মধ্যে প্রধানমন্ত্রী শিক্ষা, প্রবাসী কল্যাণ এবং বৈদেশিক কর্মসংস্থান ও শ্রম বিষয়ক উপদেষ্টা মাহদি আমিন, বাংলাদেশের ইউএনডিপির স্ট্র্যাটেজিক কমিউনিকেশনস অ্যান্ড আউটরিচ স্পেশালিস্ট কীর্তি জাই পাহাড়ি এবং সহকারী আবাসিক প্রতিনিধি আনোয়ারুল হক এ সময় উপস্থিত ছিলেন। শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী আনম এহসানুল হক বলেছেন, আগামী তিন মাসের মধ্যে শিশুদের স্কুল ড্রেস এবং চলতি বছরের মধ্যে প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে কার্যক্রম শুরু করা হবে। তিনি আজ রাজধানীর মিরপুর ন্যাশনাল বাংলা স্কুলে আয়োজিত প্রাথমিক বিদ্যালয় গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে একথা বলেন। মন্ত্রী বলেন, শিক্ষাকে আনন্দময় করতে খেলাধুলাকে কারিকুলামে যুক্ত করা হবে। তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরউদ্দিন স্বপন বলেছেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের পররাষ্ট্র নীতি নিয়ে বিএনপি এগিয়ে যাবে। তিনি আজ রাজধানীতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদত বার্ষিকী উপলক্ষে প্রেস ইনস্টিটিউট অব বাংলাদেশ পিআইবিতে এক আলোচনা সভায় একথা বলেন। তথ্য ও সম্প্রচার মন্ত্রী বলেন, বাংলাদেশ প্রথম নীতি থাকলেও ভারত চীনের ওপর বাংলাদেশের আমদানি নির্ভরশীল আর রপ্তানি নির্ভরশীল ইউরোপের কাছে। তিনি বলেন, নীতি নির্ধারণের ক্ষেত্রে এসব বিষয় মাথায় রেখেই বাংলাদেশের কূটনীতি নির্ধারণ করতে হবে। কৃষি এবং মৎস্য প্রাণিসম্পদ মন্ত্রী আমিনুর রশিদ কৃষি উৎপাদন বৃদ্ধি এবং নিরাপদ খাদ্য নিশ্চিতকরণে বালাইনাশকের পরিমিত ব্যবহারের প্রয়োজনীয়তার উপর গুরুত্ব আরোপ করেছেন। তিনি আজ রাজধানীর বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল বিএসআরসিতে বালাইনাশক কারিগরি উপদেষ্টা কমিটির সভায় এই গুরুত্ব আরোপ করেন। তিনি বলেন, দেশে উৎপাদিত কৃষি পণ্য যাতে বিশ্ববাজারে গ্রহণযোগ্যতা অর্জন করতে পারে সেজন্য নিরাপদ খাদ্য উৎপাদন অপরিহার্য। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী রশিদুজ্জামান মিল্লাত প্রায় ১৫০ ব্যাগ কেটে মূল্যবান জিনিস চুরি যাওয়ার অভিযোগ নাকচ করে দিয়ে বলেছেন, তদন্তে ঢাকা বিমানবন্দরে অব্যবস্থাপনার কোন প্রমাণ পাওয়া যায়নি। তিনি আজ রাজধানী সচিবালয়ে সাংবাদিকদের ব্রিফ করছিলেন। প্রতিমন্ত্রী বলেন, হজ ফ্লাইটে যাত্রীদের লাগেজ কেটে মূল্যবান সামগ্রী চুরি হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে এমন অভিযোগ ছড়িয়ে পড়ার পর বিমান বাংলাদেশ এয়ারলাইন্স তাৎক্ষণিকভাবে অভ্যন্তরীণ তদন্ত পরিচালনার নির্দেশ দেন। তিনি জানান, হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের সিসিটিভি ফুটেজ পরীক্ষা করে লাগেজ ব্যবস্থাপনায় ত্রুটি বা চুরির প্রমাণ পাওয়া যায়নি। খেলার খবর ক্রিকেট। স্কটল্যান্ডের এডিনবরায় ত্রিদেশীয় নারী টি টোয়েন্টি ক্রিকেটের ষষ্ঠ ও শেষ ম্যাচে আজ বাংলাদেশ নেদারল্যান্ডসের বিপক্ষে খেলবে। বাংলাদেশ সময় সন্ধ্যে ৬টায় খেলা শুরু হবে। সবশেষে আবহাওয়া। আজ রাত ১টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, দিনাজপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, ঢাকা, টাঙ্গাইল, ময়মনসিংহ, কুষ্টিয়া, নোয়াখালী, কুমিল্লা এবং সিলেট অঞ্চলে পশ্চিম উত্তর পশ্চিম দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্র সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দরগুলোকে এক নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হল, আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে বিকেল ৫টায় ইংরেজিতে।
1: এতক্ষণ ঢাকা থেকে প্রচারিত বিকেল ৪টার বাংলা সংবাদ শুনলেন। বাংলাদেশ বেতার খুলনা। সুপ্রিয় শ্রোতা, আপনাদের জন্য আমাদের এবারের আয়োজন ছায়াছবির গান। প্রথম গানটির শিল্পী অঞ্জু ঘোষ ও কুমার বিশ্বজিৎ, ছায়াছবি নরম গরম।

শ্রোতা বন্ধু, আপনারা শুনছেন ছায়াছবির গান। এবারের গানটি নেওয়া হচ্ছে বড় ভালো লোক ছিল ছায়াছবি থেকে, শিল্পী এন্ড্রু কিশোর।

সুপ্রিয় শ্রোতা, আপনারা রয়েছেন বাংলাদেশ বেতার খুলনা কেন্দ্রের সাথে, শুনছেন ছায়াছবির গান। সুপ্রিয় শ্রোতা, আপনাদের সকলের জন্য একটি ঘোষণা। আগামী 9 জুন মঙ্গলবার 2026 খ্রিস্টাব্দ থেকে শেরবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম ঢাকা এবং বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়াম চট্টগ্রামে বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া জাতীয় ক্রিকেট দলের 3টি একদিনের আন্তর্জাতিক ও 3টি টি টোয়েন্টি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হবে। এই খেলার চলতি ধারা বিবরণী বাণিজ্যিক কার্যক্রম ঢাকা কেন্দ্রের মাধ্যমে সরাসরি সম্প্রচার করা হবে মিডিয়াম ওয়েভ 537.63 মিটার ব্যান্ডে, অর্থাৎ 558 কিলোহার্টজে। একই সাথে এফএম ব্যান্ড 88.8 মেগাহার্টজে এবং বাংলাদেশ বেতার মোবাইল অ্যাপ থেকে শুনতে পাবেন। ঘোষণাটি শুনলেন। শ্রোতা বন্ধুরা, আপনারা রয়েছেন ছায়াছবির গানের আয়োজনে। এবারের গানটি নেওয়া হয়েছে বাঞ্জারান ছায়াছবি থেকে, শিল্পী সাবিনা ইয়াসমিন ও তার সঙ্গীরা।

শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন চিঠি লিখেছে বউ আমার শিরোনামের গানটি শিল্পী মনির খান ও সোনিয়া, নেওয়া হয়েছে বাংলার বউ ছবি থেকে।

এতক্ষণ ছায়াছবির গান শুনছিলেন। বাংলাদেশ বেতার খুলনা, এখন আল্লাহ পাকের শানে হামদ পেশ করবেন শিল্পী খায়রুল আনাম শাকিল, কথা সাজিয়েছেন সৈয়দ শামসুল হুদা।

বাংলাদেশ বেতার খুলনা। হে ইমানদারগণ, তোমরা ইনসাফের উপর কায়েম থাকো এবং আল্লাহ তাআলার জন্য সত্য সাক্ষ্য প্রদান করো, যদিও তাতে তোমাদের অথবা তোমাদের পিতামাতা ও আত্মীয় স্বজনের ক্ষতিও হয়। আল কোরআন সুরা নিসা আয়াত 135। আল্লাহ তাআলার খাস বান্দা তারাই যারা জমিনের উপর বিনয়ের সঙ্গে চলে। আল কোরআন সুরা ফুরকান আয়াত 63। ওই সত্য মাবুদ ব্যতীত কারো ইবাদত করিও না এবং তোমার পিতামাতার সঙ্গে সৎ ব্যবহার করো। যদি তাদের মধ্যে হতে একজন অথবা উভয়ই তোমার সামনে বার্ধক্যে পৌঁছে যায়, তখন এই অবস্থায়ও কখনো তাদেরকে উহ বলিও না এবং তাদেরকে ধমকাইও না। অত্যন্ত নম্রতা ও আদবের সাথে তাদের সঙ্গে কথা বলিও। তাদের সামনে মহব্বত ও বিনয়ের সঙ্গে নত হয়ে থাকিও এবং এই দোয়া করতে থাকো, হে আমার রব, যেভাবে তারা শৈশবে আমাকে লালন পালন করেছেন সেভাবে আপনিও তাদের উপর দয়া করুন। আল কোরআন সূরা বনি ইসরায়েল আয়াত 23 ও 24। বাংলাদেশ বেতার খোলা এখন স্থানীয় সময় অনুযায়ী প্রচারিত হচ্ছে আসরের নামাজের আজান ও দোয়া।

أشهد أن محمدا رسول

0: آت محمدا الوسيلة والفضيلة وبعثه مقاما محمودا الذي وعدته إنك لا تخلف الميعاد.
1: হে আল্লাহ, এই পরিপূর্ণ আহ্বান এবং এই শাশ্বত নামাজের তুমিই প্রভু। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো সর্বোচ্চ সম্মানিত স্থান এবং বেহেশতের শ্রেষ্ঠতম প্রশংসিত স্থানে তাঁকে অধিষ্ঠিত করো, যার প্রতিশ্রুতি তুমিই তাঁকে দিয়েছ। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।
2: এখন মোহাম্মদ আমিনুল ইসলামের পরিবেশনায় শুনবেন আল্লাহ পাকের শানে হামদ।

এতক্ষণ মোহাম্মদ ইয়াকুব আলী খানের পরিবেশনায় নাতি রাসুল শুনলেন। পরপর দুখানি গানের কথা সাজিয়েছেন কাজী নজরুল ইসলাম। বাংলাদেশ বেতার খুলনা। পরবর্তী অনুষ্ঠান বিকেল পাঁচটার ইংরেজি সংবাদ ও পরবর্তীতে বাণিজ্যিক সংবাদ সহ অন্যান্য অনুষ্ঠান ঢাকা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হচ্ছে।

0: Assalamu alaikum, 5 p.m. This is Bangladesh Betar, the news read by Saika Shahadat. The verdict in the rape and murder case of 8-year-old Ramesa Akhtar will be delivered on Sunday. Judge Mashrur Salikin of the Dhaka Metropolitan Children Violence Suppression Tribunal fixed the date today on completion of arguments from both sides. Earlier yesterday, the tribunal heard self-defense statements from the two accused, Sohil Rana and his wife, Shopna Akhtar. It may be mentioned, Ramesa Akhtar, a second-grade student in the capital's Pallavi area, was raped and brutally murdered by the nearest neighbor last month. Prime Minister Tariq Rahman has sought continued support from the development partners for Bangladesh's overall development and sustainable progress. The Premier called for the support while the Resident Representative United Nations Development Programme, UNDPs, in Bangladesh, Stephen Liller, paid a courtesy call on him at Secretariat in the capital today. During the meeting, Tariq Rahman, also the ruling BNP chairman, highlighted various initiatives undertaken to implement his government's electoral commitments. The two sides also emphasized the need to work together to make the development efforts of Bangladesh more dynamic, inclusive and effective. Stephen Liller said the Jatiya Sangsad is now quite vibrant and that democracy in the country has been strengthened. The government has decided to organize roadshows soon to attract local and foreign investment in closed and loss-making state-owned factories as part of its efforts to revive idle industrial units and improve their performance. The decision was taken at a meeting on the operation and management of closed factories under the Ministry of Industries. The meeting was held at the Prime Minister's office in the capital with Prime Minister Tariq Rahman in the chair. During the meeting, the Prime Minister directed the officials concerned to complete the necessary preparations within this month for the planned roadshows. He instructed the authorities concerned to identify effective ways to reopen closed factories as quickly as possible and turn loss-making units into profitable enterprises. Tariq Rahman also placed special emphasis on attracting both local and foreign investment to these industrial establishments. Education and Primary and Mass Education Minister Dr. A.N.M. Ehsanul Haq has said government will launch providing school uniforms within the next 3 months and midday meals within this prime year in primary schools. He said this while inaugurating the primary school Gold Cup football tournament organized at Mirpur National Bangla School in the capital today. The minister said sports as extracurricular activities will be included in the main curriculum to make education enjoyable. Agriculture, Fisheries and Livestock Minister Aminur Rashid has emphasized the need of moderate use of pesticides to ensure food safety. He was addressing a meeting of Technical Advisory Committee on Pesticide at the Bangladesh Agricultural Research Council, BARC, in the capital today. He said, safe food production is essential to attract global market. Information and Broadcaster Minister Zahiruddin Shokun has said, any approach forcing Bangladesh to choose between key international partners would be detrimental to national interests. He was presiding over a discussion titled Ziaur Rahman's Independent Foreign Policy in the Current Context and a newspaper exhibition organized at the Press Institute PIB today, marking the 45th dead anniversary of former President Ziaur Rahman. Information and Broadcasting Minister said Bangladesh's economic and strategic interests are deeply interconnected with multiple global partners. State Minister for Civil Aviation and Tourism M. Rashiduzzaman Millat has dismissed the allegations of baggage theft of around 150 pilgrims as baseless, saying investigations found no evidence of mishandling at Dhaka Airport. He was briefing the newsmen at the Secretariat in the capital today. State Minister said Biman Bangladesh Airlines was instructed to conduct an immediate interval investigation after allegations circulated on social media claiming luggage of passengers on special Hajj flights had been cut open and valuables stolen. However, examination of CCTV footage at Hazrat Shah Jalal International Airport found no evidence of mishandling or theft, the State Minister added. State Minister for Fisheries and Livestock Salahuddin Tuku has said more than 93 lakh animals were sacrificed across the country during Eid al-Adha. He was talking to the reporters at Secretary in the capital today. The State Minister said the number is above 2,31,000, higher than those of last year. Last year, 91,36,000 animals were sacrificed. Sultan Salahuddin Tuku added that 29 lakh animals remained unsold this year. Cricket and Bangladesh face Netherlands in the sixth and final match of Tri-Nation Women's T20 cricket in Edinburgh of Scotland today. The match will start at 6 p.m. Bangladesh time. Finally, weather and forecast valid till 1 tonight says there are chances of rain or thundershowers with temporary west-north-westerly gusty or squally wind at a speed of 45 to 60 km per hour over the regions of Rangpur, Dinajpur, Rajshahi, Pabna, Bogura, Dhaka, Tangail, Mamansingh, Kustia, Kumilla, Noakhali and Sylhet. River ports in these areas are to hoist cautionary signal number 1. And that's the end of the news.
1: Assalamu alaikum. Bangladesh Betar. Banijik Shangbad Porchi Salma Begum. বন্ধ ও অলাভজনক সরকারি কারখানাগুলোতে দেশি বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করতে শিগগিরই রোড শোর আয়োজন করবে সরকার। এ লক্ষ্যে চলতি মাসের মধ্যেই প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন করার নির্দেশ দেওয়া হয়েছে। আজ বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর কার্যালয়ে শিল্প মন্ত্রণালয়ের আওতাধীন বন্ধ কারখানা চালু ও ব্যবস্থাপনা বিষয়ক এক সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। প্রধানমন্ত্রী তারেক রহমান সভায় সভাপতিত্ব করেন। মৎস্য ও প্রাণী সম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাহুদ্দিন টুকু বলেছেন এবার পবিত্র ঈদ উল আজহায় দেশে মোট 93,67,418 গবাদি পশু কোরবানি করা হয়েছে। তিনি আজ সচিবালয়ে মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ে এক প্রেস ব্রিফিংয়ে এ কথা বলেন। প্রতিমন্ত্রী বলেন এবছর দেশে কোরবানিযোগ্য পশুর প্রাপ্যতা ছিল 1,23,33,840। কোরবানি শেষে দেশে 29,66,422 পশু উদ্বৃত্ত রয়েছে। দেশীয় খামারিদের উৎপাদিত পশুর মাধ্যমে এবছর কোরবানির শতভাগ চাহিদা পূরণ করা সম্ভব হয়েছে বলেও জানান মৎস্য ও প্রাণী সম্পদ প্রতিমন্ত্রী। বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন বিএসইসির চেয়ারম্যান হিসেবে ইউনিলিভার কনজিউমার কেয়ারের মাসুদ খান নিয়োগ পেয়েছেন। এছাড়া তিন কমিশনার হিসেবে নারী আইনজীবী নাহিদ মাহতাব, আশা ইন্টারন্যাশনালের ফাইন্যান্স ডিরেক্টর তানভীর হাবিব রহমান এবং ঢাকা ব্যাংক সিকিউরিটিজের ব্যবস্থাপনা পরিচালক নাফিজ আল তারিক নিয়োগ পেয়েছেন। অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের পৃথক প্রজ্ঞাপনে তাদের নিয়োগ চূড়ান্ত করা হয়েছে। তারা প্রত্যেকেই 4 বছরের জন্য নিয়োগ পেয়েছেন। বাংলাদেশ জ্বালানি নিয়ন্ত্রণ কমিশন বিইআরসি ভর্তুকের আসে বিদ্যুতের পাইকারি ও খুচরা মূল্য বৃদ্ধি করেছে। খুচরা পর্যায়ে প্রতি কিলোওয়াট বিদ্যুতের দাম 9.11 টাকা থেকে 10.63 টাকা এবং পাইকারি পর্যায়ে 7 টাকা থেকে 8.39 টাকা নির্ধারণ করা হয়। ফলে ভোক্তা পর্যায়ে বিদ্যুতের দাম 16.68% এবং পাইকারি পর্যায়ে 19.85% বাড়ল। চলতি মাসে পরিশোধযোগ্য বিদ্যুৎ বিলের ক্ষেত্রে নতুন মূল্য কার্যকর হবে। বাংলাদেশ ডাক বিভাগের মোবাইল আর্থিক সেবা প্রতিষ্ঠান নগদ গত মাসে লেনদেনের ইতিহাসে নতুন রেকর্ড সৃষ্টি করেছে। প্রতিষ্ঠানটি তাদের ইতিহাসে সর্বোচ্চ মাসিক লেনদেনের রেকর্ড গড়ার পাশাপাশি ঈদ উল আজহার আগে উৎসব কেন্দ্রিক কেনাকাটা, রেমিটেন্স প্রবাহ বৃদ্ধি এবং নিরবচ্ছিন্ন ডিজিটাল সেবার কারণে এ মাসে প্রতিষ্ঠানটির লেনদেন, অ্যাক্টিভ ব্যবহারকারীর সংখ্যা এবং দৈনিক লেনদেনের পরিমাণ সর্বোচ্চ অবস্থানে পৌঁছেছে। গত মাসে 44,000 639 কোটি টাকা লেনদেন হয়েছে। এর আগে এক মাসে নগদের লেনদেনে নগদের সর্বোচ্চ লেনদেনের রেকর্ড ছিল চলতি বছরের মার্চ মাসে। সেই সময় গ্রাহকেরা নগদের মাধ্যমে 41,469 কোটি টাকা লেনদেন করেছিলেন। দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ ডিএসইতে সপ্তাহের শেষ কার্যদিবসে আজও সূচকের উত্থানের মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে। একই সঙ্গে বেড়েছে টাকার অঙ্কের লেনদেনের পরিমাণ। আজ ডিএসইতে 1,351 কোটি 59 লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল 1,279 কোটি 13 লাখ টাকা। বাণিজ্যিক সংবাদ শেষ হল। আমাদের পরবর্তী সংবাদ প্রচারিত হবে সন্ধে 6টায়।
2: বাংলাদেশ বেতার ঢাকা, শুরু হচ্ছে আঞ্চলিক গানের অনুষ্ঠান প্রাণের সুর।

0: প্রিয় শ্রোতা, আমাদের এই নতিমাত্রিক বাংলাদেশের এক এক অঞ্চলের মাটির গন্ধ, মানুষের সুখ দুঃখ আর জীবনবোধ এক এক রকম। আর সেই বৈচিত্র্যের কারণেই আমাদের লোকসঙ্গীত ও আঞ্চলিক গানগুলো ভীষণ বৈচিত্র্যময়। আঞ্চলিক গানের এই বৈচিত্র্যময় ভাণ্ডার থেকে আজকের অনুষ্ঠানে আমরা আপনাদের নিয়ে যাব বাংলাদেশের ভিন্ন ভিন্ন প্রান্তে, শোনাব ভিন্ন ভিন্ন স্বাদের চমৎকার বেশ কয়েকটি গান।
1: বন্ধুরা, বাংলাদেশের নানা প্রান্তের মাটির ঘ্রাণ আর প্রাণের টান নিয়ে বাংলাদেশ বেতার ঢাকা কেন্দ্রের নিয়মিত আয়োজন প্রাণের সুর অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি। সাথে আছি আমরা দুজন, আমি ফারহানা ত্রিনা
0: এবং আমি ইমতিয়াজ মাশরাফি। শ্রোতা বন্ধুরা, আজ আমাদের সুরের যাত্রার শুরুতে আমরা চলে যাব একটি কুড়ি দুটি পাতার পূর্ণভূমি সিলেটে। বাউল সুফি সাধকদের এই অঞ্চলের গান মানেই অন্তরের অন্তঃস্থল ছুঁয়ে যাওয়ার বাণী। আমাদের প্রথম পরিবেশনা মরমী কবি রাধারমণ দত্তের থামাইল অঙ্গের জনপ্রিয় একটি গান। রাধারমণ দত্তের

0: চমৎকার ও সাবলীল একটি ধামাইল গান শুনলাম আমরা, কেমন লাগলো? এই ধামাইল গান বাংলাদেশের বৃহত্তর সিলেট অঞ্চলের এক অনন্য লোকসঙ্গীত অনুরক্ত ঐতিহ্য। মরমী সাধক রাধারমণ দত্তকে এই গানের মূল প্রবক্তা বলা হয়। ধামাইল শব্দটি মূলত ধামালি বা উঠানের নাচ গান থেকে এসেছে। সাধারণত সনাতন ধর্মে বিয়ে বা যে কোনো মাঙ্গলিক উৎসবে নারীরা গোল হয়ে করতালি ও পায়ের ছন্দে তাল মিলিয়ে নৃত্য সহকারে এই গান পরিবেশন করে থাকেন।
1: রাধাকৃষ্ণের প্রেমলীলা, বিচ্ছেদ এবং গ্রামীণ জীবনের সুখ দুঃখ এই গানের মূল উপজীব্য। ঢোল, কাঁসর বা করতালির সহজ বাদ্যে এবং একক ও সমবেত কণ্ঠের চমৎকার যুগলে ধামাইল গান আবহমান বাংলার লোকসংস্কৃতিকে এক চিলতে শাশ্বত রূপ দান করেছে। রাধারমণ দত্তের সহজ সরল বাণীতে এই গানে অপূর্ব এক আকুতি ফুটে উঠেছে।
0: শ্রোতা ভাই বোনেরা, সিলেট অঞ্চল থেকে এবার আমরা আমাদের সুরের তরি ভাসাব বরেন্দ্রভূমি, রাজশাহীর বুকে। পদ্মা নদী বিধৌত রাজশাহী অঞ্চলের মানুষের জীবন ও সংস্কৃতিতে এক নিজস্ব রূপ রয়েছে। তেমনি রাজশাহী অঞ্চলের এখনকার গানটিতে একটু ব্যতিক্রমী ও মিষ্টি এক অনুভূতি।

0: বন্ধুরা, রাজশাহী অঞ্চলের এই গানটি সহ অন্যান্য গানগুলো কেমন লাগলো জানাবেন কিন্তু। আর জানাতে চিঠি লিখতে হবে, আর লিখতে গেলে এই ঠিকানা লাগবে, প্রাণের সুর প্রযত্নে পরিচালক, বাংলাদেশ বেতার ঢাকা, শেরে বাংলা নগর, ঢাকা 1207। বন্ধুরা লিখছেন তো, চিঠির অপেক্ষায় থাকছি আমরা।
1: শ্রোতা বন্ধুরা, প্রাণের সুর অনুষ্ঠানের সুরের ভেলায় চড়ে এবার আমাদের গন্তব্য সবুজে ঘেরা পাহাড় আর ঝর্ণার দেশ রাঙামাটিতে। পাহাড়ি জনপদের কৃষ্টি, ঐতিহ্য আর প্রেমের অনুভূতি সমতলের চেয়ে অনেকটাই ভিন্ন আর ভীষণ সুরেলা। বিগান্তর তালুকদারের কথায় এবং রণেশ্বর বড়ুয়ার সুরে রাঙামাটি অঞ্চলের এই গানটিতে কণ্ঠ দিয়েছেন শিল্পী জোনাকি চাকমা। চলুন গানটি উপভোগ করা যাক।

0: কি বন্ধুরা, পাহাড়ি সুরের অদ্ভুত মোহময়তায় কি আপনি আচ্ছন্ন? যেন চোখের সামনে ভেসে উঠল রাঙামাটির সবুজ পাহাড় আর কাপ্তাইয়ের নীল জলরাশি। হ্যাঁ বন্ধুরা, আমাদের বাংলাদেশ আসলেই খুব সুন্দর। এই সুন্দর দেশটিকে আরও সুন্দর করতে আসুন আমরা সবাই হাতে হাত ধরে কাজ করি, দেশের জন্য নিবেদিত হই বেশি করে। দেশ এগিয়ে গেলে আমরাই কিন্তু যাব উন্নতির শিখরে।
1: প্রিয় শ্রোতা, দেখতে দেখতে আমরা চলে এসেছি আজকের অনুষ্ঠানের একেবারে শেষ প্রান্তে। শেষ গানটির জন্য আমরা এখন চলে যাব উত্তরবঙ্গের বিস্তীর্ণ চরাঞ্চলে, যেখানে চটকা আর ভাওয়াইয়ার সুরে কখনো কখনো বাতাস ভারী হয়ে ওঠে। ভাওয়াইয়া গানের প্রবাদ পুরুষ মহেশচন্দ্র রায়ের গীত ও সুরে আমাদের আজকের শেষ পরিবেশনা ভাওয়াইয়া গানটি গাইছেন শিল্পী সেলিম আহমেদ। দোলা মাটির মোড়।

তুমি ছাওয়া কলাত মিয়া, ছাকুলা মোর যেমন তেমন ফাটিয়া যায় মোর হিয়া। ছাকুলি বাগে নূরে মোহি ছাওয়া কলাত মিয়া, ছাকুলা মোর।

0: উত্তরবঙ্গের মাটির সোঁদা গন্ধ আর ভাওয়াইয়ার চিরন্তন টান দিয়ে শেষ হল আমাদের আজকের প্রাণের সুরের আয়োজন। চার অঞ্চলের চারটি গানের এই সুরের মেলবন্ধন আশা করি আপনাদের মনের তৃষ্ণার অনেকখানি মিটিয়েছে। মনের তৃষ্ণা আরও মেটাতে আগামী অনুষ্ঠান ঠিক এই সময়ে আবারও কিছু চমৎকার আঞ্চলিক গান নিয়ে আপনাদের সঙ্গে হাজির হব এই প্রত্যাশায়।
1: এবং ততদিন পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর সবসময় মেতে থাকুন বাংলার মাটির গানে, বাংলাদেশ বেতারের সাথে। তবে শেষ করার আগে জানিয়ে দেব শেষের কথাগুলো। প্রাণের সুর অনুষ্ঠানটির গবেষণা ও গ্রন্থনায় ছিলেন এবিএম মাহবুবুর রহমান এবং উপস্থাপনায় ছিলাম আমরা দুজন, আমি ফারহানা ত্রিনা
0: এবং আমি ইমতিয়াজ মাশরাফি। তত্ত্বাবধানে মোহাম্মদ হাবিবুর রহমান এবং অনুষ্ঠানটি প্রযোজনা করলেন তৃপ্তি কণা বসু।

এতক্ষণ শুনলেন আঞ্চলিক গানের অনুষ্ঠান প্রাণের সুর, বাংলাদেশ বেতার ঢাকা। অনুষ্ঠানমালায় এখন শুনবেন আধুনিক গান, গানের শিল্পী হুমায়রা বশির। প্রথম গানের গীতিকার মোহাম্মদ এনাম উল ইসলাম, সুর করেছেন হিমাদ্রি বিশ্বাস।

0: শ্রোতা বন্ধু, দোকানি আধুনিক গান শুনলেন হুমায়রা বশিরের কণ্ঠে।
1: বাংলাদেশ বেতার ঢাকা। এবারে শুনবেন কৃষক কারের গান, শিল্পী মোহাম্মদ নাসির উদ্দিন তালুকদার। শিল্পী নিজেই গানের সুর করেছেন এবং কথা সাজিয়েছেন।

অনুষ্ঠান প্রচার করা হচ্ছে বাংলাদেশ বেতার ঢাকা থেকে। শ্রোতাবন্ধু, আমন্ত্রণ জানাচ্ছি পল্লী গানের অনুষ্ঠান পল্লী গীতিতে। শিল্পী আব্দুর রউফ প্রথম গানটির কথা এবং সুর করেছেন হামিদুল ইসলাম।

0: আব্দুর রফের কণ্ঠে দুখানি পল্লীগীতি শুনলেন।
1: বাংলাদেশ বেতার ঢাকা।
2: আসলে এভাবে বসে থাকার সময় নেই, দেশ গঠনে সবাইকে হতে হবে ঐক্যবদ্ধ।
3: কামাল, তুই ঠিক বলছিস, অনেক চড়াই উত্তরাই পেরিয়ে আমাদের দেশ একটা স্থিতিশীল অবস্থায় আসছে। এখন আমাদের সবাইকে দেশ গঠনে এগিয়ে আসতে হবে। দেশ যত উন্নত হবে আমরা তত ভালো থাকব।
2: অবশ্যই, আরে নিজেদের ভালো থাকার জন্য আমাদের কাজ করতে হবে, কাজের তো কোনো বিকল্প নেই বন্ধু।
3: তোকে একটা দারুণ খবর দিই, বর্তমান সরকার উদ্যোগ নিয়েছে খাল খননের, জানিস তাতে অনেক সুবিধা আছে।
2: আচ্ছা,
4: কি ব্যাপার? দুই বন্ধু এখানে বসে কি পরিকল্পনা করা হচ্ছে?
2: চেয়ারম্যান আপা, আসসালামু আলাইকুম।
3: আসসালামু আলাইকুম।
4: ওয়ালাইকুম আসসালাম।
2: আমরা আসলে দেশের উন্নয়নের জন্য কি কি করা দরকার তাই নিয়ে দুই বন্ধু আলাপ করছিলাম।
4: আসলে তোমাদের উৎসাহ দেখে আমার খুব ভালো লাগছে। আমরা সবাই যদি যার যার অবস্থান থেকে দেশের জন্য কাজ করি, তবে আমাদের দেশ উন্নত হতে খুব বেশি দিন সময় লাগবে না। তোমরা খাল খননের কথা শুনেছ তো?
3: জি আপা, শুনেছি, আমরা তো সে বিষয়ে কথা বলছিলাম।
2: আচ্ছা আপা, এই খাল খননের মাধ্যমে কি কি সুবিধা পাওয়া যাবে এটা ভালো করে জানা দরকার।
4: খাল খননের সুবিধার কথা বলে শেষ করা যাবে না। যেমন ধরো, কৃষিতে সেচ সুবিধা বৃদ্ধি পাবে, জলবদ্ধতা নিরসন হবে, নৌযান নির্বিঘ্নে চলাচল করতে পারবে, পণ্য আনা নেওয়ার সময় বাঁচবে এবং ভূগর্ভস্থ পানির ব্যবহার বাড়বে।
3: আরও একটা গুরুত্বপূর্ণ বিষয় আছে, সেটা হচ্ছে অনেক কর্মসংস্থান সৃষ্টি হবে, প্রচুর লোক এই খাল খনন কর্মসূচিতে অংশ নিয়ে জীবিকা নির্বাহ করতে পারবে।
4: হাসান একদম ঠিক বলেছে। বর্তমান সরকারের বেশ কিছু যুগান্তকারী উদ্যোগের একটি হল এই খাল খনন। দীর্ঘদিন এই খাল খনন বন্ধ থাকার ফলে আমাদের অনেক ক্ষতি হয়েছে।
2: জি আপা, সেটা আমরা বুঝতে পারছি। খালগুলো শুকিয়ে যাওয়ার ফলে পয় নিষ্কাশন ঠিকমতো হচ্ছে না, এই যত্রতত্র ময়লা আবর্জনার ফলে রোগ ব্যাধি বেড়ে গেছে।
4: একদম ঠিক বলেছ। তারপর ধরো, আমাদের দেশ হল কৃষি প্রধান দেশ, এই খাল খননের প্রধান ভূমিকা হল শুষ্ক মৌসুমে সেচ ব্যবস্থা নিশ্চিত করা ও কৃষি উৎপাদন বৃদ্ধি করা।
3: তারপর যেমন বর্ষা মৌসুমে বন্যার পানি ধারণ ক্ষমতা বৃদ্ধি করা, গ্রামীণ পর্যায়ে নৌ যোগাযোগ স্থাপন করা।
4: খাল খনন পরিবেশগতভাবে ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
2: জি আপা, আমরা বুঝতে পারছি। বন্যা ও খরা প্রতিরোধে খাল ও নদীর খনন ও পুনঃখনন এখন সময়ের দাবি।
4: এই কর্মসূচি বাস্তবায়িত হলে দেশের পানি সম্পদের সুষ্ঠু ব্যবস্থাপনা সম্ভব হবে, কৃষি কাজে পানি সরবরাহ বৃদ্ধি পাবে
3: এবং সুপেয় খাবার পানির সহজলভ্যতা নিশ্চিত হবে।
4: শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান 1977 সালে এই কর্মসূচি চালু করেছিলেন, যা কৃষকদের স্বেচ্ছা শ্রমের মাধ্যমে খাল খনন করে বর্ষার পানি সংরক্ষণ, সেচ ব্যবস্থার উন্নয়ন, অতিরিক্ত ফসল উৎপাদন এবং খাদ্য স্বনির্ভরতা অর্জনে সহায়তা করেছিল।
2: খাল খনন কর্মসূচির মাধ্যমে আবার আমাদের কৃষি উৎপাদন বৃদ্ধি পাবে, গ্রামীণ স্বনির্ভরতা বাড়বে,
4: যেখানে বিভিন্ন মানুষের অংশগ্রহণে কর্মসংস্থান সৃষ্টি হবে এবং বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে সহযোগিতা বৃদ্ধি পাবে।
3: বাংলাদেশের গ্রামীণ উন্নয়ন, খাদ্য নিরাপত্তা ও কৃষি বিপ্লবের এক গুরুত্বপূর্ণ উদ্যোগ হিসেবে স্বীকৃতি লাভ করবে এই খাল খনন।
4: ঠিক বলেছ। খাল খনন কর্মসূচি স্থানীয় জনগণ দেশের উন্নয়ন কর্মকাণ্ডে সরাসরি অংশ নিয়ে সহানুভূতি, আন্তরিকতা এবং সহযোগিতার মনোভাব গড়ে তুলবে।
5: তবে আর কেন বসে থাকা, খনন করি ভাই খাল খনন, বাঁচবে মানুষ, সুস্থ পরিবেশ, জীবনে আসবে আনন্দের দেশ।
1: বাংলাদেশ বেতার ঢাকা। একটু পরেই শুনবেন খবর।

0: আসসালামু আলাইকুম। সন্ধে ৬টা, বাংলাদেশ বেতার। খবর পড়ছি বর্ষা আহমেদ। রাজধানীর পল্লবীতে শিশু রামিসা ধর্ষণ হত্যা মামলার রায় আগামী রোববার ঘোষণা করা হবে। আজ আসামি এবং রাষ্ট্রপক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষে ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেকিন আদালত এই রায় ঘোষণার দিন ধার্য করেন। এর আগে গতকাল আসামির আত্মপক্ষ সমর্থন করে আদালতের কাছে নিজ নিজ বক্তব্য তুলে ধরেন। বন্ধ অলাভজনক সরকারি কারখানাগুলোতে দেশি বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করতে শিগগিরই রোড শোর আয়োজন করবে সরকার। এলক্ষ্যে চলতি মাসের মধ্যেই প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন করার নির্দেশ দেওয়া হয়েছে। আজ প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত শিল্প মন্ত্রণালয়ের আওতাধীন বন্ধ কারখানা চালু ও ব্যবস্থাপনা বিষয়ক এক সভায় এমন সিদ্ধান্ত নেওয়া হয়। প্রধানমন্ত্রীর ডিপুটি প্রেস সেক্রেটারি হাসান শিপলু একথা জানান। তিনি জানান, সভায় শিল্প মন্ত্রণালয়ের অধীন বিভিন্ন প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা বন্ধ ও অলাভজনক কারখানাগুলোর বর্তমান অবস্থা, সমস্যা, সম্ভাবনা এবং করণীয় বিষয়ে বিস্তারিত তুলে ধরেন। ডিপুটি প্রেস সেক্রেটারি আরও জানান, সভায় প্রধানমন্ত্রী তারেক রহমান বন্ধ কারখানাগুলো দ্রুত চালু এবং অলাভজনক কারখানাগুলো লাভজনক করার কার্যকর উপায় খুঁজে বের করতে সংশ্লিষ্টদের নির্দেশ দেন। একই সঙ্গে তিনি এসব কারখানায় দেশি বিদেশি বিনিয়োগ আকর্ষণের উপর বিশেষ গুরুত্ব আরোপ করেন। সভায় সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, বন্ধ কারখানা চালু এবং অলাভজনক কারখানাগুলো লাভজনক করে তুলতে বিশেষজ্ঞ কমিটির সুপারিশ নেওয়া হচ্ছে। সভায় বাণিজ্য ও শিল্প মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমির, বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুসাত্তার সহ শিল্প মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশের সার্বিক উন্নয়ন ও টেকসই অগ্রগতির জন্য উন্নয়ন অংশীদারদের অব্যাহত সমর্থন কামনা করেছেন। জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি ইউএনডিপির আবাসিক প্রতিনিধি স্টেফান লিলার আজ সচিবালয়ে তাঁর সঙ্গে সাক্ষাৎ করতে গেলে তিনি এই সমর্থন চান। বৈঠকে তারেক রহমান তাঁর সরকারের নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে গৃহীত বিভিন্ন উদ্যোগের উপর আলোকপাত করেন। দুই পক্ষ বাংলাদেশের উন্নয়ন কার্যক্রমকে আরও গতিশীল, অন্তর্ভুক্তিমূলক এবং কার্যকর করার প্রচেষ্টায় একসঙ্গে কাজ করার উপরও গুরুত্ব আরোপ করেন। স্টেফান লিলার বলেন, জাতীয় সংসদ এখন অত্যন্ত প্রাণবন্ত এবং দেশের গণতন্ত্র অনেক বেশি শক্তিশালী। শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ডক্টর আ ন ম এহসানুল হক বলেছেন, আগামী তিন মাসের মধ্যে শিশুদের স্কুল ড্রেস এবং চলতি বছরের মধ্যে প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে কার্যক্রম শুরু করা হবে। তিনি আজ রাজধানীর মিরপুর ন্যাশনাল বাংলা স্কুলে আয়োজিত প্রাথমিক বিদ্যালয় গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন। মন্ত্রী বলেন, শিক্ষাকে আনন্দময় করতে খেলাধুলাকে কারিকুলামে যুক্ত করা হবে। তথ্য সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন বলেছেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পররাষ্ট্রনীতি নিয়েই বিএনপি এগিয়ে যাবে। তিনি আজ রাজধানীতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদত বার্ষিকী উপলক্ষে প্রেস ইনস্টিটিউট অব বাংলাদেশ পিআইবিতে এক আলোচনা সভায় একথা বলেন। তথ্য সম্প্রচার মন্ত্রী বলেন, বাংলাদেশ প্রথম নীতি থাকলেও ভারত ও চীনের উপর বাংলাদেশের আমদানি নির্ভরশীল আর রপ্তানি নির্ভরশীল ইউরোপের উপর। তিনি বলেন, নীতি নির্ধারণের ক্ষেত্রে এসব বিষয় মাথায় রেখেই বাংলাদেশের কূটনীতি নির্ধারণ করতে হবে। কৃষি এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী আমিরুর রশিদ কৃষি উৎপাদন বৃদ্ধি এবং নিরাপদ খাদ্য নিশ্চিতকরণে বালাইনাশকের পরিমিত ব্যবহারের প্রয়োজনীয়তার উপর গুরুত্ব আরোপ করেছেন। তিনি আজ রাজধানীর বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল বিএআরসিতে বালাইনাশক কারিগরি উপদেষ্টা কমিটির সভায় এই গুরুত্ব আরোপ করেন। মন্ত্রী বলেন, দেশে উৎপাদিত কৃষিপণ্য যাতে বিশ্ববাজারে গ্রহণযোগ্যতা অর্জন করতে পারে সেজন্য নিরাপদ খাদ্য ও উৎপাদন অপরিহার্য। আজ রাত একটা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে, রাজশাহী, রংপুর, দিনাজপুর, পাবনা, বগুড়া, যশোর এবং কুষ্টিয়া অঞ্চলে পশ্চিম উত্তর পশ্চিম দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় সর্বোচ্চ ৮০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দরগুলোকে ২ নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে। এছাড়া ঢাকা, টাঙ্গাইল, ময়মনসিংহ, ফরিদপুর, মাদারীপুর, খুলনা এবং বরিশাল অঞ্চলে পশ্চিম উত্তর পশ্চিম দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দরসমূহকে এক নম্বর সতর্কতার সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হলো, এরপর আমাদের স্থানীয় সংবাদ প্রচারিত হবে সন্ধে 7টায়।
1: এতক্ষণ ঢাকা কেন্দ্রের অনুষ্ঠান রিলে করে শোনানো হল বাংলাদেশ বেতার খুলনা। এখন শুনবেন স্থানীয় সংবাদ ইংরেজিতে।
2: আসসালামু আলাইকুম, দিস ইজ বাংলাদেশ বেতার খুলনা, দ্য নিউজ রেড বাই সানজানা খান। The district administration has fixed the operation hours of shopping malls, markets and shops across Khulna as part of power-saving measures undertaken in line with the Prime Minister's directives. Under the directive, all shopping malls, markets and shops in the district, including those in the metropolitan area and Upajilas, will be allowed to remain open until 7 p.m. Billboard lights must also be switched off by 7 p.m. as well, according to the order. The district administration further directed that all ongoing and upcoming fairs, trade fairs and cultural programs across the district must conclude by the same time. It warned that legal action would be taken against individuals and business establishments violating the directive in accordance with the relevant laws and regulations. A day-long seminar on the Right to Information Act 2009 and its rules and regulations, guidelines for spontaneous information disclosure and related issues was held at the Divisional Commissioner's Conference Room in Khulna today. Divisional Commissioner Muhammad Abdullah Harun attended it as the chief guest. Senior Information Officer of the Regional Information Office, Muhammad Mehdi Hassan, presented the keynote paper at the seminar. Presided over by Additional Divisional Commissioner Education and ICT, Ms. Sifat Mehnaz, the seminar was attended by Additional Divisional Commissioner General Abu Said Muhammad Manzur Alam, Senior Assistant Secretary of the Cabinet Division Muhammad Sadiqur Rahman, the official of different government department at the divisional level, media workers and representatives of NGOs. The Khulna Divisional Commissioner Office organized it. A discussion on early marriage, drugs, eve-teasing and prevention of child abuse was held at the Kolarua Pilot High School's auditorium in Shatkhira today. Newly appointed Deputy Commissioner Kausar Aziz attended it as chief guest. Presided over by the Upazila Nirbahi Officer, the meeting was attended by the Upazila Women's Affairs Officer, Upazila Primary Education Officer, teachers and students including concerned officials. Later, the Deputy Commissioner distributed sewing machines among 25 district women trained by the National Skill Development Authority at the Upazila Auditorium. Meanwhile, the newly Deputy Commissioner visited different educational institutions including the Pachpata Ashrayan Project, Halatola Community Clinic and the construction of the Cyclone Center cum academic building at Kolarua Girls School in the Upazila. A view exchange meeting of Phultala Thana Police at Khulna was held at the Thana premises today. The meeting informed that all activities of the district police are ongoing to prevent drugs, weapons, eve-teasing, teenage gang, child marriages and road accidents. The police super attended it as chief guest. The additional police super, officer in charge, political leaders, public representatives, people of different professions and journalists of different print and electronics media were present at that time. Free water, umbrellas and hand fans were distributed among the pedestrians and common people who came to various markets at Shalikha Upazila in Magura today for the intense heat. The joint convener of District BNP distributed these as the chief guest. The representatives of civil society, local elite and politicians were present at that time. The Red Crescent office organized it. Saline and cold water were distributed among 400 pedestrians at the loan office para of Joshur town today. President and General Secretary of a non-government organization led the distribution program. A non-government organization arranged it. Three persons were killed and one other injured in a road accident at the Olinagar area in Meherpur Kushtia Highway Road today. The accident occurred when a Shalika-bound easy bike from Bamundi collided head-on with truck from opposite direction. The injured persons were admitted at Kushtia General Hospital. A case has been lodged in this connection. A team of the DB police arrested a smuggler including drugs worth about 7 lakh taka conducting a special anti-smuggling drive at the Hamidpur area of Fatehpur Union in Joshua today. The sub-inspector of the concerned Thana conducted the drive. The seized drugs have been deposited in the concerned Thana and a case has been lodged in this concerned Thana. The National Consumer Rights Protection Department, led by the Assistant Director, has collected 15,000 taka as fine from a traders conducting a special drive at the Gangni Bazar area of Meherpur today. This fine was made in allegation for selling food unhygienic environment, not showing the price list and not having necessary documents. Football: an Argentina supporters team defeated the Brazil supporters team by 4-3 goals in the friendly football match at the Dhuljora Churagati Pratap Chandra Secondary School ground in Mohammadpur Pusala of Magura today. Finally, weather: and focus valid till 1 tonight says there are chances of rain or thunder showers with temporary west-northwesterly gusty to squally wind at a speed of 45-60 kilometers an hour over the regions of Kushtia, Rongpur, Dinajpur, Rajshahi, Pabna, Bogura, Dhaka, Tangail, Mamensing, Kumilla, Noakhali and Silet. River ports in these areas are to hoist cautionary, signal number 1. And that's the end of the news. Dear listeners, you're welcome to our next bulletin at 7 this evening in Bangla. Till then, Allah Hafiz.
1: Bangladesh Betar Khulna. Shubhriya Shrota Bondhu, Aapnara Ekhon Shunben, Polligiti Rakhaliya Anushthane. এই অনুষ্ঠানের প্রথমেই যে গানটি শোনাব কণ্ঠ দিয়েছেন খাদিজা খাতুন বিথি এবং কথা সাজিয়েছেন গাজী গোলাম মোস্তফা।

গ্রাম বাংলার মাটি মানুষের জীবন ও ঐতিহ্যের সুরে গাঁথা পল্লীগীতি আমাদের সংস্কৃতির এক অমূল্য সম্পদ। সুপ্রিয় শ্রোতা, আপনারা পল্লীগীতি শুনছেন রাখালি অনুষ্ঠানে। এবারের গানটিতে কণ্ঠ দিয়েছেন তৌহিদা আক্তার রাত্রি, কথা সাজিয়েছেন আব্দুল হামিদ।

0: বাংলাদেশ বেতার খুলনা
1: একটি বিশেষ ঘোষণা। আগামী 7 জুন 2026 খ্রিস্টাব্দ রবিবার বিকেল 3টায় ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশনের কার্যক্রম অনুষ্ঠিত হবে এবং 11 জুন 2026 খ্রিস্টাব্দ বৃহস্পতিবার বিকেল 3টায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় অর্থমন্ত্রী জাতীয় সংসদে 2026-2027 অর্থ বছরের বাজেট বক্তৃতা প্রদান করবেন। এই বাজেট অধিবেশন এবং মাননীয় অর্থমন্ত্রীর বাজেট বক্তৃতা ঢাকা কেন্দ্রের মাধ্যমে রিলে করে শোনা হবে। বাংলাদেশ বেতার খুলনা কেন্দ্র থেকে মিডিয়াম ভয়ে 537.63 মিটারে অর্থাৎ 558 কিলোহার্জে, একই সাথে এফএম ব্যান্ড 88.8 মেগাহার্জে এবং বাংলাদেশ বেতার মোবাইল অ্যাপ থেকে। বিশেষ ঘোষণাটি শুনলেন।
2: সুপ্রিয় শ্রোতা, আপনারা শুনছেন পল্লীগীতি রাখালিয়া অনুষ্ঠানে। এবারের পল্লীগীতি শুনবেন হাসিয়ারা খাতুন হাসির কণ্ঠে, গীতিকার রাধা রমণ।

সুপ্রিয় শ্রোতা বন্ধু, এবারে রাখালে অনুষ্ঠানের শেষ পল্লী গীতিটি শুনবেন কানাইলাল হালদার সমীরের কণ্ঠে, গীতিকার মোহাম্মদ রফিকুল ইসলাম।

0: এতক্ষণ পল্লীগীতি শুনছিলেন রাখালী অনুষ্ঠানে।
1: বাংলাদেশ বেতার খুলনা অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ 537.63 মিটারে, অর্থাৎ 558 কিলোহার্জে, একই সাথে এফএম ব্যান্ড 88.8 মেগাহার্জে এবং বাংলাদেশ বেতার মোবাইল অ্যাপ থেকে। এখন আল্লাহ পাকের সামনে হামদ শুনবেন সাইদুর রহমান সাইদের কণ্ঠে।

0: আল্লাহ পাকের শানে হামদ ও নাতি রাসূল শুনলেন সাইদুর রহমান সাইদ এবং এম এ হালিমের কণ্ঠে। সততা মানুষকে মুক্তি দেয়, মিথ্যা মানুষকে ধ্বংস করে। আল হাদিস। মুসলমান ওই ব্যক্তি যার কোনো কথা বা কাজের দ্বারা অন্য কোনো মুসলমানের কষ্ট না ঘটে। আল হাদিস। বাংলাদেশ বেতার খুলনা। খুলনার স্থানীয় সময় অনুযায়ী এক্ষুনি প্রচারিত হবে মাগরিবের নামাজের আজান ও দোয়া।
1: আল্লাহু আকবার, আল্লাহ

أشهد أن لا إله إلا الله.

0: آت محمدا الوسيلة والفضيلة وابعثه مقاما محمودا الذي وعدته إنك لا تخلف الميعاد.
1: هي الله এই পরিপূর্ণ আহ্বান এবং এই শাশ্বত নামাজের তুমি প্রভু, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো সর্বোচ্চ সম্মানিত স্থান এবং বেহেশতের শ্রেষ্ঠতম প্রশংসিত স্থানে তাঁকে অধিষ্ঠিত করো, যার প্রতিশ্রুতি তুমি তাঁকে দিয়েছ। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।
2: বরিশাল বিভাগের উপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা প্রশমিত হতে পারে। দেশের উত্তর পূর্বাঞ্চলের দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং অন্যত্র তা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। সারা দেশে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। জলীয় বাষ্পের আধিক্যের কারণে অস্বস্তিকর অবস্থা বিরাজ করতে পারে। আজকের সর্বোচ্চ তাপমাত্রা ছিল দিনাজপুরে ও যশোরে 38.6 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল সিলেটে 23.5 ডিগ্রি সেলসিয়াস। আজ ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল 36.8 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা ছিল 29.1 ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আর্দ্রতা ছিল সকাল 9টায় 69% এবং সন্ধ্যে 6টায় 61%। আগামীকাল ঢাকায় সূর্যোদয় হবে 5:11 এবং সূর্য অস্ত যাবে 6:43। শুনলেন আবহাওয়ার পূর্বাভাস।
3: দিস ইজ বাংলাদেশ বেতার গিভিং ইউ দ্য ওয়েদার রিপোর্ট। ঢাকা মেট অফিস ফোরকাস্ট ফর দ্য ইনল্যান্ড রিভার পোর্টস ভ্যালি টিল 1 AM সেজ দ্যাট রেইন অর থান্ডার শাওয়ার অ্যাকম্পানিড বাই টেম্পোরারি ওয়েস্ট নর্থ ওয়েস্টার্লি গাস্টি অর স্কল উইন্ড অ্যাট দ্য ভেলোসিটি অফ 45-60 কিলোমিটার্স পার আওয়ার মে অকার ওভার দ্য রিজিয়ন্স অফ রংপুর, দিনাজপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ঢাকা, ময়মনসিংহ, কুষ্টিয়া, কুমিল্লা, নোয়াখালী অ্যান্ড সিলেট। রিপোর্টস অফ দিজ এরিয়াস আর টু হোস্ট কশনারি সিগন্যাল নম্বর 1। রিপিট, কশনারি সিগন্যাল নম্বর 1। নাও ফোরকাস্ট ফর দ্য এন্টায়ার কান্ট্রি রিমেইন ইন এফেক্ট টিল 6 PM টুমরো। সাম প্লেসেস অফ রংপুর, ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম অ্যান্ড সিলেট ডিভিশনস অ্যান্ড এ ফিউ প্লেসেস অফ রাজশাহী, খুলনা অ্যান্ড বরিশাল ডিভিশনস মে এক্সপেরিয়েন্স light to moderate rain or thunder shower accompanied by temporary gusty or squally wind and lightning. Moderately heavy shower is also expected at places. Mild to moderate heat wave is sweeping across Rangpur, Rajshahi, Dhaka, Khulna and Barishal divisions along with Chandpur, Noakhali and Brahmanbaria districts and it may abate. Slight fall in day temperature is expected over country's northeastern region and day temperature may remain nearly unchanged elsewhere over the country. Night temperature may remain nearly unchanged over the country. Discomfortness may prevail due to excessive humidity. The maximum temperature of Bangladesh was recorded today at Dinajpur and Jashore 38.6 degrees Celsius and the minimum was at Sylhet 23.5 degrees. The temperature as recorded in Dhaka today was maximum 36.8 degrees Celsius and minimum 29.1 degrees. Humidity recorded in air at 9 AM was 69%. And at 6 PM, 61%. Sunrise over Dhaka tomorrow at 5:11 AM and sunset at 6:43 PM. And that's all for weather for this time.
4: এই অনুষ্ঠান বাংলাদেশ বেতারের সকল কেন্দ্র থেকে একযোগে প্রচারিত হল। বাংলাদেশ বেতার ঢাকা।
5: বাংলাদেশ বেতার খুলনা, একটি ঘোষণা। আগামী 9 জুন মঙ্গলবার 2026 খ্রিস্টাব্দ থেকে শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম ঢাকা এবং বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়াম চট্টগ্রামে বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া জাতীয় ক্রিকেট দলের 3টি একদিনের আন্তর্জাতিক ও 3টি টি-20 ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হবে। এই খেলার চলতি ধারাবিবরণী বাণিজ্যিক কার্যক্রম ঢাকা কেন্দ্রের মাধ্যমে সরাসরি সম্প্রচার করা হবে। মিডিয়াম ওয়ে 537.63 মিটারে অর্থাৎ 558 কিলোহার্সে, একই সাথে FM 88.8 মেগাহার্সে, এছাড়া বাংলাদেশ বেতার মোবাইল অ্যাপ থেকে। ঘোষণাটি শুনলেন। বাংলাদেশ বেতার খুলনা।

0: দেশের গানটি শুনলেন শাহনাজ রহমতুল্লার কণ্ঠে, গীতিকার গাজী মাজহারুল আনোয়ার, বাংলাদেশ বেতার খুলনা। এখন শুনবেন স্থানীয় সংবাদ বাংলায়।
1: আসসালামু আলাইকুম। সন্ধে ৭টা, বাংলাদেশ বেতার খুলনা, খবর পড়ছি মোহাম্মদ তরিকুল ইসলাম। প্রধানমন্ত্রীর নির্দেশনা মোতাবেক চলমান বিদ্যুৎ সাশ্রয় কার্যক্রমের অংশ হিসেবে খুলনা জেলার সকল উপজেলা ও মহানগরে অবস্থিত বিভিন্ন শপিং মল, মার্কেট, দোকান, বিলবোর্ড এবং চলমান অনুষ্ঠিতব্য মেলা, বাণিজ্য মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের বিষয়ে নিম্নোক্ত শর্ত আরোপ করা হল। বিভিন্ন শপিং মল, মার্কেট ও দোকানসমূহ সন্ধ্যা ৭টা পর্যন্ত খোলা রাখা যাবে। বিলবোর্ডের বাতি আবশ্যিকভাবে সন্ধ্যা ৭টার মধ্যে বন্ধ করতে হবে। জেলার বিভিন্ন প্রান্তে চলমান এবং অনুষ্ঠিতব্য মেলা, বাণিজ্য মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান সন্ধ্যা ৭টার মধ্যে বন্ধ করার নির্দেশনা প্রদান করা হল। এই আদেশ অমান্যকারী সংশ্লিষ্ট সংস্থা মঞ্জু বলেছেন, পরিবেশ বান্ধব, স্বাস্থ্যসম্মত, বাসযোগ্য খুলনা নগরী করতে সরকারি বেসরকারি প্রতিষ্ঠানকে একযোগে কাজ করতে হবে। তিনি আজ খুলনা মহানগরীর ময়লাপোতা মোড়ে বিশ্ব পরিবেশ দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে আয়োজিত মানববন্ধন, সাইকেল র্যালি, পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান ও বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন। কেসিসির প্রশাসক বলেন, পরিকল্পিত বৃক্ষরোপণ, বন ও জলাশয় রক্ষা, নিরাপদ যাতায়াত, বর্জ্য ব্যবস্থাপনা সহ পরিবেশ সুরক্ষায় সকলের দায়িত্বশীল ভূমিকা প্রয়োজন। জলবায়ু পরিবর্তন মোকাবেলায় বাস্তব ভিত্তিক সমাধানে উদ্যোগী হয়ে আগামী প্রজন্মের জন্য একটি বাসযোগ্য পৃথিবী নিশ্চিত করতে হবে। একটি বেসরকারি সংস্থার সমন্বয়কারীর সভাপতিতে কেসিসির কনজারভেন্সি অফিসার, প্রশাসনিক কর্মকর্তা, বিভিন্ন স্বাস্থ্য সংস্থার প্রোগ্রাম অফিসার সহ বিভিন্ন সংস্থার কর্মকর্তাগণ, পরিবেশ কর্মী, স্বেচ্ছাসেবী, সাংবাদিক, পেশাজীবী সংগঠনের প্রতিনিধি সহ সংশ্লিষ্টরা এ সময় উপস্থিত ছিলেন। ডেঙ্গু পরিস্থিতি ও প্রতিরোধ কার্যক্রম বিষয়ক এক জরুরি সভা আজ খুলনা সিটি কর্পোরেশনের নগর ভবনের শহীদ আলতাফ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। কেসিসি প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু এতে প্রধান অতিথি ছিলেন। সভায় জানানো হয়, মশা প্রজনন ধ্বংস করা এবং মশার কামড় থেকে নিজেকে সুরক্ষিত রাখা ডেঙ্গু প্রতিরোধের প্রধান উপায়। এডিস মশা সাধারণত দিনের বেলায় কামড়ায়, তাই ব্যক্তিগত সচেতনতা ও পরিবেশ পরিচ্ছন্ন রাখার মাধ্যমেই ডেঙ্গু প্রতিরোধ সবচেয়ে কার্যকর। এছাড়া বাড়ির আশেপাশে বা ছাদে পানি জমতে না দেওয়া, ফুলের টব ও এসির পানি জমার পাত্র পরিষ্কার রাখা, দিনে ঘুমানোর সময় মশারি ব্যবহার করা এবং শিশুদের হাফ প্যান্ট বা টি শার্টের পরিবর্তে ফুলহাতা কাপড় পরানোর পরামর্শ দেওয়া হয়। কেসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা রাজীব আহমেদের সভাপতিত্বে স্বাস্থ্য বিভাগীয় পরিচালক ডা শেখ মোহাম্মদ মোশাররফ হোসেন সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এ সময় উপস্থিত ছিলেন। তথ্য অধিকার আইন ২০০৯ এবং এর বিধিমালা, প্রবিধানমালা, স্বপ্রণোদিত তথ্য প্রকাশ নির্দেশিকা সহ সংশ্লিষ্ট বিষয়ক দিনব্যাপী এক সেমিনার আজ খুলনা বিভাগীয় কমিশনের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। বিভাগীয় কমিশনার মোহাম্মদ আব্দুল্লাহ হারুন এতে প্রধান অতিথি ছিলেন। আঞ্চলিক তথ্য অফিসের সিনিয়র তথ্য কর্মকর্তা মোহাম্মদ মেহেদি হাসান সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন। অতিরিক্ত বিভাগীয় কমিশনার শিক্ষা ও আইসিটি মিজ সিফাত মেহনাজের সভাপতি

0: অনুষ্ঠিত সেমিনারে অতিরিক্ত বিভাগীয় কমিশনার সার্বিক আবু সাইদ মোহাম্মদ মঞ্জুর আলম, মন্ত্রিপরিষদ বিভাগের সিনিয়র সহকারী সচিব মোহাম্মদ সাদিকুর রহমান, বিভাগীয় পর্যায়ের বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, গণমাধ্যম কর্মী ও এনজিও প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন। খুলনা বিভাগীয় কমিশনার কার্যালয় এর আয়োজন করে। রেড ক্রিসেন্ট সোসাইটি আজ বাগেরহাটে ভ্যান রিক্সা চালক, দিনমজুর ও মোটরযান চালকদের জন্য কেন্দ্রীয় বাস স্ট্যান্ড এলাকায় কুলিং স্টেশন স্থাপন করেছে। জেলা প্রশাসক প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করেন। বাগেরহাট রেড ক্রিসেন্ট সোসাইটির সাধারণ সম্পাদক জেলা জজ আদালতের পিপি সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ এ সময় উপস্থিত ছিলেন। উল্লেখ্য, তাবুর তৈরি অস্থায়ী এই কুলিং স্টেশনে একসাথে 25-30 জন মানুষ বিশ্রাম গ্রহণ করতে পারবে। কুলিং স্টেশনে 24 ঘণ্টা এসি চালু থাকবে এবং বিশ্রামের জন্য সোফা ব্যবহার করা হয়েছে। মাসিক স্বাস্থ্যবিধি দিবস পালন উপলক্ষে এক আলোচনা সভা আজ সাতক্ষীরা শ্যামনগর উপজেলার সুন্দরবন মাধ্যমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়। সভায় কিশোরী ও নারীদের স্বাস্থ্যবিধি সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং প্রচলিত সামাজিক সংকোচ ও কুসংস্কার দূর করার লক্ষ্যে বিস্তারিত আলোচনা করা হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষকের সভাপতিত্বে শিক্ষক শিক্ষার্থী ও স্বাস্থ্যকর্মী সহ গণমাধ্যম গণ্যমান্য ব্যক্তিবর্গ এ সময় উপস্থিত ছিলেন। এর আগে দিবসটি উপলক্ষে এক র্যালি বিদ্যালয় প্রাঙ্গণ থেকে বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। পরে ছাত্রীদের মধ্যে বিনামূল্যে স্যানিটারি ন্যাপকিন বিতরণ করা হয়। খেলার খবর। ক্রিকেট। সাতক্ষীরা দেভাটা উপজেলার খেজুরবাড়িয়া তেঁতুলতলা মাঠে 8-দলীয় ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলায় আজ খেজুরবাড়িয়া ইয়াং জেনারেশন ক্লাব 13 রানে খেজুরবাড়িয়া ক্রীড়া পরিষদ ক্রিকেট একাদশকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছে। সবশেষে আবহাওয়া। আজ রাতে 1টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে কুষ্টিয়া, রংপুর, দিনাজপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, নোয়াখালী, ময়মনসিংহ, কুমিল্লা ও সিলেট অঞ্চলে পশ্চিম উত্তর পশ্চিম দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় 45-60 কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দর সমূহকে 1 নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আগামীকাল সকাল 8:10 বাংলায়।
1: আসরের মধ্যে আমাদের অনেক আলোচনা হয়, এটা দেখা সাক্ষাৎ হয় না কি
2: কথাবার্তা যে কমু বুঝছো, এই যে এমন গরমের থেকে ঠান্ডা লাইগা যে গলার অবস্থা, আর কেমনি করে কথা বলছো
3: তুমি? কি একটু ওই যে গরম পানি টানি চা টা উলা খাও, আদা টাদা দিয়ে একটু খায় ভালো হবে।
1: আচ্ছা শোনো, তোমার তো এই যে গলা ভাঙেছে তাই না, তো এটা হলো গরম যে পড়া পড়তেছে তাতে তো আসলে টিকে থাকাই দুষ্কর।
3: আমারও অনেক কাশি ভাই।
1: তো এই শোনো, লেবু পানি, আদা তাই না, ওই যে খাইতে করলো, আর এই যে আদা, আদা উৎপাদন করতেও তো তোমার খুব একটা বেশি অসুবিধা হয় না, কিন্তু লাগালি হয়। কিন্তু এই যে ছায়াযুক্ত স্থানে যে আদা এই আর হলুদ এই চাষ করার যে পদ্ধতি,
2: আচ্ছা,
1: এবং এটার যে সুফল এটা আমার একটু জানা দরকার। তাহলে মনে করো যে আমারে ভালো মতন জাইনে শুনে আদা উৎপাদন বাড়লো, হলুদ উৎপাদন বাড়লো, হলুদও কিন্তু খুব উপকারী, এটা কিন্তু ওষুধি গুণ অনেক, বুঝতে পারিস তো? চলো আমরা আজকে শুনি এই বিষয়ে। মোসাম্মদ মারুফা খাতুন, অতিরিক্ত কৃষি কর্মকর্তা, সরে জমিন উইং, খামার বাড়ি ঢাকা, উনি এই বিষয়ে বলবেন। আর তার সাথে কথা বলেছেন মোহাম্মদ শাহিনুর রহমান। চলো শুনে নি।
3: আচ্ছা শুনি।
4: সুপ্রিয় কৃষিজীবী ভাই ও বোনেরা, আমন্ত্রণ আজকের আসরে। আপনাদের সাথে রয়েছি আমি মোহাম্মদ শাহিনুর রহমান। আমরা প্রতিদিন বিভিন্ন ধরনের মশলাযুক্ত খাবার খেয়ে থাকি। এ সকল মশলার মধ্যে আদা ও হলুদ উল্লেখযোগ্য। ছায়াযুক্ত স্থানে আদা ও হলুদের চাষ পদ্ধতি ও এর সুফল সম্পর্কে আজ আমরা জানব। আর এই বিষয়টি নিয়ে আলোচনার জন্য আমাদের সাথে রয়েছেন মোসাম্মদ মারুফা খাতুন, অতিরিক্ত কৃষি অফিসার, সরেজমিন উইং, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। স্বাগত আপনাকে আমাদের আজকের অনুষ্ঠানে। আমাদের যে বিষয়টি ছায়াযুক্ত স্থানে আদা ও হলুদের চাষের পদ্ধতি ও এর সুফল সম্পর্কে আপনার কাছ থেকে আমরা জানতে চাইব। প্রথমেই জানতে চাইব আদা রোপণের সেরা উপায় কি?
3: আমরা আগে বলি যে আদা চাষের মৌসুম কিন্তু শুরু হয়ে গেছে। চলতি মাসে কিন্তু আদা চাষাবাদের জন্য একটা উত্তম মৌসুম। আদা অনেক গুরুত্বপূর্ণ একটি মশলা। প্রতি বছর প্রায় 3 লক্ষ মেট্রিক টন আদা উৎপাদিত হয় বাংলাদেশে। যা মোট চাহিদা তুলনায় অর্ধেক। আদা রোপণের জন্য যে সেরা উপায় সে সম্পর্কে জানতে চেয়েছেন। আদা রোপণের সেরা উপায় হচ্ছে প্রথমে এই রোগমুক্ত স্বাস্থ্যকর আদা বেছে নিতে হবে, যেগুলোতে চোখ বা কুড়ি স্পষ্টভাবে দেখা যাবে। ভালো নিষ্কাশনযুক্ত দোআঁশ মাটি নির্বাচন করতে হবে। পর্যাপ্ত সূর্যের আলো এবং ঝোড়ো বাতাস থেকে সুরক্ষিত এলাকা নির্বাচন করতে হবে আদা রোপণের ক্ষেত্রে। বীজের পরিমাণ প্রতি একরে 800 থেকে 1000 কেজি, আর সারি থেকে সারি যখন রোপণ করব তখন 25 থেকে 30 সেন্টিমিটার দূরত্ব বজায় রাখব এবং গাছ থেকে গাছের 20 থেকে 25 সেন্টিমিটার দূরত্ব বজায় রাখতে হবে, আর গভীরতা হচ্ছে 5 থেকে 8 সেন্টিমিটার রাখতে হবে।
4: আদা চাষের জন্য গুরুত্বপূর্ণ ধাপগুলো কি কি সেই সম্পর্কে আপনার কাছ থেকে আমরা জানতে চাই।
3: আদা চাষের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ধাপে প্রথমেই আমাদের সেচের কথা মাথায় রাখতে হবে। মাটি সর্বদা আর্দ্রতা রাখতে হবে, জল অব্যাহততা এড়িয়ে চলতে হবে, নিয়মিত হালকা সেচ দিতে হবে, আর শুকনো পাতা বা খড়ের মতো জৈব মালস ব্যবহার করতে হবে যাতে মাটির আর্দ্রতা ধরে থাকে, আর নিয়মিত আগাছা নিয়ন্ত্রণ করতে হবে, পরিষ্কার রাখতে হবে যাতে গাছের পুষ্টির প্রতিযোগিতা কম হয়।
4: যে কোনো চাষাবাদের জন্য সার একটি অত্যাবশ্যক বিষয়। এখন আপনার কাছ থেকে আমরা জানতে চাইব যে আদার জন্য কি কি সার ও পুষ্টি প্রয়োজন।
3: আদার জন্য সার ও পুষ্টিতে প্রথমে জৈব উপাদানের কথা আমাদের মাথায় বিবেচনায় রাখতে হবে। রোপণের ক্ষেত্রে ভালোভাবে পচানো গোবর সার বা কম্পোস্ট ব্যবহার করতে হবে, আর প্রাথমিক ভিত্তি প্রয়োগে নাইট্রোজেন, ফসফরাস এবং পটাশিয়ামের সার 30-50-50 কেজি এই অনুপাতে পার হেক্টরে প্রয়োগ করতে হবে, আর ক্রমাগত বৃদ্ধি চলাকালীনে নাইট্রোজেনের বিভক্ত ডোজ প্রয়োগ করতে হবে, আর যদি গাছে ঘাটতি দেখা যায় তাহলে জিঙ্ক আর ম্যাগনেসিয়াম পাতায় স্প্রে করতে হবে। সাধারণত আদাতে গোড়া পচা পাতায় দাগ, ঢুলে পড়া রোগ হয়, কাণ্ড ছিদ্রকারী পোকা বা মাছি পোকার আক্রমণ দেখা যায়। এক্ষেত্রে প্রতিরোধ ব্যবস্থা হিসেবে ফসল চক্র বজায় রাখতে হবে, সঠিক নিষ্কাশন ব্যবস্থা মেনটেন করতে হবে এবং রোগমুক্ত রোপণের উপাদান ব্যবহার করতে হবে।
4: আদা ফসল কবে সংগ্রহ করা প্রয়োজন?
3: আদা ফসল সংগ্রহের সময় হচ্ছে সবুজ আদা রোপণের 6 থেকে 8 মাস পরে, আর পরিপক্ক কন্দ রোপণের 8 থেকে 10 মাস পরে সংগ্রহ করা যায়। পরবর্তী রোপণের জন্য আমাদের কুড়ি সহ কিছু কন্দ সংরক্ষণ রাখতে হবে। আদা পরিষ্কার করতে হবে, ঠিক মতো শুকাতে হবে এবং দীর্ঘমেয়াদী সংরক্ষণ ও বাজারজাতকরণের জন্য প্রস্তুত করতে হবে।
4: এবার আপনার কাছ থেকে আমরা জানতে চাইব যে হলুদ আমাদের অন্যতম ফসল, যেটি আমরা মশলা জাতীয় ফসল বলে থাকি, উন্নত জাতের হলুদ চাষ পদ্ধতি সম্পর্কে এবার আপনার কাছ থেকে আমরা জানতে চাইব এবং এর সুফল সম্পর্কেও জানতে চাইব।
3: হলুদ স্বল্প পরিশ্রমে অল্প পানি জমে না এমন ছায়াযুক্ত স্থানে অতি সহজেই চাষ করা যায়। এক্ষেত্রে ডিমলা, সিন্দুরি, বাড়ি হলুদ 3 চাষাবাদ করা যায়। হলুদ চাষে হলুদের কন্দ বীজ হিসেবে ব্যবহার করা হয়। প্রতিটি কন্দে 2টি করে চোখ রাখতে হবে। ভালোভাবে জমি প্রস্তুতের পরে 50 সেন্টিমিটার দূরত্বে 5 থেকে 7 সেন্টিমিটার গভীর করে 25 সেন্টিমিটার দূরে দূরে কন্দ বীজ স্থাপন করতে হবে। এরপর 2 লাইনের মধ্যবর্তী জায়গা থেকে মাটি দিয়ে বীজকন্দগুলোকে উঁচু করে ঢেকে দিতে হবে। এতে 2 লাইনের মাঝে নালা তৈরি হবে যাতে বৃষ্টির সময় পানি নিষ্কাশন ব্যবস্থা করা যায়। বীজ বপনের প্রায় 1 মাস পরে চারা গজাবে। হলুদের টিএসপি, এমওপি ও ইউরিয়া এসব সার ছাড়াও জমি ভেদে হেক্টর প্রতি 5 থেকে 10 টন জৈব সার প্রয়োগ করা হয়। মাটি অধিক শুষ্ক হলে সেচের প্রয়োজন হতে পারে। অতিবৃষ্টির সময় গাছের গোড়ায় যাতে পানি জমে না সেদিকে খেয়াল রাখতে হবে। গাছের বৃদ্ধিকে ত্বরান্বিত করতে সময় মতো আগাছা দমন করতে হবে, গাছের গোড়ায় মাটি তুলে দিতে হবে। হলুদ লাগানোর 9 থেকে 10 মাস পর যখন হলুদের কা পর্যন্ত শুকিয়ে যাবে তখন হলুদ সংগ্রহ করতে হবে। আর আপনি যেহেতু সুফল সম্পর্কে জানতে চেয়েছেন, প্রধান সুবিধায় একই জায়গায় আমরা বারবার চাষ করতে পারি, এটার উৎপাদন খরচ কম হয় এবং অব্যবহৃত যে স্থান সেগুলোকে আমরা ঠিক মতো ব্যবহার করতে পারি।
4: আপনাকেও ধন্যবাদ, ছায়াযুক্ত স্থানে আদা ও হলুদের চাষ পদ্ধতি সম্পর্কে অনেক গুরুত্বপূর্ণ তথ্য আমাদের জানানোর জন্য।

0: হ্যাঁ, আমরা গান শুনলাম। শিল্পী ছিলেন শিল্পী ওয়াদুদ সরকার। কেমন লাগলো তোমার গান?
1: অনেক ভালো লাগছে।
0: দেখো, প্রতি জমিতে লাগাও গাছ। গাছ লাগানো যে কতটা জরুরি তা তো আমরা বুঝতেছি, তাই না? গরমের ঠেলা বুঝতেছ? হ্যাঁ, সারা বাংলায় না, সারা পৃথিবীতে তোমার এই গরম বাড়ছে। এই বাড়ার কারণে আমাদের এই অবস্থা। আর একটা কথা মনে রাখো যে আমাদের যদি গাছ না লাগাই তাহলে তো আমাদের এই আবহাওয়া কিন্তু পরিবর্তন হবে না। অতএব বেশি বেশি করে গাছ লাগানোটা আমাদের জন্য খুবই দরকার। আমরা এইবার কিন্তু ওই ঈদের মধ্যেই, এই যে বকরিদের সময়, প্রচুর গাছ লাগাইছি, তাই না? তো সবার নামে নামে লাগাইছি, বারবার লাগাই। আর এইবার কিন্তু কি কি গাছ বেশি লাগাবো কও দেখিনি। আর
1: ওই যে তাল গাছের সারি,
2: লম্বা লম্বা গাছ বেশি লাগান লাগবে, তাহলে ওই যে বিদ্যুৎ ওই চমকায় না, ওই যে বাস করে, তাহলে ওইগুলো কন্ট্রোল করি
1: গাছের উপরে।
3: হারুন ভাই, কও তিন রকমের গাছ
0: লাগা, তুমি কি ঠিক মতন গলা শিখাছো? আচ্ছা না, ঠিক আছে, কও।
3: ওই যে একটা ওষুধি গাছ,
0: গলা ঠিক হয়ে গেছে,
1: আমার
0: কাছে আরেকটু আদা আছে,
1: সাবাতি
0: লবঙ্গ খাও, লবঙ্গ আছে আমার কাছে, খাও সিবাও, দেখবে ভালো হয়ে যাবে ইনশাল্লাহ। আর তো গাছ যেমন লাগাতে হবি তেমনি কিন্তু আমরা কিন্তু পরিচর্যা করব। এবং ওই যে ছাগলে মুড়িয়ে খাবি সেই কাজ কি করবো?
1: না,
0: গাছের কিন্তু অনেক দাম,
2: তাই
0: না? ঘেরা দেওয়া লাগবে। তো ভালোই হয়েছে, তো চলো যাই। এবার কিন্তু আমরা যে ভাতে মাছে কি মাছে
1: বাঙালি,
0: মাছে ভাতে বাঙালি, মাছ দেখো, এই যে আমাদের মৎস্য কর্মকর্তারা আছে, মৎস্য যারা প্রাণী সম্পদ মন্ত্রণালয় যারা আছে, তারা কত রকম মাছ কত বাড়ানো যায় সেই চেষ্টা করতে। তো চলো আমরা আজকে কিন্তু একটা এই বিষয়গুলো নিয়ে আমরা শুনি। উত্তম মৎস্য চাষ অনুশীলন, এই বিষয়ে বলছেন ডক্টর মোহাম্মদ হাফিজুর রহমান, সহকারী পরিচালক মৎস্য অধিদপ্তর ঢাকা। আর তার সাথে কথা বলেছে তানিয়া সুলতানা। চলো শোনা যাক।
4: প্রিয় কৃষিজীবী ভাই বোনেরা, আপনাদের সবাইকে স্বাগত আমাদের আজকের আসরে। আজ আমরা কথা বলব উত্তম মৎস্য চাষ অনুশীলন সম্পর্কে। আর এই বিষয়টি নিয়ে কথা বলার জন্য আজ আমাদের আসরে উপস্থিত আছেন ডক্টর মোহাম্মদ হাফিজুর রহমান, সহকারী পরিচালক মৎস্য অধিদপ্তর ঢাকা। আপনাকে স্বাগত আমাদের আজকের আসরে।
5: ধন্যবাদ।
4: শুরুতেই আপনার কাছে জানতে চাইব, উত্তম মৎস্য চাষ অনুশীলন বলতে আসলে আমরা কি বুঝি?
5: মাছ ও চিংড়ির চাষ পর্যায়ে মান নিয়ন্ত্রণের জন্য আন্তর্জাতিকভাবে স্বীকৃত কৌশল হচ্ছে উত্তম মৎস্য চাষ অনুশীলন। অর্থাৎ মাছ ও চিংড়ি চাষের শুরু থেকে শেষ পর্যন্ত প্রতিটি ক্ষেত্রে অনুসরণীয় নিয়মাবলীকেই উত্তম মৎস্য চাষ অনুশীলন বলা হয়ে থাকে। সামগ্রিকভাবে খামার ব্যবস্থাপনা, পোনার মান, খাদ্য ও পানির গুণাগুণ ব্যবস্থাপনা, মাছ ও চিংড়ির আহরণ ও আহরণোত্তর পরিচর্যা, পরিবহন, পরিষ্কার পরিচ্ছন্নতা, সবকিছুই থাকবে উত্তম মৎস্য চাষ অনুশীলনের অন্তর্ভুক্ত।
4: এ পর্যায়ে জানতে চাইব উত্তম মৎস্য চাষ অনুশীলনের উদ্দেশ্য সমূহ সম্পর্কে।
5: উত্তম মৎস্য চাষ অনুশীলনের যে উদ্দেশ্যগুলো মূলত সামনে আমরা দেখতে পাই সেগুলো হচ্ছে মাছ ও চিংড়ির গুণগত মান নিশ্চিত করা, দেশীয় আন্তর্জাতিক বাজারে ভোক্তা সাধারণের জন্য দূষণমুক্ত ও নিরাপদ মাছ ও চিংড়ি সরবরাহ।

0: ও করা, মানবদেহে রোগ সৃষ্টি করতে পারে এমন রোগ জীবাণু দ্বারা মাছ ও চিংড়ি যাতে সংক্রমিত না হয় তার ব্যবস্থা গ্রহণ করা, ক্ষতিকর অ্যান্টিবায়োটিক দ্বারা যেন মাছ অথবা চিংড়ি দূষিত না হয় সেদিকে লক্ষ্য রাখা, চাষের শুরু থেকে আহরণ ও আহরণোত্তর পরিচর্যা পর্যন্ত প্রতিটি ধাপে এমন কোন পদক্ষেপ গ্রহণ না করা যাতে উৎপাদিত মাছ বা চিংড়ি মানব স্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ হতে পারে।
1: বাহ, চমৎকার। এ পর্যায়ে আপনার কাছে জানতে চাইব, পুকুরে কিংবা ঘেরে নিরাপদ মাছ চিংড়ি উৎপাদন বিঘ্নিত হবার কিছু কারণ রয়েছে, এই কারণগুলো আসলে কি?
0: পুকুর বা ঘেরে নিরাপদ মাছ উৎপাদন বিঘ্নিত হবার জন্য বিভিন্ন নিয়ামক কিন্তু ভূমিকা রাখতে পারে, সে বিষয়ে আমাদের সতর্ক থাকতে হবে। যেমন খামারে বা ঘেরে রোগাক্রান্ত পোনা বা চিংড়ির পিএল যেন মজুদ না হয়, রোগ জীবাণু সংক্রমণ করতে পারে এমন কোন উপাদান যেমন গোবর, হাঁস মুরগির বিষ্ঠা, মানুষের মলমূত্র ইত্যাদি যেন খামারে প্রবেশ না করে, এগুলো কিন্তু আমাদের মাছের নিরাপদতা বিঘ্নিত করতে পারে। পুকুর বা ঘেরে জীবাণুবাহী অবাঞ্ছিত বিভিন্ন প্রাণী যদি প্রবেশ করে, ঘেরে বা খামারে ব্যবহৃত চিংড়ি অথবা মৎস্যখাদ্য উপকরণে যদি ক্ষতিকর পদার্থের উপস্থিতি থাকে, আবার অনেক সময় ভারী ধাতুর যদি উপস্থিতি সেখানে লক্ষ্য করা যায়, পুকুর বা ঘেরে সংক্রমণ রোগে আক্রান্ত কোন শ্রমিক দিয়ে যদি কাজ করানো হয়, আবার চিংড়িতে যদি অপদ্রব্য পোষ করা হয়, এই প্রভৃতি কারণেই কিন্তু নিরাপদ মাছ উৎপাদন বিঘ্নিত হতে পারে।
1: আমরা জানি যে মাছের ভালো উৎপাদনের জন্য মাছের আসলে খাদ্যের ব্যাপারে একটু সতর্ক থাকতে হয়, সেক্ষেত্রে প্রশ্ন এসেই যায় মাছের খাদ্য সম্পর্কিত যত্ন এবং সতর্কতার গুড প্র্যাকটিস কেমন হওয়া উচিত?
0: আসলে মাছ অথবা চিংড়ি উৎপাদন যদি কাঙ্ক্ষিত পর্যায়ে আমরা নিতে চাই, এখানে উত্তম সুষম খাদ্য ব্যবহারের কোন বিকল্প নেই। সেক্ষেত্রে আমরা কোন ধরনের খাদ্য ব্যবহার করব, এক্ষেত্রে গুড প্র্যাকটিসটাই কি? কেবল নির্ভরযোগ্য উৎস হতে পুষ্টি সমৃদ্ধ খাদ্য সংগ্রহ করে ব্যবহার করতে হবে। খাদ্যের মান ও নিরাপত্তা বজায় রাখার স্বার্থে মেয়াদকালীন মজুতকৃত খাবার ব্যবহার করতে হবে। খাদ্যে ব্যবহৃত উপকরণের গুণগত মান সম্পর্কে নিশ্চিত হতে হবে এবং তাতে ক্ষতিকর অ্যান্টিবায়োটিক বা রাসায়নিক পদার্থ নাই এই মর্মে নিশ্চিত হতে হবে। মাছ বা চিংড়ি বৃদ্ধির জন্য হরমোন জাতীয় কোন উপাদান খাদ্যে ব্যবহার করা যাবে না। পুরনো, মেয়াদ উত্তীর্ণ, দুর্গন্ধ ও ছত্রাকযুক্ত নিম্নমানের খাবার ব্যবহার করা যাবে না। কাঁচা খাবার সরাসরি পুকুর বা ঘেরে ব্যবহার করা থেকে বিরত থাকতে হবে। গুদামে খাদ্য সংরক্ষণের সময় আমাদের ফাস্ট ইন ফাস্ট আউট এই পদ্ধতি অনুসরণ করতে হবে। পরিষ্কার, শুষ্ক ও ঠান্ডা পরিবেশে পাকা মেঝের প্ল্যাটফর্মের উপর খাদ্য সংরক্ষণ করতে হবে। কাজ শেষে অব্যবহৃত উপাদানসমূহ দ্রুত সরিয়ে ফেলতে হবে। খাদ্য গুদামে জীবাণুবাহী তেলাপোকা, সুঁচো, ইঁদুর, বেজি, পাখি ইত্যাদি প্রবেশ বন্ধ করতে হবে। খাদ্যে কেবলমাত্র অনুমোদিত ঔষধ ব্যবহার করতে হবে। আমিষ জাতীয় কাঁচা খাবার ভালোভাবে সিদ্ধ করে ব্যবহার করতে হবে।
1: সবশেষে আপনার কাছে জানতে চাইব, যখন পুকুর কিংবা ঘের থেকে আমরা মাছ আহরণ করব, তখন কি কি বিষয়ে আমাদের সতর্কতা অবলম্বন করতে হবে?
0: মাছ বা চিংড়ি আহরণের পূর্বে ক্ষতিকর জীবাণু ও ক্ষতিকারক রাসায়নিক আছে কিনা পরীক্ষা করতে হবে। আহরণের দুই দিন আগে থেকে খাবার দেওয়া বন্ধ রাখতে হবে। আহরণের জন্য প্রয়োজনীয় উপকরণ ও কর্মী প্রস্তুত রাখতে হবে। ভোরে অথবা ঠান্ডা আবহাওয়ায় আহরণ করতে হবে। মাছ ধরে ছায়াযুক্ত স্থানে ছড়িয়ে রাখতে হবে। পরিবহন ব্যবস্থা আগে থেকে ঠিক রাখতে হবে। মাছ বা চিংড়ি সংরক্ষণে সুপেয় পানি দিয়ে তৈরি বরফ ব্যবহার করতে হবে। সরাসরি হাত দিয়ে মাছ হ্যান্ডলিং না করে হ্যান্ড গ্লাভস ব্যবহার করতে হবে। আহরিত মাছ বা চিংড়ি বরফ ঠান্ডা পানি দিয়ে ভালোভাবে ধুয়ে নিতে হবে। আহরণের সাথে সাথে মাছ ও চিংড়িতে বরফ দিয়ে সংরক্ষণ ও দ্রুত পরিবহন করতে হবে। বরফ পরিবহনে ব্যবহৃত সরঞ্জামাদি জীবাণুমুক্ত রাখতে হবে। সংক্রমণজনিত রোগাক্রান্ত কর্মী মাছের হ্যান্ডেলিং এর কাজে যেন যুক্ত না থাকে সেদিকে খেয়াল রাখতে হবে।
1: আপনাকে অসংখ্য ধন্যবাদ, শতব্যস্ততার মাঝেও আমাদেরকে সময় দিয়েছেন। নিশ্চয়ই আপনাদের তথ্যগুলি আমাদের মৎস্যজীবী ভাই বোনদের উপকারে আসবে।

0: দাদু, দাদু কি হয়েছে তোমার, এমন করছো কেন দাদু? এত কাশি,
1: তোর বাবাকে খবর দে না, তোর কাকাকে খবর দে।
0: আচ্ছা তুমি একটু শান্ত হও দাদু, তুমি একটু শান্ত হও, আমি এক্ষুনি বাবাকে ফোন দিচ্ছি।

0: ডাক্তার রিপোর্ট দেখে কি বললেন?
1: বললেন আমরা না বুঝে পরিবেশ নষ্ট করছি, বাতাস বিষাক্ত হয়ে পড়ছে, বায়ু দূষণ হচ্ছে প্রচুর, ইটভাটা, যানবাহনের কালো ধোঁয়া, নির্মাণ কাজ, কলকারখানার ধোঁয়ায় চারপাশ বিষাক্ত গ্যাসের বলয়ে আমরা বাস করছি। শিশু আর বৃদ্ধ মানুষেরা দিন দিন নানা রোগে আক্রান্ত হচ্ছে, মৃত্যু পর্যন্ত হচ্ছে।
0: খুবই বিপদ, তাহলে কি করা যায়?
1: এই যে কাকাও ছাদে চলে এসেছেন।
2: এই যে রোহান, তোমাকে বহুদিন পর দেখলাম।
1: জি, পরীক্ষা চলছিল।
2: তোমাদের কথা শুনছিলাম। আসলে মিনির বুদ্ধিতে ওর দাদু খুব বড় বিপদ থেকে বেঁচে গেলেন। আসলে বায়ু দূষণ নানা কারণে বৃদ্ধি পাচ্ছে, প্রত্যেকটি উৎস থেকে বিপুল পরিমাণ বিষাক্ত ক্ষতিকর গ্যাস, ভারী ধাতব কণা ও ধুলাবালি বাতাসে মিশে মানুষ ও পরিবেশের উপর বিরূপ প্রভাব ফেলছে। অ্যাজমা, হাঁপানি, অ্যালার্জি সমস্যা, নিউমোনিয়া ও শ্বাসতন্ত্রের সংক্রমণ বাড়িয়ে দিচ্ছে।
1: তো এখন কি করা যায় তাহলে?
2: কি আর করা, নিয়মিত রাস্তা পরিষ্কার করা দরকার, পানি ছিটানো দরকার, বায়ু দূষণ রোধে বিশেষজ্ঞ টিম গঠন করে নিয়মিত কার্যক্রম পরিচালিত হলে ধীরে ধীরে এর উন্নতি হবে। আমরা সবাই সচেতন হলে বায়ু দূষণ হতে আমরা বাঁচব। অনেক কথা বলে ফেলেছি, নিচে চলো, তোমাদের নাস্তা রেডি।
1: আচ্ছা আচ্ছা, একটা কাজ করা যায়। হ্যাঁ, আমাদের এলাকায় এখন থেকে কালো ধোঁয়া ছড়ানো কোনো যানবাহন চলাচল করলে আমরা চালককে বোঝাবো। ডাস্টবিনে বর্জ্য পড়ানো, প্লাস্টিক পড়ানো, ব্যাটারি পড়ানো, এ সমস্ত করা যাবে না, সবাইকে সচেতন করব। ও আর হ্যাঁ, যার যার বাড়ির সামনের রাস্তায় নিজস্ব উদ্যোগে পানি ছিটানো যেতে পারে, কি বলেন?
2: খুবই ভালো উদ্যোগ, তাহলে এসো আমরা সবাই মিলে অঙ্গীকার করি,
0: আমরা বায়ু দূষণ হতে দেব না।
2: আমাদের পৃথিবী আমাদেরই রক্ষা করতে হবে।

0: তো শুনলে তো,
1: এই যে বায়ু দূষণ, বায়ু দূষণ আর বায়ু দূষণ, মানুষের যে কি কষ্ট হচ্ছে,
2: ওই যে গোড়ায় গাছ,
1: ঠিক ঠিক
2: ওই যে তোমার কি মনে আছে যে মাছ ধরা যে মানা সমুদ্র এলাকায় যে মাছ
1: এই বিষয়টা একটু ভালো করে বুঝা কত কয়দিন আছে,
2: গত 15 এপ্রিল থেকে এই যে মনে করো সামনে যে 11 জুন আছে না, এই মনে করো পর্যন্ত 58 দিন মনে করো যে মাছ ধরা মানা আছে। এর যদি ব্যত্যয় কেউ করে তাহলে কিন্তু আইনের আওতায় কিন্তু নিয়ে এসে শাস্তি দিতে পারবে। এই সময় মনে করো যে মানে অনেকের মনে মনে মনে করো প্রশ্ন জাগতে পারে যে হলো তাহলে যারা মৎস্যজীবী মানে চলবে কেমনে, এর সরকার কিন্তু অনেকভাবে সহায়তা করতেছে, কিন্তু তাদের মেলা সুযোগ সুবিধা দিচ্ছে, খাওয়ার ব্যবস্থা কিন্তু টাকা পয়সা দিচ্ছে, সেই জন্য মাছ কিন্তু ধরা যাবে না, করলে কিন্তু খবর আছে।
1: এটা এটা এটা আমাদের সবারই মানে চলতে হবে, যারা সমুদ্র উপকূলে যারা বসবাস করেন, যারা যাইলে এবং যারা আপনার সমুদ্রে মাছ মারেন, তাদের এই ব্যাপারে সতর্কতা রাখা এবং থাকা খুব জরুরি। এবং আমরা চাই যে সমুদ্রে যাতে প্রচুর মাছ হয়, তাতে আমরা আমাদের অর্থনৈতিকভাবে আমরা আগামী
2: আমরাও বড় বড় মাছও খাবো, তাই না?
1: তুমি জানি কি বলতেছিলে যে কৃষক কার্ড নিয়ে একটু কথা বলতেছিলে, এটা কোথেকে নিছো?
3: অনেকেই তো পাইতেছে, বাংলাদেশ তো কৃষি প্রধান দেশ, কৃষকদের কল্যাণের জন্যই তো কৃষি কার্ডটা চালু করছে সরকার। এই কার্ডের মধ্যে মাধ্যমেই আমরা বিভিন্ন রকম সেবা কৃষকের কাছে পৌঁছে দিতে পারি। এই সেবাগুলোর মধ্যে রয়েছে হলো ন্যায্য মূল্যের কৃষি উপকরণ, সরকারি ভর্তুকি, স্বল্প মূল্যে কৃষি যন্ত্রপাতি, ন্যায্য মূল্যে সেচ, সহজ শর্তে কৃষি ঋণ, কৃষি বীমা, ন্যায্য মূল্যে কৃষি পণ্য বিক্রয়, কৃষি প্রশিক্ষণ, ডিজিটাল প্ল্যাটফর্মে আবহাওয়া ও বাজারের তথ্য প্রাপ্তি সহ ফসলের রোগ বালাই দমনের পরামর্শ, সবকিছু পাওয়া যায়।
2: কৃষক না থাকলে কি দেশ বাঁচবে? মনে করো আমরা না খায় থাকা লাগবে, আমরা মনে করো যে কৃষক আছে মানে সবাই খায়া থাকবে।
1: এই তো আমরা আমরা তো শুনলাম তাই না যে কৃষক কার্ড একটা অত্যন্ত জরুরি বিষয়, তারপর মাছ ধরার সমুদ্রে নিষেধ। আর আরেকটা বিষয় আমরা যেটা করি যে ছোট মেয়ে আছে না, এই ছোট মেয়ে মেয়ে হয়েছে খুব ভালো কাজ করে, তো তুমি কি করতে চাইছো?
4: শোনো, ছোট মেয়ে তো আলা বলা, সে
2: যতই আলা বলা হোক খালি তো একটা মানুষের দোষ থাকে না, গুণও থাকে। ছোট মেয়েরও মেলা মেলা কিন্তু গুণ আছে, আমরা কিন্তু খালি ওর দোষটাই ধরি, গুণটা কিন্তু গুণটাকেও সামনে নিয়ে আসলে মানুষ তখন দোষ কম করবে।
4: গুণ নাকি ওই যে আমাকে ওই যে বকুলির ওই ছাগলটা ছুটে গেছিল কুরবানির ছাগলটা, ওই ছোট মেয়ে ছাগলটা দুই
2: তাহলে গুণ,
1: এই জন্যই বকুলি তার এত প্রশংসা, ভালো ভালো প্রশংসা করে করে মানুষটা ভালো যদি হয়। কিন্তু ওই যে তোমার বিদ্যুতের
4: অপচয়,
1: এটা করা যাবে না যে আমার টাকা আছে বলে আমি করব, তা তো না। তো যাই হোক, আমরা আমাদের
2: খালি বিদ্যুৎ কে পানিরও খরচ বেশি করা যাবে না, কোনো কিছু
1: ঠিক আছে, আমরা আমাদের জাতীয় সম্পদকে রক্ষা করব, এবং সেই সিদ্ধান্ত যাতে আমরা আমাদেরটাই নেই সেই কথা মনে করে আমরা চলো আজকের মতো উঠা যাক। যাওয়ার আগে জানাই দিই, কৃষি বিষয়ক কার্যক্রম বাংলাদেশ বেতারের জাতীয় অনুষ্ঠান দেশ আমার মাটি, আমার তত্ত্বাবধানে ছিলেন খালেদা পারভিন আর প্রযোজনা করেছেন হরবিলাস রায়। চলো উঠা যাক,
2: আচ্ছা চলো।

0: এখন সময় সন্ধে 7:30। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার থেকে। প্রিয় শ্রোতা, স্বাগত জানাচ্ছি আজকের চতুর্থ পালায়।
1: এ পালার অনুষ্ঠান উপস্থাপনায় রয়েছি আমরা কজন: শাহিন সুলতানা, আমিনুল ইসলাম মঞ্জু, জান্নাতুল ফেরদৌসী লিজা, সৈয়দা সাজিদা খানুম এবং জিনাত আক্তার।
0: আমাদের সাথে প্রকৌশল দায়িত্বে রয়েছেন
1: মেজবা চৌধুরী, সৈয়দ মোহাম্মদ সোহাইল আনোয়ার, মোহাম্মদ সিরাজুল আলম, শামীম আহমেদ এবং এস এম আল জুবায়েদ।
0: অধিবেশন তত্ত্বাবধানে রয়েছেন
1: উম্মে হাবিবা হিমি।
2: বাংলাদেশ বেতার অনুষ্ঠান একযোগে প্রচারিত হচ্ছে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, রংপুর, খুলনা, সিলেট, ঠাকুরগাঁও, বরিশাল, কুমিল্লা, গোপালগঞ্জ, ময়মনসিংহ, রাঙ্গামাটি ও বান্দরবান কেন্দ্র থেকে। শুরু হচ্ছে সৈনিক ভাইদের জন্য অনুষ্ঠান দূর।

0: আসসালামু আলাইকুম সেনানৌ ও বিমান বাহিনীর বীর সেনানী ভাই ও বোনেরা, মধুমাস জ্যৈষ্ঠে শুরুবিতে সন্ধ্যার শুভেচ্ছা আপনাদের সবার জন্য। আমন্ত্রণ জানাচ্ছি দুর্বারের আজকের আয়োজনে।
1: দুর্বারে আজ আপনাদের জন্য রয়েছে মেঠো সুর, পল্লী গানের অনুষ্ঠান। প্রথম গানের শিল্পী ফেরদৌসী রহমান, গীতিকার ও সুরকার কবি জসিম উদ্দিন।

দুর্বারে শুনছেন পল্লীগানের অনুষ্ঠান মেঠো সুর। এবারে শুনবেন রথীন্দ্রনাথ রায়ের কণ্ঠে ওমর সোনার কন্যারে ওমর গুণের কন্যারে, গীতিকার ও সুরকার হরলাল রায়।

সৈনিক ভাই বোনেরা, আপনারা শুনছেন পল্লী গানের অনুষ্ঠান মিঠু সুর। এবারে গানটিতে কণ্ঠ দিয়েছেন দিলরুবা খান, কথা লিখেছেন নজরুল ইসলাম বাবু, সুর করেছেন মোহাম্মদ শাহনেওয়াজ।

সৈনিক ভাই বোনেরা, দুর্বারে আজ আপনারা শুনছেন পল্লীগানের আয়োজন মেঠো সুর। এবারে উকিল মুন্সির কথায় এবং সুরে গেছেন বারী সিদ্দিকী।

সৈনিক ভাই ও বোনেরা, আপনারা দূরবারে শুনছেন পল্লী গানের অনুষ্ঠান মিঠু সুর। এবারে শিল্পী নাসরিন আক্তার বিউটি। গান লিখেছেন মোহাম্মদ আব্দুল মজিদ আর সুর দিয়েছেন এস এম আব্দুল আওয়াল।

সৈনিক ভাই বোনেরা, আপনারা শুনছেন দুর্বার অনুষ্ঠানে পল্লী গানের অনুষ্ঠান মেঠো সুর। এবারে আদিত্যবানের কণ্ঠে শুনবেন নিজের সুরে ও নিজের কথায় এই গানটি, আমি বড় একা বন্ধু, আমি বড় একা।

0: এই গানটির সাথে শেষ হল পল্লী গানের অনুষ্ঠান মেঠুর সুর।
1: সেনা নৌ ও বিমান বাহিনীর বীর সেনানী ভাই ও বোনেরা, আপনারা যে যেখানে আছেন সবাই সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, এই শুভকামনায় দুর্বার অনুষ্ঠান থেকে আজকের মতো বিদায় নিচ্ছি।
0: দুর্বার অনুষ্ঠানটির তত্ত্বাবধানে ছিলেন কানিস কুলসুম এবং প্রযোজনা করলেন মোহাম্মদ মনিরুজ্জামান।
1: আল্লাহ হাফেজ।
2: এতক্ষণ সৈনিক ভাইদের জন্য অনুষ্ঠান দুর্বার ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, রংপুর, খুলনা, সিলেট, ঠাকুরগাঁও, বরিশাল, কুমিল্লা, গোপালগঞ্জ, ময়মনসিংহ, রাঙ্গামাটি ও বান্দরবান কেন্দ্র থেকে একযোগে প্রচারিত হলো।

আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার খেলাধুলার খবর পড়ছি ইমতিয়াজ মাশরাফি। লাহোর গাদ্দাফি স্টেডিয়ামে তৃতীয় শেষ একদিনের আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচে স্বাগতিক পাকিস্তানের বিরুদ্ধে অস্ট্রেলিয়া এখন ব্যাট করছে। শেষ খবর পাওয়া পর্যন্ত তারা 30 ওভারে 6 উইকেটে 126 রান করেছে। 3 ম্যাচের সিরিজ এখন 1-1 সমতা বিরাজ করছে। এদিকে এডিনবরায় ত্রিদেশীয় নারী টি টোয়েন্টি ক্রিকেটে বাংলাদেশ এবং নেদারল্যান্ডসের মধ্যকার ষষ্ঠ ও শেষ ম্যাচটি বৃষ্টির কারণে এখনও শুরু হয়নি। মালদ্বীপে চারজাতি ডায়মন্ড জুবিলি ফুটবল টুর্নামেন্টে আজ বাংলাদেশ অলিম্পিক ফুটবল দল আফগানিস্তানের মুখোমুখি হবে। মালদ্বীপের রাজধানী মালের জাতীয় স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত 10টায় খেলা শুরু হবে। এর আগে টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে বাংলাদেশ পাকিস্তানের সঙ্গে গোলশূন্য ড্র করে। বাংলাদেশ আগামী রোববার একই ভেন্যুতে স্বাগতিক মালদ্বীপের বিপক্ষে তাদের গ্রুপ পর্বের শেষ ম্যাচ খেলবে। আগামী শনিবার সাফ নারীর ফুটবল চ্যাম্পিয়নশিপের ফাইনালে বর্তমান চ্যাম্পিয়ন বাংলাদেশ স্বাগতিক ভারতের মুখোমুখি হবে। গোয়ায় জওহরলাল নেহরু স্টেডিয়ামে বাংলাদেশ সময় সন্ধে 7:30 শিরোপা নির্ধারণী ম্যাচটি অনুষ্ঠিত হবে। উল্লেখ্য, প্রতিযোগিতার প্রথম সেমিফাইনালে বাংলাদেশ 2-1 গোলে নেপালকে এবং দ্বিতীয় সেমিফাইনালে ভারত 1-0 গোলে ভুটানকে পরাজিত করে ফাইনালে উন্নীত হয়। জাপানের কাকা মিগাহারায় অনুষ্ঠিত অনূর্ধ্ব 18 নারী হকি এশিয়া কাপের পঞ্চম স্থান নির্ধারণী ম্যাচে আজ বাংলাদেশ অনূর্ধ্ব 18 নারী জাতীয় ফিল্ড হকি দল মালয়েশিয়ার কাছে 4-0 গোলে পরাজিত হয়েছে। এই পরাজয়ের ফলে টুর্নামেন্টে বাংলাদেশ ষষ্ঠ স্থান লাভ করে। গাজীপুরের কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে বন্দীদের অংশগ্রহণে একটি প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। টুর্নামেন্টে বিভিন্ন ওয়ার্ডের বিচারাধীন সাজাপ্রাপ্ত বন্দী এবং 4 বিদেশি নাগরিক অংশ নেন। খেলাকে ঘিরে কারাগারে উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়। ফিফা বিশ্বকাপ ফুটবল 2026 শুরু হতে আর মাত্র 7 দিন বাকি। আগামী 12 জুন থেকে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে যৌথভাবে শুরু হবে ফুটবল বিশ্বের মর্যাদাপূর্ণ এই আসর। 12 জুন মেক্সিকো সিটি স্টেডিয়ামে উদ্বোধনী ম্যাচে দক্ষিণ আফ্রিকা ও স্বাগতিক মেক্সিকোর ম্যাচ দিয়ে বিশ্বকাপের খেলা মাঠে গড়াবে। এবারই প্রথমবারের মতো ফিফা বিশ্বকাপে 12 গ্রুপে 48 দল অংশ নিচ্ছে। এদিকে ইতোমধ্যে চূড়ান্ত দলের নাম ঘোষণা করেছে অংশগ্রহণকারী দেশগুলো। বাংলাদেশের বিপক্ষে 3 ম্যাচের একদিনের আন্তর্জাতিক এবং সমান সংখ্যক টি টোয়েন্টি সিরিজে অংশ নিতে অস্ট্রেলিয়া ক্রিকেট দল আগামীকাল বাংলাদেশ সফরে আসবে। বাংলাদেশ এবং অস্ট্রেলিয়ার মধ্যে 9 জুন প্রথম একদিনের আন্তর্জাতিক ম্যাচটি মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। একই ভেন্যুতে 11 জুন দুদলের মধ্যে দ্বিতীয় একদিনের এবং 14 জুন তৃতীয় ও শেষ একদিনের আন্তর্জাতিক ম্যাচটি অনুষ্ঠিত হবে। 3টি ম্যাচই সকাল 9টায় শুরু হওয়ার কথা রয়েছে। এদিকে অস্ট্রেলিয়ার বিপক্ষে 2 ম্যাচের একদিনের আন্তর্জাতিক সিরিজের জন্য মেহেদী হাসান মিরাজের নেতৃত্বে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি ইতোমধ্যে 15 সদস্যের জাতীয় দলের নাম ঘোষণা করেছে। 17 জুন চট্টগ্রামে বাংলাদেশ এবং অস্ট্রেলিয়ার মধ্যে 3 ম্যাচ টি টোয়েন্টি সিরিজের প্রথমটি অনুষ্ঠিত হবে। ভারতের বিপক্ষে একমাত্র টেস্ট এবং 3 ম্যাচের একদিনের আন্তর্জাতিক সিরিজে অংশ নিতে আফগানিস্তান ক্রিকেট দল এখন ভারত সফর করছে। আগামী শনিবার চণ্ডীগড়ে বাংলাদেশ সময় সকাল 10টায় স্বাগতিক ভারত ও আফগানিস্তানের মধ্যে একমাত্র টেস্ট ম্যাচ শুরু হবে। তবে এই টেস্টে খেলছেন না আফগানিস্তানের তারকা স্পিনার রশিদ খান। তবে আফগান নির্বাচকরা এই অভিজ্ঞ স্পিনারকে 3 ম্যাচের ওয়ানডে সিরিজে অন্তর্ভুক্ত করেছেন। টেস্ট ও 3 ম্যাচের ওয়ানডে দলের নেতৃত্বে থাকবেন হাসমাতুল্লাহ শাহিদি। আগামী 13 জুন ধর্মশালায় ভারত ও আফগানিস্তানের মধ্যে প্রথম একদিনের, 17 জুন লখনৌতে দ্বিতীয় এবং 20 জুন চেন্নাইয়ে তৃতীয় ও শেষ একদিনের আন্তর্জাতিক ম্যাচ অনুষ্ঠিত হবে। আগামী 12 জুন ইংল্যান্ডে আইসিসি নারী টি টোয়েন্টি বিশ্বকাপ ক্রিকেট শুরু হবে। প্রায় মাসব্যাপী এই টুর্নামেন্টে 2 গ্রুপে 12 দেশ অংশ নেবে। বিশ্বকাপে গ্রুপ এ তে বাংলাদেশ, নেদারল্যান্ডস, অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা, ভারত ও পাকিস্তান অংশ নেবে। বি গ্রুপে ওয়েস্ট ইন্ডিজ, ইংল্যান্ড, নিউজিল্যান্ড, শ্রীলঙ্কা, আয়ারল্যান্ড এবং স্কটল্যান্ড একে অপরের মোকাবেলা করবে। উদ্বোধনী ম্যাচে স্বাগতিক ইংল্যান্ড শ্রীলঙ্কা নারী দলের মোকাবেলা করবে। 14 জুন বাংলাদেশ তাদের প্রথম ম্যাচে নেদারল্যান্ডসের বিরুদ্ধে খেলবে। বিশ্বকাপে অংশ নিতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি ইতোমধ্যে নিগার সুলতানা জ্যোতির নেতৃত্বে 15 সদস্যের দল ঘোষণা করেছে।
এদিকে নারী টি-20 বিশ্বকাপের আগে বাংলাদেশ দল দুটি প্রস্তুতিমূলক ম্যাচ খেলবে, 6 জুন নিউজিল্যান্ডের বিপক্ষে এবং 9 জুন আয়ারল্যান্ডের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ দল, দুটি ম্যাচই লেস্টারশায়ারে অনুষ্ঠিত হবে। খেলাধুলার খবর শেষ হল, আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে রাত 8:30।

0: বাংলাদেশ বেতার সুখী সংসার পরিবেশনায় জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল।
1: বন্ধুরা, ঋতুবৈচিত্র্যের দেশ আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশ। ঋতু পরিক্রমায় এখন চলছে গ্রীষ্মকাল। গ্রীষ্মকাল মানেই রোদের রাজত্ব, রঙিন ফলের বাহার আর একটুখানি অলস দুপুরের গল্প। এই ঋতুতে প্রকৃতি যেন আগুনের রঙে নিজেকে সাজায়। পাকা আম, লিচু, কাঁঠালের ঘ্রাণে চারপাশ মমা করে, কিন্তু সেই সঙ্গে আসে প্রচণ্ড দাবদাহ, ঘাম আর তৃষ্ণার তীব্রতা। তবে গ্রীষ্ম আমাদের শুধু কষ্টই দেয় না, সে শেখায় ধৈর্য ধরতে, রোদ পেরিয়ে বৃষ্টির অপেক্ষায় থাকতে। আর আমাদের জীবনের মতোই কঠিন সময়ের পরেই তো আসে শান্তির ছোঁয়া। আপনাদের সকলের সুস্থ, সুন্দর, নিরাপদ জীবনের প্রত্যাশায় শুরু করছি আমাদের আজকের সুখী সংসারের ইসলামী দৃষ্টিতে পারিবারিক শান্তি অনুষ্ঠানটি। প্রিয় শ্রোতা, ইসলামী দৃষ্টিতে কিশোর বয়সে সন্তানের প্রতি পিতামাতার মূল দায়িত্ব হল তাদের ইমান ও নৈতিক ভিত্তি গড়ে তোলা। এ সময় নামাজ শেখানো, সত্যবাদিতা, পরিশ্রম, লজ্জাশীলতা ও আল্লাহ ভীতির মতো গুণাবলী গড়ে তোলার জন্য দিক নির্দেশনা দেওয়া জরুরি। পাশাপাশি সঠিক বন্ধু নির্বাচন, পর্দার গুরুত্ব ও শালীনতা শিক্ষা দেওয়াও দরকার। এই বয়সে সঠিক দীক্ষা পেলে সন্তান দিনদার ও চরিত্রবান মানুষ হিসেবে গড়ে উঠবে। এবারে ইসলামের দৃষ্টিতে কিশোর বয়সে সন্তানের প্রতি পিতামাতার দায়িত্ববোধ ও নৈতিক শিক্ষা, এ বিষয়ে শুনবেন একটি আলোচনা। সঞ্চালনায় ডক্টর মোহাম্মদ শফিকুল ইসলাম।
2: বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সুখী সংসার এই অনুষ্ঠানের মাধ্যমে মানুষের দৈনন্দিন জীবনের গুরুত্বপূর্ণ দিকগুলি এবং তার সমস্যাগুলো তুলে ধরা হয়। আজকেও একই পর্যায়ে আলোচনায় আসছে একটি বিষয়, সেটি হল ইসলামের দৃষ্টিতে কিশোর বয়সে সন্তানের প্রতি পিতামাতার দায়িত্ব ও কর্তব্য। আমরা জানি যে মা বাবাদের একটি বড় দায়িত্ব সন্তান পালন করা। সন্তান যখন 10-19 বছরের মধ্যে থাকে তখন এটি হয়ে ওঠে একটি কঠিন সময়। জীবনের এই সময়টিকে বলা হয় টিন এজ। এ সময়ে বয়ঃসন্ধিকাল আসতে পারে। মা বাবাদের উচিত সন্তানের জন্য ঘরগুলিকে একটি শান্ত এবং নিরাপদ জায়গা করে তোলা। আমাদের স্টুডিওতে আজকে উপস্থিত হয়েছেন দুজন প্রাজ্ঞ ভিজ্ঞ আলোচক। আমি প্রথমে আপনাদের মাঝে তাদের পরিচয় তুলে ধরছি। আমার পাশে আছেন হযরত মাওলানা আবুল হাসান সাহেব।
3: আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
2: আমার বাম পাশে আছেন হযরত মাওলানা আব্দুর রহিম সিরাজী সাহেব।
4: আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
2: আমি প্রথমেই হযরত মাওলানা আবুল হাসান সাহেবের কাছে জানতে চাইব, ইসলামের দৃষ্টিতে কিশোর বয়সের গুরুত্বটা কি?
3: ধন্যবাদ। আলহামদুলিল্লাহ, চমৎকার সময় উপযোগী গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা করার জন্য। আসলে আজকের কিশোর আগামী দিনের ভবিষ্যৎ। সেজন্য এই কিশোরদেরকে যখন আমরা সঠিকভাবে লালন পালন করতে পারব, তখনই আমাদের ভবিষ্যৎটা সুন্দর হবে। কারণ প্রতিটি শিশু ভবিষ্যতের কর্ণধার। কাজেই সমাজ একটা কিশোরকে ডেভেলপ করা, একটা সমাজকে ডেভেলপ করা, ভবিষ্যৎকে ডেভেলপ করা, সেজন্য আমাদের সকলকে সেই বিষয়ে সবচেয়ে বেশি গুরুত্ব সহকারে সচেতনতার সাথে পথ চলতে হবে। ইসলাম সূচনার সময় থেকে, প্রতিটি মানুষের জীবনের শুরু লগ্ন থেকে

0: সুন্দর একটি আদর্শবান জীবন ঘটানো যায়, সে বিষয়গুলোকে গুরুত্ব সহকারে কোরআন এবং হাদিসের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বর্ণনা করে দিয়েছেন। যে বিষয়টি নবী আলাইহিসসালাম স্পষ্ট ভাষায় বলেছেন, মা মিন মাউলিদিন ইউলাদু আলাল ফিতরাহ ফাআবাওয়াহু ইউহাফিদানি আও ইউনাসসিরানিহি আও ইউমাজ্জিসানিহি। প্রতিটি শিশু যখন জন্মগ্রহণ করে তখন সে ফিতরাতুল ইসলাম অর্থাৎ ইসলাম গ্রহণ করতে পারে এমন একটি আত্মা শক্তি নিয়ে জন্মগ্রহণ করে। পরবর্তীতে তার বাবা মা এবং পরিবার সমাজের সংস্পর্শে গিয়ে সে তার দিক পরিবর্তন করে। সেজন্য আমাদের সকলকে এই কিশোরদের জীবন গঠন করতে হলে, সঠিকভাবে পরিচালিত করতে হলে অবশ্যই আমাদের ইসলাম যে দিক নির্দেশনা দিয়েছেন আমাদের সেভাবে আমাদের জীবনটাকে চালিয়ে নিতে হবে। সেজন্য আমরা যখনই কোরআনে কারিমের দিকে তাকাই, কোরআনে কারিম আমাদের শিখিয়ে দেন যে ছোট সময় থেকে প্রতিটি বাচ্চাকে মিথ্যা বলা থেকে বিরত থাকা শিখাতে হবে, অনর্থক কথা বলা থেকে বিরত কিভাবে থাকতে হয় সেটা শিখাতে হবে, সঠিক সময় নামাজ কিভাবে পড়তে হয়, আল্লাহর হক হুকুকুল্লাহ সেটা কিভাবে আদায় করতে হবে সেটা শিখাতে হবে, মানুষ বান্দার হক যেমন মানুষের সাথে ভালো আচরণ করা, মানুষের হক নষ্ট না করা, মানুষের সাথে ভালো আচরণের মাধ্যমে নিজের জীবনকে সুন্দরভাবে ফুটিয়ে তোলা, এই প্রতিটি বিষয়ের ব্যাপারে সচেতন থাকতে হবে। একইভাবে পরস্পর কেমন বন্ধু যাচাই করতে হবে, কোন ধরনের বন্ধুর সাথে নিজের জীবনকে পরিচালিত করতে হবে, সে বন্ধুটা কিভাবে নির্ণয় করবে সেটাও আমাদেরকে ইসলাম শিখিয়ে দিয়েছেন। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন মুসলমানের জন্য লা ইউসাহিবুহু ইল্লা বিল মুমিন, কোন বান্দার জন্য কোন মুমিনের জন্য কখনোই বন্ধু হতে পারে না কোন মুমিন ব্যতীত। অর্থাৎ আজকাল যে আমাদের সমাজের বাচ্চাগুলো নষ্ট হয়ে যাচ্ছে তার উল্লেখযোগ্য একটি কারণ হচ্ছে তাদের অসৎ বন্ধুর সংস্পর্শে যাওয়া। সেজন্য রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে শিখিয়েছেন যে না, এই বয়সে এসে যেহেতু বাচ্চারা সাধারণত বন্ধুর সংস্পর্শে বেশি থাকে, সেজন্য আমাদের বাবা মা যিনারা আছেন সকলে সচেতন থাকতে হবে যে কি করে তার বন্ধুটা একজন ইমানদারের সাথে হয়, ভালো সংস্পর্শ পায়। একইভাবে আমাদের পরিবারের মধ্যে তাদেরকে আদর্শ শিখাতে হবে। নবী আলাইহিসসালাম বলেন যে কোন বাচ্চার জন্য সবচেয়ে বেশি বাবা মার কাছ থেকে রেখে যাওয়া এবং শিখিয়ে দেওয়ার সবচেয়ে বেশি উত্তম নেয়ামত এবং উত্তম সম্পদ হচ্ছে তাকে আদব শিখানো। সে আদবটা যদি আমরা সঠিক সময় গ্রহণ করতে পারি তাহলে ইনশাআল্লাহ আমাদের এই বয়সের শিশুগুলো ইনশাআল্লাহ ভবিষ্যতের জন্য সঠিক একজন কর্ণধার হিসাবে দাঁড়াবে এবং সেভাবে তারা পরিচালিত হবে ইনশাআল্লাহ। সেজন্য আমরা সকলে আমাদের শিশুদের প্রতি, আমাদের কিশোরদের প্রতি আমরা গুরুত্ব সহকারে নজর রাখব যে তারা যেন কোরআন এবং সুন্নাহ যেভাবে জীবনযাপন করতে বলেছেন ঠিক সেভাবে যেমন জীবনযাপন করে এবং সেভাবে যাতে পরিচালিত হয় আমরা সেদিকে লক্ষ্য রাখব ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে সঠিকভাবে পরিচালিত হওয়ার তৌফিক দান করুন।
1: আলহামদুলিল্লাহ, আমরা এতক্ষণ ঘটনা আবুল হাসান সাহেবের কাছ থেকে ইসলামের দৃষ্টিতে কিশোর বয়সের গুরুত্ব শুনতে পেলাম। আমরা ওনার আলোচনা থেকে অনেক কিছুই পাইলাম যে কিশোরদেরকে অবশ্যই সুশিক্ষা দিতে হবে, সৎসঙ্গের সংস্পর্শে আনতে হবে এবং হালাল খাওয়ানো এইসব কিছু পিতামাতার দায়িত্ব। কাজেই সন্তানকে ঘরে তোলার জন্য একটা বিরাট পরীক্ষা হইল পিতামাতা। আমি এখন হযরত মাওলানা আব্দুর রহিম সিরাজী সাহেবের কাছে আমি জানতে চাইব কিশোর বয়সে সন্তানের প্রতি পিতামাতার দায়িত্ব ও কর্তব্য কতটুকু।
2: ধন্যবাদ সম্মানিত শ্রোতা বন্ধুরা, কিশোর কিশোরীকে বা সন্তানকে সচ্চরিত্রবান ও সুনাগরিক করে গড়ে তোলার জন্য বাবা মায়ের অনেক দায়িত্ব রয়েছে। আমি মনে করি সর্বপ্রথম বাবা মায়ের আমল আখলাক, আচার আচরণ, লেনদেন ইত্যাদি ভালো ও সুন্দর হওয়া উচিত, কারণ শিশু কিশোর বয়সের সন্তানরা বাবা মা ও শিক্ষকের অনুসরণ করে থাকে। কথায় বলে, গাছ যেমন ফল তেমন, তেঁতুল গাছ থেকে ফজলি আমের আশা করা যায় না। ধরুন মা বাবা যদি নামাজি না হন তবে সন্তানকে নামাজের নির্দেশ কিভাবে দিবেন? সূরা সফের 2-3 আয়াতে ইরশাদ হচ্ছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বাসীগণ, লিমা তাকুলুনা মা লা তাফআলুন, তোমরা যা করো না তা কেন বলো? কাবুরা মাকতান ইনদাল্লাহি আন তাকুলু মা লা তাফআলুন, তোমরা যা করো না তোমাদের তা বলা আল্লাহ রাব্বুল আলামিন।

0: মুমিনের নিকট খুবই অসন্তোষজনক। আমাদের
1: তোমরা সৎকাজে প্রতিযোগিতার মাধ্যমে এগিয়ে যাও, সর্বদা আল্লাহকে ভয় করো এবং সত্য ও সঠিক কথা বলো। আল কোরআন এখন প্রচার করা হচ্ছে পবিত্র এশার আজান।
2: আল্লাহ

0: رب هذه الدعوة التامة والصلاة القائمة آت محمدا الوسيلة والفضيلة والدرجة الرفيعة وابعثه مقاما محمودا الذي وعدته وارزقنا شفاعته يوم القيامة انك لا تخلف الميعاد.
1: هي الله هي পরিপূর্ণ আহ্বান এবং এই নামাজের তুমিই প্রভু হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে দান করা সর্বোচ্চ স্থান সুমহান মর্যাদা বেশদের সর্বোচ্চ প্রশংসিত স্থানে তাকে অধিষ্ঠিত করো এবং কিয়ামতের দিনে আমাদেরকে তার শাফায়াত নসিব করো। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।
2: আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ওয়ালা তুফসিদু ফিল আরদি বাদা ইসলাহিহা আর শান্তি স্থাপনের পর পৃথিবীতে তোমরা বিপর্যয় সৃষ্টি করো না। সূরা আরাফ আয়াত 56।
3: কিশোর কিশোরী সন্তানরা যেহেতু অবুজ নয় তাই তারা যখন দেখবে আমার মা বাবা ঝগড়া করেন, টিভি ও মোবাইল নিয়ে পড়ে থাকেন, নামাজ রোজা ও কোরআন তেলাওয়াতে অভ্যস্ত নন, পর্দাপুশিদার বিধান মানেন না, এমত অবস্থায় সন্তানকে সদুপদেশ দিলে সন্তানের মধ্যে তেমন প্রভাব পড়ে না। তাই আমার সন্তান ভালো হোক এটা আমি চাইলে আগে আমাকে ভালো হতে হবে। এছাড়া আমাদের কিশোর কিশোরীদের ধর্মীয় ও নৈতিক শিক্ষা দিতে হবে এবং শিক্ষক হিসেবে তাদের জন্য আদর্শবান শিক্ষক নির্বাচন করতে হবে। সন্তান দুনিয়ায় আসার পর আল্লাহর একত্ববাদ ও বড়ত্বের ঘোষণা তথা আজান শোনাতে হবে, সুন্দর ইসলামী নাম রাখতে হবে, সন্তানকে সর্বপ্রথম শিক্ষা দিতে হবে লা ইলাহা ইল্লাল্লাহ, 7 বছর বয়স হলে নামাজ শিক্ষা ও নামাজের নির্দেশ দিতে হবে, 10 বছর বয়স হলে কিছুটা শাস্তি দিয়ে হলেও নামাজে অভ্যস্ত করতে হবে। কিশোর কিশোরী সন্তানের সাথে সুন্দর ও শালীন আচরণ করতে হবে বাবা মাকে। সন্তানকে হালাল খাদ্য পানীয় ও পোশাক আশাক দিয়ে লালন পালন করতে হবে, মোবাইলের অপব্যবহার থেকে দূরে রাখতে হবে, নবী রাসুল সাহাবি ও মহান ব্যক্তিদের জীবনী পড়াতে হবে, মাঝে মাঝে দিনী পরিবেশ ও উপদেশমূলক আলোচনায় পাঠাতে হবে, কিশোর কিশোরীদের জন্য সৎ সঙ্গী নির্বাচন করতে হবে এবং সন্তানের হেদায়েতের জন্য আল্লাহর কাছে বাবা মা অবশ্যই দোয়া করতে হবে। আমরা মনে করি এসব পদক্ষেপগুলো গ্রহণ করলে আমাদের সন্তানরা আমাদের কিশোর কিশোরীরা আশা করি সৎপথে পরিচালিত হবে, সচ্চরিত্রবান হবে, ভালো হবে, আল্লাহওয়ালা হবে। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন।
4: ধন্যবাদ হযরত মাওলানা আব্দুর রহিম সিরাজী সাহেবকে অত্যন্ত চমৎকার করে খোলামেলা ভাবে আমাদের সামনে পিতামাতার দায়িত্ব ও কর্তব্য তুলে ধরেছেন। আমরা জানি যে আজকের কিশোর কিশোরীরা আগামী দিনের নাগরিক, তাই তাদেরকে উপযুক্ত করে গড়ে তুলতে পারলে পরিবার, দেশ ও জাতি উন্নতির শীর্ষে উপনীত হতে পারবে এবং সেই পিতামাতা সন্তানের কারণে জান্নাতের মেহমান হতে পারবে। আল্লাহ পাক আমাদের সবাইকে কিশোর কিশোরীদের প্রতি দায়িত্ব ও কর্তব্য পালন করার তৌফিক দান করুন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।
5: বন্ধুরা, ডেঙ্গু জ্বর মশাবাহিত একটি ভাইরাস জনিত জ্বর যা এডিস মশার কামড়ে হয়ে থাকে। এর প্রধান লক্ষণ হল হঠাৎ জ্বর, মাথা ব্যথা, চোখের পেছনে ব্যথা, শরীর ব্যথা ও চামড়ায় র্যাশ। ডেঙ্গু প্রতিরোধের সবচেয়ে জরুরি হল সচেতনতা, জমে থাকা পানি অপসারণ, ফুলদানি, টব, ফ্রিজের নিচে ট্রে নিয়মিত পরিষ্কার রাখা এবং পুরো শরীর ঢেকে রাখে এমন পোশাক পরা। ডেঙ্গু জ্বর থেকে সুরক্ষিত থাকতে হলে এডিস মশার উৎপত্তিস্থল ধ্বংস করতে হবে, মশার কামড় থেকে নিজেকে রক্ষা করতে হবে। আর কেউ যদি ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়েই যান, সেক্ষেত্রে কোনো অবস্থাতেই আতঙ্কিত না হয়ে অতি সত্বর চিকিৎসকের পরামর্শ নিন। মনে রাখবেন, আমাদের সচেতনতাই পারে এ রোগ থেকে আমাদের মুক্তি দিতে। আপনাদের সকলে সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। আজকের অনুষ্ঠানটি গ্রন্থনা ও উপস্থাপনায় ছিলাম তানিয়া সুলতানা, সম্পাদনায় মোহাম্মদ নুরুল আমিন এবং অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন তোফাজ্জল হোসেন।
6: সুখী সংসার অনুষ্ঠানটি শেষ হল। পরিবেশনায় জনসংখ্যা, স্বাস্থ্য ও পুষ্টি।

0: আসসালামু আলাইকুম। রাত 8:30 বাংলাদেশ বেতার, খবর পড়ছি শফিকুল ইসলাম। শুরুতেই শিরোনাম। রাজধানীর পল্লবীতে শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায় ঘোষণা রবিবার। আদ্দিন হাসপাতাল কর্তৃপক্ষের অবহেলায় 6 নবজাতকের মৃত্যু, তদন্ত প্রতিবেদনে প্রমাণ। ঘটনায় জড়িতদের সর্বোচ্চ শাস্তি দেওয়া হবে বলে জানালেন স্বাস্থ্যমন্ত্রী। বন্ধ ও অলাভজনক কারখানায় বিনিয়োগ আকৃষ্ট করতে রোড শো করবে সরকার, বললেন প্রধানমন্ত্রী। তারেক রহমানের সঙ্গে ইউএনডিপির আবাসিক প্রতিনিধির বৈঠক, দেশের টেকসই অগ্রযাত্রায় উন্নয়ন সহযোগীদের অব্যাহত সমর্থন কামনা। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক, বললেন স্থানীয় সরকার মন্ত্রী। শহীদ জিয়ার সার্কের নীতি ও বহুপক্ষীয় কূটনীতি বর্তমান সরকারের প্রধান পথ, মন্তব্য তথ্য ও সম্প্রচার মন্ত্রীর। ইরানে হামলা চালানো থেকে ডোনাল্ড ট্রাম্পকে বিরত রাখতে মার্কিন প্রতিনিধি পরিষদে প্রস্তাব পাস। এবং এডিনবরায় ত্রিদেশীয় নারী টি টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টে নেদারল্যান্ডস ও বাংলাদেশের মধ্যকার খেলা বৃষ্টির কারণে বিলম্ব। শুনছিলেন শিরোনাম।
1: স্মার্ট কৃষক কার্ড, যার মাধ্যমে কৃষক পাবেন কৃষি উৎপাদনের সঙ্গে সংশ্লিষ্ট সব সরকারি সেবা সরাসরি। নিবন্ধন করা যাবে ইউনিয়ন পর্যায়ে সহকারী কৃষি কর্মকর্তার মাধ্যমে অথবা নির্ধারিত অনলাইন পোর্টালে। প্রয়োজন হবে এনআইডি, পাসপোর্ট সাইজের ছবি, মোবাইল নম্বর, জমির তথ্য এবং ব্যাংক বা MFS অ্যাকাউন্ট নম্বরে। এই কার্ড বিনামূল্যে প্রদান করা হবে। কৃষক শক্তিশালী হলে সমৃদ্ধ হবে বাংলাদেশ।
0: এখন শুনুন বিস্তারিত। রাজধানীর পল্লবীতে শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায় আগামী রোববার ঘোষণা করা হবে। আজ আসামি এবং রাষ্ট্রপক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষে ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সায়ালেকিন আদালত এই রায় ঘোষণার দিন ধার্য করেন। এর আগে গতকাল আসামিরা আত্মপক্ষ সমর্থন করে আদালতের কাছে নিজ নিজ বক্তব্য তুলে ধরেন। বিস্তারিত শুনুন প্রতিবেদনে।
2: বৃহস্পতিবার বহুল আলোচিত রামিসা হত্যা মামলার বিচারের শেষ ধাপে শুরু হয় যুক্তিতর্ক উপস্থাপন। এ সময় রাষ্ট্র ও আসামি পক্ষ নিজ নিজ অবস্থানের পক্ষে চূড়ান্ত বক্তব্য তুলে ধরেন আদালতে। যুক্তিতর্কে রাষ্ট্রপক্ষের আইনজীবী বলেন, 16 জন সাক্ষীর জবানবন্দি ও উপস্থাপিত প্রমাণে হত্যার অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়েছে। এছাড়া আসামির স্বীকারোক্তিমূলক বক্তব্যও মামলার গুরুত্বপূর্ণ প্রমাণ হিসেবে উল্লেখ করেন তিনি। এ সময় দুই আসামির সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের আবেদন জানায় রাষ্ট্রপক্ষ।
3: প্রসিকিউশন পক্ষে চেয়েছি সিভিয়ার পানিশমেন্ট। সিভিয়ার পানিশমেন্ট বলতে দুটো পানিশমেন্ট আছে আইন অনুযায়ী, একটা হলো মৃত্যুদণ্ড অথবা সশ্রম কারাদণ্ড। এই দুটোর মধ্যে আবার সিভিয়ার পানিশমেন্ট হলো মৃত্যুদণ্ড, আমরা সেটাকেই মিন করেছি মাননীয় ট্রাইব্যুনালে।
2: অন্যদিকে রাষ্ট্রনিযুক্ত আসামি পক্ষের আইনজীবীরা দাবি করেন, মৃত্যুদণ্ড দেওয়ার মতো অভিযোগ রাষ্ট্রপক্ষ প্রমাণ করতে পারেনি, তাই দুই আসামির জন্য যাবজ্জীবন কারাদণ্ডের আবেদন জানান তারা।
4: বলেছে সে দোষী, সে মাপ চায়, তার মানে সে অপরাধী। তা আমি বলেছি তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হোক, এবং তার যে স্ত্রী স্বপ্না আক্তার, সে যেহেতু লাশ গুমের বিষয়ে সহায়তা প্রদান করেছে, আমি বলেছি তাকে সংশ্লিষ্ট আইনে যে সর্বোচ্চ সাজা আছে 7 বছর, সেই বিধান অনুযায়ী তাকে 7 বছর কারাদণ্ড দেওয়া হোক।
2: অভিযোগ গঠনের মাত্র 4 দিনের মধ্যেই শেষ হল রামিসা হত্যা মামলার আনুষ্ঠানিক বিচার কার্যক্রম। আগামী রোববার রায় ঘোষণা করবেন আদালত। সেদিনই জানা যাবে শিশু রামিসাকে নির্মমভাবে হত্যার দায়ে সোহেল রানা ও তার স্ত্রীর জন্য কি শাস্তি অপেক্ষা করছে।
0: রাজধানীর আদ্দিন হাসপাতালে 6 শিশু মৃত্যুর ঘটনায় তদন্ত প্রতিবেদনে হাসপাতাল কর্তৃপক্ষের দায়িত্বে অবহেলা স্পষ্টভাবে পাওয়া গেছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন। প্রতিবেদনে সেবিকাদের দায়িত্বে চরম অবহেলা ও অসহযোগিতার প্রমাণ পাওয়া গেছে বলেও জানান তিনি। এই ঘটনায় দায়ীদের বিরুদ্ধে প্রচলিত আইনে ব্যবস্থা নেওয়া হবে। স্বাস্থ্যমন্ত্রী আজ সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে এসব কথা জানান। আরও শুনুন প্রতিবেদনে।
5: 27 মে রাজধানীর আদ্দিন হাসপাতালে 6 নবজাতকের অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় তৈরি হয় ব্যাপক উদ্বেগ। হাসপাতালটির পোস্ট অপারেটিভ ওয়ার্ডের এই ঘটনার কারণ উদ্ঘাটনে স্বাস্থ্য মন্ত্রণালয় ও স্বাস্থ্য অধিদপ্তরের সম্মিলিত দুই তদন্ত কমিটির প্রতিবেদন জমা দেওয়া হয়েছে। বৃহস্পতিবার তদন্ত প্রতিবেদন নিয়ে সংবাদ সম্মেলনে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ঘটনার দিন পোস্ট অপারেটিভ ওয়ার্ডে দীর্ঘক্ষণ এসি বন্ধ থাকায় অক্সিজেন কমে যাওয়ায় প্রাণহানি হতে পারে। এমনকি এই ঘটনায় তখন দায়িত্বে থাকা নার্স ডাক্তার সহ কর্তৃপক্ষের অবহেলারও প্রমাণ পেয়েছে কমিটি।
6: কক্ষটিতে দীর্ঘ সময় এসি বন্ধ থাকায় এবং স্বাভাবিক ভেন্টিলেশন কার্যক্রম না থাকায় প্রয়োজনীয় অক্সিজেনের মাত্রার ঘাটতি হয়েছে ও পক্ষান্তরে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ স্বাভাবিকের চেয়ে বেশি ছিল। নবজাতকের আকস্মিক শারীরিক অবনতিশীল অবস্থায় হাসপাতালে সক্রিয় ইমার্জেন্সি মেডিকেল রেসপন্স ছিল না।
5: তদন্তে আরো উঠে আসে, হাসপাতাল পরিচালনার জন্য আদিনের ভবনটি উপযুক্ত নয়, নেই পর্যাপ্ত ভেন্টিলেশন সুবিধা, ধারণ ক্ষমতার তুলনায় বেশি রোগী ভর্তির মতো বিষয়গুলো তদন্ত প্রতিবেদনে উঠে এসেছে বলে জানান স্বাস্থ্যমন্ত্রী।
6: তদন্ত কমিটি হাসপাতালটি পরিদর্শন পূর্বক ঐক্যমত পোষণ করেন যে ভবনটি হাসপাতালের কার্যক্রম পরিচালনার জন্য উপযুক্ত নয়। উক্ত পোস্ট অপারেটিভ ওয়ার্ড 2 এ ভর্তি রোগীদের দেখাশোনার জন্য কোন চিকিৎসক ছিল না। উক্ত পোস্ট অপারেটিভ ওয়ার্ড 2 এ দায়িত্বরত সেবিকাদের জরুরি পরিস্থিতি মোকাবেলায় প্রয়োজনীয় প্রশিক্ষণ প্রদান করা হয়নি। আলো বাতাস চলাচলে ভেন্টিলেশন জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হয়নি।
5: এমন প্রেক্ষাপটে বিদ্যমান আইনে এবং বিধান অনুযায়ী শাস্তির আশ্বাস দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী। আগামী রোববারের মধ্যে এ বিষয়ে সিদ্ধান্ত চালানো হবে বলে উল্লেখ করেন তিনি।
0: বন্ধ ও অলাভজনক সরকারি কারখানাগুলোতে দেশি বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করতে শিগগিরই রোড শোর আয়োজন করবে সরকার। এই লক্ষ্যে চলতি মাসের মধ্যেই প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন করার নির্দেশ দেওয়া হয়েছে। আজ প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত শিল্প মন্ত্রণালয়ের আওতাধীন বন্ধ কারখানা চালু ও ব্যবস্থাপনা বিষয়ক এক সভায় এমন সিদ্ধান্ত নেওয়া হয়। প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি হাসান শিপলু একথা জানান। তিনি জানান, সভায় শিল্প মন্ত্রণালয়ের অধীন বিভিন্ন প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা বন্ধ ও অলাভজনক কারখানাগুলোর বর্তমান অবস্থা, সমস্যা, সম্ভাবনা এবং করণীয় বিষয়ে বিস্তারিত তুলে ধরেন। ডেপুটি প্রেস সেক্রেটারি আরও জানান, সভায় প্রধানমন্ত্রী বন্ধ কারখানাগুলো দ্রুত চালু এবং অলাভজনক কারখানাগুলো লাভজনক করার কার্যকর উপায় খুঁজে বের করতে সংশ্লিষ্টদের নির্দেশ দেন। একই সঙ্গে তিনি এসব কারখানায় দেশি বিদেশি বিনিয়োগ আকর্ষণের ওপর বিশেষ গুরুত্ব আরোপ করেন। প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশের সার্বিক উন্নয়ন ও টেকসই সহ অগ্রগতি অর্জন উন্নয়ন অংশীদারদের অব্যাহত সমর্থন কামনা করেছেন। জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি ইউএনডিপির আবাসিক প্রতিনিধি স্টেফান লিলার আজ সচিবালয়ে তাঁর সঙ্গে সাক্ষাৎ করলে তিনি এই সমর্থন চান। বৈঠকে তারেক রহমান তাঁর সরকারের নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে গৃহীত বিভিন্ন উদ্যোগের উপর আলোকপাত করেন। দুই পক্ষ বাংলাদেশের উন্নয়ন কার্যক্রমকে আরও গতিশীল, অন্তর্ভুক্তিমূলক এবং কার্যকর করার প্রচেষ্টায় একসঙ্গে কাজ করার উপরও গুরুত্ব আরোপ করেন। স্টেফান লিলার বলেন, জাতীয় সংসদ এখন অত্যন্ত প্রাণবন্ত এবং দেশের গণতন্ত্র অনেক বেশি শক্তিশালী। স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ছিলেন বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব এবং এদেশের মানুষের স্বকীয়তার প্রতীক। তিনি আজ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 45তম শাহাদত বার্ষিকী উপলক্ষে রাজধানীর প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ পিআইবি অডিটোরিয়ামে আয়োজিত আলোচনা সভা ও সংবাদপত্র প্রদর্শনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। প্রধানমন্ত্রী তারেক রহমানের মধ্যে জিয়াউর রহমানের প্রতিচ্ছবি দেখতে পাওয়া যাচ্ছে উল্লেখ করে স্থানীয় সরকার মন্ত্রী আশা প্রকাশ করেন, তাঁর নেতৃত্বে বাংলাদেশ অনেক দূর এগিয়ে যাবে। একই অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশীয় ও বৈশ্বিক বাস্তবতায় কোনো শত্রু তৈরি না করে সর্বত্র মিত্র তৈরি করেছিলেন। তিনি বলেন, বর্তমান সরকারের কাছে জিয়াউর রহমান সার্কের নীতি এবং বহুপক্ষীয় স্বার্থের ভিত্তিতে এগিয়ে চলার নির্জোট রাজনীতি প্রধান পররাষ্ট্রনীতি। তথ্য সম্প্রচার মন্ত্রী বলেন, রাষ্ট্র পরিচালনা ও নীতি নির্ধারণের ক্ষেত্রে বিদ্যমান সকল পক্ষকে সমন্বয়ের মাধ্যমে এগিয়ে যেতে হবে। তিনি বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান আন্তর্জাতিক পরিমণ্ডলে মিত্রদের সঙ্গে সুসম্পর্ক গড়ে তুলে দেশকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণতার পথে এগিয়ে নিয়েছিলেন। পাশাপাশি গার্মেন্টস শিল্পের বিকাশ এবং জনশক্তি রপ্তানির মাধ্যমে অর্থনীতিতে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করেছিলেন। এদিকে তথ্য সম্প্রচারমন্ত্রী জহিরুদ্দিন স্বপনের সাথে আজ সচিবালয়ে তাঁর অফিস কক্ষে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত অস্ট্রেলিয়ার হাইকমিশনার সুসান রাইল। সাক্ষাৎকালে তথ্য সম্প্রচারমন্ত্রী ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড সহ বর্তমান সরকারের গৃহীত বিভিন্ন কার্যক্রম এবং এর অর্থনৈতিক গুরুত্ব বিষয়ে অস্ট্রেলিয়ার হাইকমিশনারকে অবহিত করেন। জহিরুদ্দিন স্বপন বলেন, সভ্যতার জন্য প্রযুক্তি একদিকে যেমন আশীর্বাদ, তেমনি অন্যদিকে সমস্যার কারণ হয়ে দাঁড়িয়ে গেছে। তথ্য সম্প্রচার মন্ত্রী এক্ষেত্রে কৃত্রিম বুদ্ধিমত্তা ও সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে ভুল ও অপতথ্য প্রচারের বিষয়টি উল্লেখ করেন। তিনি হাইকমিশনারকে গণমাধ্যম কমিশন গঠনের বিষয়টি উল্লেখ করেন এবং এক্ষেত্রে অস্ট্রেলিয়ার লব্ধ জ্ঞান ও প্রযুক্তিগত দক্ষতা কাজে লাগানোর আগ্রহ প্রকাশ করেন। এ সময় হাইকমিশনার তথ্য সম্প্রচার মন্ত্রীকে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন। বাংলাদেশকে একটি স্বাধীন, সার্বভৌম ও সমৃদ্ধ রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের দেখানো পথ অনুসরণের কোন বিকল্প নেই বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান। তিনি আজ ঢাকা আইনজীবী সমিতির অডিটোরিয়ামে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 45তম শাহাদত বার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। আইনমন্ত্রী বলেন, বাংলাদেশের জাতীয় জীবনের শ্রেষ্ঠ অর্জনগুলোর সঙ্গে জিয়াউর রহমান এবং তাঁর পরিবারের অবদান ওতপ্রোতভাবে জড়িত। বিচার বিভাগের স্বাধীনতা প্রসঙ্গে তিনি বলেন, বিচার বিভাগে চেক অ্যান্ড ব্যালেন্স প্রতিষ্ঠার ক্ষেত্রেও জিয়াউর রহমানের অবদান গুরুত্বপূর্ণ। জিয়াউর রহমান পঞ্চম সংশোধনীর মাধ্যমে রাষ্ট্রীয় কাঠামোয় একটি কার্যকর ভারসাম্য প্রতিষ্ঠার উদ্যোগ নিয়েছিলেন, যা বিচার ব্যবস্থার স্বাধীনতা ও কার্যকারিতার ক্ষেত্রে তাৎপর্যপূর্ণ ভূমিকা রেখেছে বলেও উল্লেখ করেন আইনমন্ত্রী। শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ডক্টর আনম এহসানুল হক মিলন বলেছেন, শিশুদের ক্রীড়ামোদী করে গড়ে তুলতে খেলাধুলাকে পাঠ্যক্রমের অন্তর্ভুক্ত করা হচ্ছে। তিনি আজ রাজধানী মিরপুরের ন্যাশনাল বাংলা উচ্চ বিদ্যালয়ের প্রাথমিক বিদ্যালয় গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট বালক বালিকা 2026 জাতীয় পর্যায়ের খেলার উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। শিক্ষামন্ত্রী বলেন, সারাদেশের শিশুদের জন্য স্কুল ড্রেস প্রদানের উদ্যোগ নেওয়া হয়েছে। শিশুরা যেন পুষ্টিহীনতা না ভোগে এবং মনোযোগের সঙ্গে লেখাপড়া করতে পারে, সেজন্য মিড ডে মিল চালু করা হয়েছে। এছাড়া এবছরের মধ্যেই দেশের সকল স্কুলে মিড ডে মিল দেওয়ার পরিকল্পনা রয়েছে বলেও জানান তিনি। কৃষি এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী আমিনুর রশিদ কৃষি উৎপাদন বৃদ্ধি এবং নিরাপদ খাদ্য নিশ্চিতকরণে বালাইনাশকের পরিমিত ব্যবহারের প্রয়োজনীয়তার উপর গুরুত্ব আরোপ করেছেন। তিনি আজ রাজধানীর বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলে বালাইনাশক কারিগরি উপদেষ্টা কমিটির সভায় এই গুরুত্ব আরোপ করেন। মন্ত্রী বলেন, দেশে উৎপাদিত কৃষিপণ্য যাতে বিশ্ববাজারে গ্রহণযোগ্যতা অর্জন করতে পারে সেজন্য নিরাপদ খাদ্য উৎপাদন অপরিহার্য। খবর প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার থেকে।
1: নারীর ক্ষমতায়নের মাধ্যমে নারীর অধিকার ও নারীর মর্যাদা নিশ্চিতকরণ, পরিবারের খাদ্য নিরাপত্তা, স্বাস্থ্য ও শিক্ষা উন্নয়নের লক্ষ্যে ফ্যামিলি কার্ড কর্মসূচি প্রবর্তন করেছে বর্তমান সরকার। কর্মসূচির মূল দর্শন হচ্ছে ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক। একটি বৈষম্যহীন ও মানবিক কল্যাণ রাষ্ট্র গড়ে তোলা ফ্যামিলি কার্ড কর্মসূচির মূল উদ্দেশ্য।
7: খবরের বাকি অংশ পড়ছে সৈয়দা হামিদা শেলি। জাতীয় সংসদের স্পিকার অবসরপ্রাপ্ত মেজর হাফিজউদ্দিন আহমদ বীরবিক্রম বলেছেন, সাংবাদিকরা জনগণ ও সংসদের মধ্যে গুরুত্বপূর্ণ সেতু বন্ধনে ভূমিকা পালন করেন। গণতন্ত্রকে শক্তিশালী করতে এবং দেশের উন্নয়নকে এগিয়ে নিতে সাংবাদিক ও সংসদকে একসঙ্গে কাজ করতে হবে। তিনি আজ জাতীয় সংসদ ভবনে স্পিকারের সম্মেলন কক্ষে বাংলাদেশ পার্লামেন্ট জার্নালিস্ট অ্যাসোসিয়েশন বিপিজেএ এর কার্যনির্বাহী কমিটির সদস্যদের সঙ্গে মতবিনিময়কালে এইসব কথা বলেন। স্পিকার বলেন, অনেক ত্যাগ, সংগ্রাম ও রক্তের বিনিময়ে বর্তমান সংসদ প্রতিষ্ঠিত হয়েছে, ফলে জনগণের প্রত্যাশা পূরণে সংসদকে কার্যকর ভূমিকা পালন করতে হবে। তিনি বলেন, গণবান্ধব রাজনীতির বিকাশ এবং জনগণের প্রত্যাশা বাস্তবায়নে সাংবাদিকদের গুরুত্বপূর্ণ দায়িত্ব রয়েছে। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত বলেছেন, হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল পরিচালনার জন্য বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ সিএএবি এবং জাপানি একটি কনসোর্টিয়ামের মধ্যে চুক্তিটি আগামী 19 জুলাইয়ের মধ্যে স্বাক্ষরিত হবে। তিনি আজ সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এই কথা বলেন। প্রতিমন্ত্রী আশা প্রকাশ করেন যে চলতি বছরের 16 ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনালটি চালু হবে। এ সময় এম রশিদুজ্জামান মিল্লাত প্রায় 150 হাজির ব্যাগ কেটে মূল্যবান জিনিস চুরি যাওয়ার অভিযোগ নাকচ করে দিয়ে বলেন, তদন্তে ঢাকা বিমানবন্দরের অব্যবস্থাপনা কোনো প্রমাণ পাওয়া যায়নি। ভারতের নয়াদিল্লির মালভিয়া নগর এলাকার একটি হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে আহত আটজন বাংলাদেশের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক। গতকাল সংঘটিত ওই অগ্নিকাণ্ডের ঘটনায় এখন পর্যন্ত 21 জন নিহত ও 28 জন আহত হয়েছেন। আজ নয়াদিল্লিতে অবস্থিত বাংলাদেশ হাই কমিশন এক বিবৃতিতে জানায়, আহত 8 বাংলাদেশিকে ভারতের রাজধানীর বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং সেখানে তারা চিকিৎসাধীন রয়েছেন। হাই কমিশন আরও জানায়, তারা আহত বাংলাদেশিদের শারীরিক অবস্থার ব্যাপারে ভারতের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও হাসপাতালগুলোর সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখছেন। দেশের পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন বিএসইসির নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন ক্রাউন সিমেন্ট পিএলসি গ্রুপের প্রধান নির্বাহী কর্মকর্তা মাসুদ খান। আজ অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ থেকে জারি করা একটি প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়।
8: বাংলাদেশ বেতার এখন স্মার্টফোনে আপনার হাতের মুঠোয়।
9: অ্যাপের মাধ্যমে বাংলাদেশ বেতারের সংবাদ এবং অনুষ্ঠান শুনুন বিশ্বের যে কোনো প্রান্ত থেকে।
8: আপনাদের পছন্দের অনুষ্ঠান শুনতে গুগল প্লে স্টোর বা অ্যাপল স্টোর থেকে আজই ডাউনলোড করুন বাংলাদেশ বেতার অ্যাপটি।
7: এবারে আন্তর্জাতিক সংবাদ। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ইরানের বিরুদ্ধে আরও সামরিক ব্যবস্থা গ্রহণ থেকে বিরত রাখতে একটি বিল পাশ করেছে দেশটির প্রতিনিধি পরিষদ। গত ফেব্রুয়ারিতে শুরু হওয়া এই যুদ্ধের বিরুদ্ধে অবস্থান নিয়ে 4 জন রিপাবলিকান সদস্য ডেমোক্রেটদের সমর্থন দেওয়ায় 215-208 ভোটে বিলটি পাশ হয়। যুদ্ধ ক্ষমতা রহিতকরণ প্রস্তাবটি পাশের ফলে এখন ট্রাম্পকে মার্কিন বাহিনী প্রত্যাহার কিংবা সংঘাত চালিয়ে যেতে হলে কংগ্রেসের অনুমোদন চাইতে হবে। ট্রাম্পের যুদ্ধ ক্ষমতা নিয়ন্ত্রণে আনার জন্য চতুর্থবারের প্রচেষ্টায় বিলটি পাশ হল। এদিকে ডোনাল্ড ট্রাম্প এই ভোটকে অর্থহীন বলে আখ্যা দিয়েছেন। তিনি বলেন, এই পদক্ষেপ দেশপ্রেম পরিপন্থী। এর আগে প্রস্তাবটির যৌক্তিকতা নাকচ করে দিয়ে হোয়াইট হাউস জানায়, প্রেসিডেন্টের ক্ষমতা সীমাবদ্ধ করার প্রচেষ্টা অসাংবিধানিক। গাজায় ইসরায়েলি হামলায় একই পরিবারের 5 জন সহ অন্তত 9 জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। স্বাস্থ্য বিষয়ক কর্মকর্তারা জানান, আজ সকালে ইসরায়েলি যুদ্ধবিমান ওই পরিবারের বাড়িটি সহ 4টি অ্যাপার্টমেন্টে হামলা চালায়। হামলায় অন্তত 15 জন আহত হন। 2025 সালে 10 অক্টোবর থেকে গাজা উপত্যকায় কার্যকর থাকা যুদ্ধবিরতি চুক্তি ইসরায়েল ক্রমাগত লঙ্ঘন করার প্রেক্ষাপটে এই সর্বশেষ হামলাগুলো চালানো হল। এদিকে ওয়াশিংটন ডিসিতে ধারাবাহিক বৈঠকের প্রেক্ষাপটে উভয় দেশ যুদ্ধ বন্ধে সম্মত হওয়ার পর ইসরায়েল লেবাননে হামলা চালিয়েছে। ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাৎস জানান, তারা আপাতত লেবাননে হামলা অব্যাহত রাখবে এবং দক্ষিণাঞ্চল থেকে সেনা প্রত্যাহার করবে না। খেলার খবর। ক্রিকেট। স্কটল্যান্ডের এডিনবরায় ত্রিদেশীয় নারী টি টোয়েন্টি ক্রিকেটে বাংলাদেশ এবং নেদারল্যান্ডসের মধ্যকার ষষ্ঠ ও শেষ ম্যাচটি বৃষ্টির কারণে এখনও শুরু হয়নি। ফুটবল। আগামী শনিবার সাফ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপের ফাইনালে বর্তমান চ্যাম্পিয়ন বাংলাদেশ স্বাগতিক ভারতের মুখোমুখি হবে। গোয়ায় জওহরলাল নেহরু স্টেডিয়ামে বাংলাদেশ সময় সন্ধ্যে 7:30 শিরোপা নির্ধারণী ম্যাচটি অনুষ্ঠিত হবে। উল্লেখ্য, প্রতিযোগিতার প্রথম সেমিফাইনালে বাংলাদেশ নারী দল 2-1 গোলে নেপালকে এবং দ্বিতীয় সেমিফাইনালে ভারত 1-0 গোলে ভুটানকে পরাজিত করে ফাইনালে উন্নীত হয়। তীব্র গরমে অতিষ্ঠ দেশবাসী, বৃষ্টির আশায় ক্ষণ গুনলেও নেই স্বস্তির খবর। আবহাওয়া অফিস বলছে তাপপ্রবাহ চলবে আরও 2 থেকে 3 দিন। এমন অবস্থায় হিট স্ট্রোক থেকে বাঁচতে সতর্ক থাকার পরামর্শ চিকিৎসকদের। বিস্তারিত শুনুন প্রতিবেদনে।
2: কয়েক সপ্তাহের টানা তাপপ্রবাহে বিপর্যস্ত জনজীবন। সবচেয়ে বেশি কষ্টে আছেন দিনমজুর ও খেটে খাওয়া মানুষ। প্রখর রোদ আর দাবদাহে দৈনন্দিন কাজ চালিয়ে যাওয়াই হয়ে উঠেছে কঠিন।
10: ঈদ শেষ করে যখন ঢাকায় আসছে, বিভিন্ন কাজে মানুষ যাচ্ছে, কিন্তু অনেক কষ্ট হচ্ছে এই গরমের জন্য। তো এক টিপ নিয়ে গেলে আধা ঘন্টা ধরে নিন লাগে, অনেক কষ্ট, গরম বেশি অনেক।
2: তীব্র গরমে হাঁসফাঁস করছে নগর জীবন, সামান্য ছায়া কিংবা একটু শীতল পরিবেশের খোঁজে ছুটছেন মানুষ। স্বস্তির জন্য গাছতলা বা ছায়া ঘেরা স্থানগুলোতেই ভিড় বেশি।
11: তাপদাহ চলতেছে আর কি, তাই জন্য পরিবার নিয়ে একটু বাইরে আসার।
12: এখানে প্রকৃতির সাথে, গাছের সাথে বাতাস আছে, বাচ্চাও খুবই খুশি হয়েছে এর জন্য বের হওয়া।
2: তবে স্বস্তির অপেক্ষা খুব বেশি দিনের নয়। আবহাওয়া অধিদপ্তর বলছে আগামী 3-4 দিনের মধ্যে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এরপর কিছুটা কমতে পারে তাপমাত্রা।
13: দিনের তাপমাত্রাটার সঙ্গে সঙ্গে রাতের তাপমাত্রাটাও অনেকটা বেড়ে গেছে, যে দিন এবং রাতের তাপমাত্রা পার্থক্যটা কমে আসছে। 7-8 তারিখ বা 9-10 তারিখের দিকে অনসেট হয়ে যাবে, তখন দেখা যাবে যে আপনার টেম্পারেচারটা অনেকটা সহনশীল পর্যায়ে চলে আসবে।
2: দাবদাহে বাড়ছে হিট স্ট্রোক ও পানি শূন্যতার ঝুঁকি। অপরিচ্ছন্ন পানি ব্যবহারে ছড়াতে পারে বিভিন্ন রোগও, তাই পর্যাপ্ত পানি পান, রোদ এড়িয়ে চলা এবং প্রয়োজনীয় সতর্কতা মেনে চলার পরামর্শ চিকিৎসকদের। ডেস্ক রিপোর্ট, বাংলাদেশ বেতার।
7: সবশেষে আবহাওয়া। আজ রাত 1টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে রাজশাহী, রংপুর, দিনাজপুর, পাবনা, বগুড়া, যশোর এবং কুষ্টিয়া অঞ্চলে পশ্চিম উত্তর পশ্চিম দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় সর্বোচ্চ 80 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দরগুলোকে 2 নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে। এছাড়া ঢাকা, টাঙ্গাইল, ময়মনসিংহ, ফরিদপুর, মাদারীপুর, খুলনা এবং বরিশাল অঞ্চলে পশ্চিম উত্তর পশ্চিম দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় সর্বোচ্চ 60 কিলোমিটার বেগের দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দরসমূহকে 1 নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। শেষ করার আগে শিরোনামগুলো আরও একবার। রাজধানীর পল্লবীতে শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায় ঘোষণা রবিবার। আট-3 হাসপাতাল কর্তৃপক্ষের অবহেলায় 6 নবজাতকের মৃত্যু, তদন্ত প্রতিবেদনে প্রমাণ, ঘটনায় জড়িতদের সর্বোচ্চ শাস্তি দেওয়া হবে বলে জানালেন স্বাস্থ্যমন্ত্রী। বন্ধ অলাভজনক কারখানায় বিনিয়োগ আকৃষ্ট করতে রোড শো করবে সরকার, বললেন প্রধানমন্ত্রী। তারেক রহমানের সঙ্গে ইউএনডিপির আবাসিক প্রতিনিধির বৈঠক, দেশের টেকসই অগ্রযাত্রায় উন্নয়ন সহযোগিতার অব্যাহত সমর্থন কামনা। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক, বললেন স্থানীয় সরকার মন্ত্রী। শহীদ চেয়ার সার্কের নীতি ও বহুপক্ষীয় কূটনীতিই বর্তমান সরকারের প্রধান পথ, মন্তব্য তথ্য ও সম্প্রচার মন্ত্রী। এবং ইরানি হামলা চালানো থেকে ডোনাল্ড ট্রাম্পকে বিরত রাখতে মার্কিন প্রতিনিধি পরিষদে প্রস্তাব পাস। খবর শেষ হলো।
14: এখন শুনুন সংবাদ পর্যালোচনা। লিখেছেন মাইনুর রহিম, পড়ছি নাবিলা জামান। জাতিসংঘ সাধারণ পরিষদের ইউএনজিএ 81তম অধিবেশনে সভাপতি নির্বাচিত হওয়ায় বিশ্বের বিভিন্ন দেশের নেতৃবৃন্দ, পররাষ্ট্রমন্ত্রীবৃন্দ এবং বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমানকে অভিনন্দন জানিয়েছেন। তারা এ বিজয়কে বাংলাদেশের ক্রমবর্ধমান বৈশ্বিক মর্যাদা এবং বহুপাক্ষিকতার প্রতি অঙ্গীকারের স্বীকৃতি হিসেবে উল্লেখ করেছেন। যুক্তরাষ্ট্র, ভারত, চীন, পাকিস্তান, মালদ্বীপ ও আফ্রিকান ইউনিয়ন সহ বিভিন্ন দেশ ও সংস্থা ডক্টর খলিলুর রহমানকে অভিনন্দন জানিয়েছে। বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেন এ বিজয় লাভে ডক্টর খলিলুরকে অভিনন্দন জানিয়ে আসন্ন ইউএনজিএ অধিবেশন সফলভাবে পরিচালনার জন্য শুভকামনা জানান। ভারতের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এস জয়শঙ্করও অভিনন্দন জানিয়ে এটিকে গুরুত্বপূর্ণ অর্জন হিসেবে অভিহিত করেছেন। জাতিসংঘ সাধারণ পরিষদের 81তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হওয়ায় বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে বিশ্ব নেতৃবৃন্দের অভিনন্দন বার্তা পাঠানো নিঃসন্দেহে দেশের জন্য এক ঐতিহাসিক মুহূর্ত। আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের অবস্থানকে আরও সুদৃঢ় করার ক্ষেত্রে এই নির্বাচন একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হয়ে থাকবে। সাধারণ পরিষদের সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করা মানে শুধু একটি আনুষ্ঠানিক পদ নয়, বরং বিশ্ব রাজনীতির অন্যতম বৃহত্তম মঞ্চে বাংলাদেশের কণ্ঠস্বরকে আরও শক্তিশালীভাবে তুলে ধরার সুযোগ সৃষ্টি হওয়া। জাতিসংঘ সাধারণ পরিষদ বিশ্বের সবচেয়ে বড় বহুপাক্ষিক আলোচনার ক্ষেত্র, যেখানে 193টি সদস্য রাষ্ট্রের প্রতিনিধিরা বৈশ্বিক শান্তি, উন্নয়ন, মানবাধিকার ও পরিবেশ সংরক্ষণ সহ নানা বিষয়ে মতামত প্রদান করে থাকে। এই পরিষদের সভাপতি নির্বাচিত হওয়া মানে বৈশ্বিক কূটনীতির কেন্দ্রবিন্দুতে অবস্থান করা। বাংলাদেশের একজন অভিজ্ঞ কূটনীতিক হিসেবে খলিলুর রহমান দীর্ঘদিন ধরে আন্তর্জাতিক পরিসরে কাজ করেছেন এবং তাঁর দক্ষতা, প্রজ্ঞা ও নেতৃত্বগুণের স্বীকৃতিস্বরূপ এই নির্বাচন সম্পন্ন হয়েছে। বিশ্ব নেতৃবৃন্দের অভিনন্দন বার্তা প্রমাণ করে যে তাঁর নেতৃত্বের প্রতি আন্তর্জাতিক মহলে আস্থা ও প্রত্যাশা রয়েছে। বাংলাদেশের অভ্যন্তরে এই নির্বাচনকে জাতীয় গৌরব হিসেবে দেখা হচ্ছে। প্রধানমন্ত্রী তারেক রহমান ও রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন খলিলুর রহমানকে অভিনন্দন জানিয়ে বলেছেন এটি বাংলাদেশের কূটনৈতিক সাফল্যের ধারাবাহিকতা। বিশ্ব নেতৃবৃন্দের অভিনন্দন বার্তায় একটি বিষয় স্পষ্ট, তারা বিশ্বাস করেন যে খলিলুর রহমান তাঁর অভিজ্ঞতা ও প্রজ্ঞা দিয়ে সাধারণ পরিষদকে আরও কার্যকর ও অন্তর্ভুক্তিমূলক করে তুলবেন। বিশেষ করে বৈশ্বিক দক্ষিণের দেশগুলো তাঁর নেতৃত্বে নিজেদের সমস্যাগুলো তুলে ধরতে পারবে। উন্নত বিশ্বের নেতারাও আশা করছেন যে তিনি উত্তর দক্ষিণ সহযোগিতা বাড়াতে উদ্যোগী হবেন, ফলে তাঁর নেতৃত্বে সাধারণ পরিষদে একটি ভারসাম্যপূর্ণ ও ন্যায়সঙ্গত আলোচনা পরিবেশ তৈরি হবে। দেশের জনগণের জন্য এই নির্বাচন একটি অনুপ্রেরণার উৎস। আন্তর্জাতিক অঙ্গনে দেশের অবস্থান যে ক্রমেই শক্তিশালী হচ্ছে তা এই নির্বাচনের মাধ্যমে আরও স্পষ্ট হল। তরুণ প্রজন্মের কাছে এটি একটি বার্তা, বাংলাদেশ বিশ্বে নেতৃত্ব দেওয়ার সক্ষমতা রাখে। সবশেষে বলা যায়, কূটনৈতিক সাফল্যের এই ধারাবাহিকতা দেশের উন্নয়ন ও অগ্রগতির পথে নতুন উদ্দীপনা যোগ করবে। বিশ্ব নেতৃবৃন্দের অভিনন্দন বার্তা শুধু আনুষ্ঠানিকতা নয়, বরং তাঁর নেতৃত্বের প্রতি আস্থা ও প্রত্যাশার প্রতিফলন। আগামী দিনে তিনি কিভাবে বৈশ্বিক সংকট মোকাবেলা করবেন এবং উন্নয়নশীল বিশ্বের সমস্যাগুলোকে সামনে আনবেন তা আন্তর্জাতিক মহলের দৃষ্টি আকর্ষণ করবে। বাংলাদেশের জন্য এটি এক গৌরবময় অর্জন, যা দেশের কূটনৈতিক সাফল্যের ইতিহাসে স্থায়ীভাবে লিপিবদ্ধ থাকবে। সংবাদ পর্যালোচনা শেষ হল, এরপর আমাদের ইংরেজি সংবাদ প্রচারিত হবে রাত 9:30। এই অনুষ্ঠান বাংলাদেশ বেতার ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, রংপুর, খুলনা, সিলেট, বরিশাল, গোপালগঞ্জ, ময়মনসিংহ, ঠাকুরগাঁও, কক্সবাজার এবং কুমিল্লা কেন্দ্র থেকে একযোগে প্রচারিত হল।
15: আমাদের অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিউজিয়াম বই 537.63 মিটারে, অর্থাৎ 558 কিলোহার্জে, একই সাথে এফএম ব্যান্ড 88.8 মেগাহার্জে এবং বাংলাদেশ বেতার মোবাইল অ্যাপ থেকে। এখন শুনবেন একটি দেশের গান, শিল্পী রুনা লায়লা, গীতিকার নজরুল ইসলাম বাবু।

রুনলায়লার কণ্ঠে দেশের গানটি শুনলেন সুপ্রিয় শ্রোতা বন্ধুরা। এর সাথে শেষ হল দ্বিতীয় অধিবেশনে মিডিয়াম ওয়েবে আমাদের সকল আয়োজন। এখন অনুষ্ঠান প্রচারিত হচ্ছে FM ব্যান্ড 88.8 মেগাহার্জে এবং বাংলাদেশ বেতার মোবাইল অ্যাপ থেকে। বাংলাদেশ বেতার খুলনা, একটু পরেই NHK জাপানের বাংলা বিভাগের অনুষ্ঠান রিলে করে শোনানো হচ্ছে।

0: গাজী মাজহারুল আনোয়ার রচিত দেশের গানটি শুনলেন ফেরদৌসী রহমানের কণ্ঠে। অনুষ্ঠান শুনছেন এফএম ব্যান্ড 88.8 মেগাহার্জে এবং বাংলাদেশ বেতার মোবাইল অ্যাপ থেকে। বাংলাদেশ বেতার খুলনা, আমাদের আগামীকালের অনুষ্ঠান পরিচিতি। বেলা 2:30 প্রচারিত হবে নাটক নিঃসন্তান, রচনা মোহাম্মদ শরীফুল ইসলাম, প্রযোজনা কাবেরী মুস্তফা। পবিত্র কোরআন শিক্ষার অনুষ্ঠান, পবিত্র কোরআন শিক্ষার আসর সকাল 8:30 এবং বিকেল 3:30 প্রচারিত হবে সিরাতুল মুস্তাকিম সাপ্তাহিক ধর্মীয় ম্যাগাজিন অনুষ্ঠান। বাণিজ্যিক কার্যক্রমের অনুষ্ঠান বিজ্ঞাপন তরঙ্গ বেলা 1:05। পরিক্রমা সাপ্তাহিক ঘটনাবলীর উপর বিশেষ বেতার বিবরণী সন্ধে 6:10। সঙ্গীতানুষ্ঠানে দেশাত্মবোধক গান শুনবেন সকাল 8:15, দুপুর 12:15, রাত 8:55 এবং রাত 9:20। রূপালী ছায়াছবির গানের অনুষ্ঠান সকাল 9:05। এছাড়া ছায়াছবির গান শোনা যাবে বিকেল 4:05। আল্লাহ পাকের শানে হামদ ও নাতি রসুল প্রচারিত হবে দুপুর 12:20, দুপুর 12:40, বিকেল 3:05, বিকেল 4:45 এবং সন্ধে 6:40। এছাড়া এফএম ব্যান্ড 88.8 মেগাহার্জে আমাদের নিয়মিত পরিবেশনা এনএসকে জাপানের বাংলা বিভাগের অনুষ্ঠান শুনতে পাবেন রাত 9:00। শুনলেন আমাদের আগামীকালের অনুষ্ঠান পরিচিতি। বাংলাদেশ বেতার খুলনা, তেলাওয়াতে কালামে পাক ও বাংলায় তরজমা।
1: আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম।

0: صدق الله العظيم.
1: তোমরাই হলে সর্বোত্তম উম্মত, মানব জাতির কল্যাণের জন্যই তোমাদের বের করা হয়েছে। তোমরা সৎ কাজে আদেশ দান করবে ও অন্যায় কাজে বাধা দেবে এবং আল্লাহর প্রতি ইমান আনবে। আর আহলে কিতাবরা যদি ইমান আনত, তাহলে তা তাদের জন্য মঙ্গলকর হতো। তাদের মধ্যে কিছু তো রয়েছে ইমানদার, আর অধিকাংশই হল পাপাচারী। যৎসামান্যই কষ্ট দেয়া ছাড়া তারা তোমাদের কোনো ক্ষতিই করতে পারবে না। আর যদি তারা তোমাদের সাথে লড়াই করে, তাহলে তারা পশ্চাদপ অনুসরণ করবে, অতঃপর তাদের সাহায্য করা হবে না।
2: শ্রোতা বন্ধুরা, তেলেভাতে কালামে পাক ও বাংলায় তর্জমার পর শেষ হয়ে গেল দ্বিতীয় অধিবেশনে এফএম ব্যান্ডের আমাদের সকল আয়োজন। এতক্ষণ আপনাদের সাথে ছিলাম উপস্থাপনায় আমি শেখ আকবর হোসেন ও অনিন্দিতা বিশ্বাস, অধিবেশন তত্ত্বাবধানে মোহাম্মদ শিবলি সাইদ, প্রকৌশল তত্ত্বাবধানে প্রদীপ কুমার মিনিধা, প্রকৌশল সহযোগিতায় ছিলেন মোহাম্মদ সাইফুজ্জামান এবং অভিজিৎ মণ্ডল। বাংলাদেশ বেতার খুলনা। সুপ্রিয় শ্রোতা, আগামীকালের অনুষ্ঠান শোনার আমন্ত্রণ জানিয়ে আমাদের আজকের অধিবেশনের সমাপ্তি ঘোষণা করছি। আল্লাহ হাফেজ।